মোহাম্মদ আজমল হাসান, অধিবেশন তত্ত্বাবধানে অপিমণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা এবং মোহাম্মদ সাইফুজ্জামান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে অধিবেশন শুনতে পাচ্ছেন 88.8 মেগাহার্জে এবং মোবাইল অ্যাপ থেকে। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Besides, the Prime Minister attended a program of distributing family cards, farmers' cards, and honorarium to the muazzin and the leaders of other religious institutions in Fulghazi. Meanwhile, the Prime Minister at a program in Feni yesterday inaugurated rooftop solar power systems at various government institutions in Fulghazi, Chagolnaya, and Poshuram Upujalas of the district, enabling electricity generated by the system to be supplied to the national grid. BNP Reserve seat lawmaker Ferdowsi Ahmed resigned from her parliamentary seat yesterday after being instructed to step down by Prime Minister Tariq Rahman. Following the resignation of the lawmaker, Ferdowsi Ahmed reserved women's seat 23 of the 13th Jatiya Shangshad has been declared vacant. Jatiya Shangshad Speaker Hafizuddin Ahmed Birbikram said the lawmaker from reserve seats, seat number 23, came to his office and submitted her resignation in writing. He said, according to the provisions of the Constitution, the seat became vacant immediately after her resignation. Home Minister Salahuddin Ahmed has said no one will face discrimination in the BCS examinations, recruitment or other government processes because of their political identity. He made the remark at an emergency press conference held at the Home Ministry at the Secretariat yesterday. The Home Minister called the press conference amid confusion surrounding the Gazette notifications for appointments under the 49th BCS Special Education Cadre. Regarding the 49th BCS Special Education appointments, he said there was still time to issue further Gazette notifications. The minister said a Gazette notification for 46 people had been scheduled for Monday. Meanwhile, at a press briefing after unveiling the foundation stone of the new headquarters of Bangladesh Ansar and Village Defence Party, VDP, at Tejgaon in the capital yesterday, the Home Minister said no formal decisions has been taken to launch joint operation in the country. The United States has provided 5 lakh dengue rapid diagnostic test kits to Bangladesh to support the country's ongoing efforts to detect dengue patients and treatment management. U.S. Charged Affairs to Bangladesh, Trishita Mola, formally handed over the kits to the Health and Family Welfare Minister Sardar Mohammad Sakaut Hussain at Kurmitola Multicare Specialized Hospital in the capital yesterday. Speaking on the occasion, the health minister directed the authorities concerned to distribute the dengue testing kits across the country promptly. This is Bangladesh Betar giving you the news. President Mirza Fakhrul Islam Alamgir has sought more support from Australia in the areas of energy security, skilled workforce migration, technical education, investment and economic partnership. He sought this cooperation when Australian High Commissioner Susan Ryle paid a courtesy call on him at Bangabhavan yesterday. The President hoped that the senior officials meeting and the TIFA meeting scheduled to be held in Canberra next month would play an important role in expanding trade and investment between the two countries. He expressed gratitude to Australia for its continued humanitarian assistance in addressing Rohingya crisis and called for the country's continued cooperation in finding a sustainable solution to the problem. The Trump administration has told Germany and France to draw down emergency diesel inventories to help ease soaring global fuel prices or face a potential U.S. diesel export ban. The warning marks an escalation in pressure on Europe as U.S. President Trump considers the potential ban to help bring down the U.S. fuel prices ahead of November's midterm elections. Europe's relationship with Washington has served under Trump due to tariff disputes and disagreement over military spending. The Asian Games cricket and India and Pakistan will face each other in the final of the men's T20 cricket event at Nissin in Japan tomorrow. The match is scheduled to begin at 10:30 a.m. Bangladesh time. Before that, Bangladesh will take on Sri Lanka for the securing third place at 6 a.m. on the same day. And finally, weather forecast fell till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. Now to end the news, here again the main points. Prime Minister inaugurates Mohri Kohua flood control, drainage and irrigation project rehabilitation in Feni. Tariq Rahman urges people to remain alert to those who are trying to create anarchy by exploiting untoward incidents. Ferdowsi Ahmad resigned from reserved women's seats after Prime Minister's instruction seat declared vacant. And there will be no discrimination in any examination or appointment based on political identity, says Home Minister. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। খুলনার বটিয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আমিরপুর ইউনিয়নের তিনটি ব্লকে 1492 জন কৃষকের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা গতকাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, জেলা প্রশাসক মিস হুরে জান্নাত ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কৃষকরা এ কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সেচ সুবিধা, প্রশিক্ষণ যন্ত্রপাতি, বালাই দমনে পরামর্শ, কৃষি পণ্য সুবিধা ও কৃষি বীমা প্রশিক্ষণ সহ 10টি সুবিধা পাবেন। উল্লেখ্য, প্রথম ধাপে জেলার 9টি উপজেলার 34,747 জন কৃষককে কার্ডের জন্য বাছাই করা হয়েছে। 5 বছরে পর্যায়ক্রমে 3,47,000 কৃষক এ সুবিধার আওতায় আসবে। এদিকে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের আব্দুল বাড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে 2,635 জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে 2,404 জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মধ্যে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপকারভোগীদের অর্থ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণেও বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ ও চিন্তাধারায় ভিন্নতা থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সকলকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ ও প্রকৃতি রক্ষা সহ মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা গতকাল খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা, শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পারিবারিক বন্ধন শক্তিশালীকরণ, কাজের ফাঁকে সন্তানদের সময় দেয়া, তাদের নিয়মিত খোঁজ খবর নেওয়া, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করা হয়। খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আব্বাসের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আহসানুর রহমান ও কেএমপির উপ পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ এতে প্রধান আলোচক ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গতকাল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: দুই বছর বন্ধ থাকার পর আবারও সাতক্ষীরার 300 বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এ সময় জেলা প্রশাসক বলেন,
3: সকলকে এই মেলায় আমরা আহ্বান জানাচ্ছি, মেলায় আপনারা আসবেন এবং মেলার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এখানে পুলিশ আনসার সহ এখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এখানে একটি ওয়াচ টাওয়ার রাখা হয়েছে। এর পাশাপাশি মেলা আয়োজনকারী কর্তৃপক্ষ ভলান্টিয়ার নিয়োগ করেছে এবং আমরা আশা করছি যে যেভাবে আমরা এই সুশৃঙ্খল ভাবে এই মেলাটি আয়োজন করেছি 20 দিন ব্যাপী, এটা সাতক্ষীরার ঐতিহ্যকে সারা বাংলাদেশের কাছে পৌঁছে দেবে।
2: মেলায় আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে পুলিশ সুপার বলেন,
4: 300 বছরের ঐতিহ্যবাহী এই গুড় পুকুরের মেলাকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং আমাদের হিউজ ডিপ্লয়মেন্ট রয়েছে। আমরা সাদা পোশাকেও কাজ করছে, আমাদের ইন্টেলিজেন্স উইং এক্ষেত্রে কাজ করছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, ইউনিফর্ম পুলিশে আছে, এছাড়া ট্রাফিক পুলিশেরও হিউজ ডিপ্লয়মেন্ট রয়েছে। আশা করছি সকলে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে মেলায় আসতে পারবেন।
2: এই সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মেলায় 200-এর অধিক মনোহরি পণ্য, লৌহজাত দ্রব্য, বাঁশ ও বেত দিয়ে তৈরি বিভিন্ন পণ্য ও বিভিন্ন প্রকার মিষ্টির স্টল বসেছে। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, রেলগাড়ি ও নৌকা। প্রাথমিক পর্যায়ে যা চলবে 20 অক্টোবর পর্যন্ত। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
1: কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক সড়কের আমতলা মাদ্রাসার সামনে গতকাল এক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়। এদিকে সাতক্ষীরার কলারোয়ার সিংহলাল গ্রামে গতকাল পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। খুলনার খালিশপুর মুজগুনি উত্তরপাড়া ঈদগাহ ময়দানে নাইম মেমোরিয়াল ক্লাবের খুদে ফুটবলারদের মাঝে গতকাল জার্সি ও ফুটবল সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদের পৃষ্ঠপোষকতায় এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার নওদা বন্ড বিল স্কুল মাঠে 8 দলীয় জুনিয়র এশিয়া মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন 2-এর গতকালের উদ্বোধনী খেলায় DLSS স্টেশন পাড়া 2-0 গোলে বিসমিল্লা মুরগি অ্যান্ড ফিড একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা, শুনবেন দেশের গান। প্রথম শিল্পী মোহাম্মদ খুসরু, গানের কথায় আহমেদ মুনির।

সুপ্রিয় শ্রোতা, সবশেষ গানটি শুনবেন মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে। গানের কথায় সৈয়দ আব্দুল মতিন। শুনছেন আপনারা দেশের গান।

0: শুনলেন দ্বৈতকণ্ঠে সব শেষ দেশের গানটি।
1: আসসালামু আলাইকুম, আমি আয়েশা রহমান শুকতারা, বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন সাবেক ক্রিকেটার। আমি এখন ডিভিশনাল কোচ হিসেবে আছি। আপনার সন্তানের হাসি, তার সুস্থ ভবিষ্যৎ, এটাই তো সব থেকে বড় চাওয়া। আজ আমি আপনাদের সাথে হাম বিষয়ে জরুরি কথা শেয়ার করতে চাই। হাম কোনো সাধারণ জ্বর নয়, এটি একটি ছোঁয়াচে রোগ যা আমাদের শিশুদের জীবন বিপন্ন করে তুলতে পারে। জ্বর, শরীরে লাল দানা, চোখ লাল হওয়া, এসব লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না। আসার কথা হলো, হাম সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য, শুধু একটি টিকা আপনার সন্তানকে এই রোগ থেকে রক্ষা করতে পারে। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনার সন্তানের বয়স 9 মাস থেকে 5 বছরের মধ্যে হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে গিয়ে হামের টিকা নিশ্চিত করুন। এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং নিরাপদ। আসুন আমরা সবাই মিলে আমাদের শিশুদের রক্ষা করি। আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে। হাম নয়, টিকা দিন, সন্তানকে সুস্থ রাখুন।
0: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় পারি ইকরামুল কবির।
2: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
4: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের পরিচয়টি জেনে নি।
5: আমি মোহাম্মদ আবিদ হাসান।
6: আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
7: আমি মোহাম্মদুল্লাহ।
8: আমি মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
9: আমার নাম নোমান বিন ইলিয়াস।
2: প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন যে, তোমরা কোরআনুল কারিমকে তাজউদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজউদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সওয়াব 10টি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর। প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজউদ সহকারে সুন্দরভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন।
3: আমিন।
2: ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা সূরাতুল বুরুজ পড়বে এবং তাজউদ সহকারে মাস্ক করবে। পিছনের যে সবকটি ছিল সূরাতুল বালাদ, এ সূরাটি এখন এক একজন করে শোনাবে। সর্বপ্রথম শোনাবে মোহাম্মদ আবিদ হাসান।
10: أعوذ بالله من الشيطان الرجيم
2: সুন্দর করে বলো। أعوذ بالله من الشيطان الرجيم তামটা র পুর। أعوذ بالله من الشيطان الرجيم
10: أعوذ بالله من الشيطان الرجيم

0: زياد.
1: لا أق لا أقسم بهذا البلد.
0: لا أقسم بهذا البلد. وأنت حل بهذا البلد.
1: খেয়াল করে পড়তে হবে, ওয়াও পাতলা হরফ, দুই ঠোঁট গোল করে, মধ্য একটু ফাঁকা করে, দুই ঠোঁট গোল করে,
2: দুই ঠোঁট গোল করে,
1: মধ্য একটু ফাঁকা করে,
2: মধ্য একটু ফাঁকা করে।

0: بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة.
1: مشأمة
0: والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة. صدق الله العظيم.
1: আরো সুন্দর করে তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি মশক করতে হবে। সামনের সবকটি থাকবে সূরাতুল বুরুজ। আমি এখন মশক করব, আমার সাথে তোমরা সবাই মশক করবে।

0: আজ এ পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা 9000। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হলো। সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌস লিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ফেনীর পরশুরামে খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায় প্রকল্পের উদ্বোধনকালে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান। বিএনপি সবসময় মানুষের জন্য কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো সকল কর্মসূচি জনগণের উন্নয়নের জন্যই গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এসব কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখছে, তাই এই কর্মসূচিগুলো শুধুমাত্র সরকারের নয়, বরং তা দেশের আপামর মানুষের। তারেক রহমান বলেন, তার সরকার ফ্যাসিস্ট আমলের সকল দুর্নীতি অনিয়ম দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, কোন কোন রাজনৈতিক দল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে। তারেক রহমান এইসব গুপ্তদের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নেওয়ার কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী ফেনীতে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় দেওয়া বক্তব্যে বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতা এসেছে, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। এ সময় তিনি বলেন, ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি গুপ্ত বাহিনী জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থারও উদ্বোধন করেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে গতকাল তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় গতকাল থেকেই তার আসনটি শূন্য হয়েছে। তিনি গতকাল বিকেলে সংসদ ভবনের টানেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই সমস্ত পরীক্ষা বা অন্য কোন ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 49তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপনকালে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে 5,00,000 ডেঙ্গু NS1 র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রাজধানীর কর্মীটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা। এ সময় ডেঙ্গু টেস্টিং কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও IV স্যালাইন মজুদ রয়েছে।

0: অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর বাজারে রূপান্তর করতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আইসিবির সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, পুঁজিবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হলে এর প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারের সব লেনদেন ও কার্যক্রম পুরোপুরি কাগজবিহীন করার উপরও গুরুত্ব দেন তিনি। এদিকে অর্থ পরিকল্পনামন্ত্রী গতকাল রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে বলেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোন ফি বা চার্জ লাগবে না। এশিয়ান গেমসের খবর, আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল, গ্রন্থনা ও উপস্থাপনা নুসরাত জাহান ঝুমুর।
2: ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
3: জি আপা,
4: ভালো আছি, আপনি কেমন আছেন?
2: তোমাদের এই প্রাণের অনুষ্ঠান কল্লোলের আসরে আসতে পেরে আমার মনটাও আজ ভীষণ ভালো হয়ে গেছে। কাছে ও দূরের ছোট্ট বন্ধুদের জানাই আমার প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা। তোমরা যে যেখান থেকেই শুনছো, আশা করি সকলেই অনেক ভালো আছো। পেছনের সব কষ্ট আর মন খারাপের দিনগুলোকে এড়িয়ে আমরা আজ সাজাবো নতুন আগামী বার্তা। মিষ্টি রোদের আলো, সাদা মেঘের ভেলা আর নীল আকাশে পাখির ঝাঁক, সব মিলিয়ে প্রকৃতি যেন আজ এক চোখ জুড়ানো নতুন রূপে সেজেছে। প্রকৃতির এই সুন্দর আবহাওয়াকে সাথে নিয়ে শুরু করছি তোমাদের সবার প্রিয় ছোটদের অনুষ্ঠান কল্লোল। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে তোমাদের সাথে গল্প আর আড্ডাই থাকবো আমি, নুসরাত জাহান ঝুমুর। আজকের এই আলোময় সকালের আলো ছড়িয়ে দিতে আমাদের আয়োজনে থাকছে তোমাদের মতো লক্ষ্মী সোনাদের সুন্দর সুন্দর গান, মিষ্টি কবিতা আর তাদের মনের কিছু চমৎকার অনুভূতি ও পরিবেশনা। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো রেডিও সৃষ্টির আসল বিষয়টা কি?
3: না।
2: রেডিও সৃষ্টির সবচেয়ে বড় বিষয় বা ম্যাজিক হলো কোন রকম তার বা কেবল ছাড়াই হাজার হাজার মাইল দূর থেকে বাতাস বেয়ে গান, গল্প আর মানুষের কণ্ঠ সরাসরি আমাদের ঘরে চলে আসে। একসময় তো মানুষ ভাবতেই পারত না যে বাতাসে ভেসে কথা এক দেশ থেকে অন্য দেশে পৌঁছাতে পারে। বিজ্ঞানী গুগলিয়ার্মো মার্কোনি যখন এই বেতার তরঙ্গ আবিষ্কার করলেন, তখন পুরো পৃথিবীর মানুষ অবাক হয়ে গিয়েছিল। আর আজ সেই বেতার তরঙ্গের চাদরে ভর করে তোমাদের অনেক আকাঙ্ক্ষার স্বপ্নকে ছুঁতে ছোট্ট ছোট্ট স্বপ্নের গান, কবিতা আর মিষ্টি সব কথামালা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। তাহলে চলো, আর দেরি কেন বন্ধুরা, আমাদের আজকের আয়োজনের শুরুতেই থাকছে একটি দেশের গান। আর গানটি পরিবেশন করবে আমাদের আসরের বন্ধু মেহেরিমা মেহজাবিন।

বাহ কি মিষ্টি গলা, চমৎকার গেয়েছো বন্ধু। আমাদের বাংলাদেশের প্রাণ হলো লোকগীতি। এই গানে থাকে মাটির গন্ধ, নদীর সুর আর মানুষের জীবনের কথা। এখন শুনবো আমরা একটি মিষ্টি লোকগীতি, আর গাইতে আসছে আসরের বন্ধু জাগ্রত সরকার।

0: সুরের এই মিষ্টি আমেজ তো আমাদের মনে দোলা দিয়ে গেল। গানের পর এবার কিন্তু একটু কবিতার ছন্দে মেতে ওঠার পালা। চলো এবার আমাদের আর এক বন্ধুর কাছ থেকে একটি মিষ্টি কবিতা আবৃত্তি শুনে নেওয়া যাক। আর কবিতা আবৃত্তি করতে আসছে বন্ধু নুজহাত মেহজাবিন।
1: আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা জুতা আবিষ্কার। কহিল হবু শোনো গো গোবুরায়, কালকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগবে কেন পায় ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই অনাসৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নাহিলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভাবিয়া হল খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। পণ্ডিতের হইল মুখচুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রান্নাঘরে নাহি গোচরে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে। অশ্রু জলে ভাসাই পাকা দড়ি, কহিল গবু হবুর পাদপদ্মে। যদি না ধুলা লাগিবে তব পায়, পায়ের ধুলা পাইব কি উপায়। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় কর ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। ধুলা অভাবে না পেলে পদধুলা, তোমরা সবে মাহিনা খাওয়া মিথ্যে। কেন বা তবে পুষিনু এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্য। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনে, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আটি, ফুরিয়া গেল উনিশ পিপে নস্য। অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সকলে মিলি যুক্তি করি শেষে, কিনিল ঝাঁটা 17,50,000। ঝাঁটির চুটি পথের ধুলো এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। ধুলায় কেহ মিলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হল উজ্জ। কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হল ধুলায় ভরপুর। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাখে 21,00,000 ভিস্তি। পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহি কোচলে কিস্তি। জলে জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। পাকের তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হল দেশটা। কহিল রাজা এমনই সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতি গুণবন্ত। ঘুরিয়া মাথা হিরিল চোখে শস্যে, ধুলার হায় নাহিক পায় অন্ত। কহিল মহিমাদুর দিয়ে ঢাকো, ফরাস পাতি করিব ধুলা বন্ধ। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও জানে থাকে না কোনো রন্ধ। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্ধ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়াইয়া দাও পৃথি। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মিলে। রাজার চর ধাইল হেতা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। কহিল রাজা এত কি হবে সিধে, ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে বেটারে শুলে বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা।
0: বা কি চমৎকার একটি আবৃত্তি শোনালো আমাদের আসরের ছোট্ট বন্ধু নুজহাত। বন্ধুরা, কবিতার ছন্দ তো আমরা শুনলাম, এবার কিন্তু একটু সুরের ছন্দে মেতে ওঠার পালা। আর আজ আমাদের মাঝে নজরুল গানের এক ছোট্ট জাদুকর বসে আছে। চলো আর দেরি না করে শোনা যাক বন্ধু পিউ মল্লিকের মিষ্টি গলায় একটি নজরুল সঙ্গীত।

অসাধারণ আর মিষ্টি একটা গান শুনলাম আমরা। নজরুলের এই গানের সুধা যেন আমাদের মনকে এক নিমিষে শান্ত করে দিল। নজরুল সঙ্গীতের যে জোরালো সুর ও প্রাণের স্পন্দন আমরা এতক্ষণ অনুভব করলাম, এবার তা শান্ত ও গম্ভীর রূপ নিতে যাচ্ছে। বন্ধুরা, এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনলে কেমন হয় বলতো? তাহলে চলো বন্ধুরা, এখন আসুরের বন্ধু দ্বিতীয় রাহা দৃষ্টির কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শোনা যাক।

0: অসাধারণ, খুব সুন্দর হয়েছে বন্ধু। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমাদের সময় ফুরিয়ে এসেছে। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে আজ আর নয়, সময় হয়েছে যাবার। তবে বিদায় নেওয়ার আগে একটা জরুরি কথা, আজকাল আমাদের চারপাশে কিন্তু ডেঙ্গু মশার উপদ্রব খুব বেড়েছে, তাই আমাদের একটু সচেতন হতে হবে। আমাদের বাড়ির চারপাশটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো পাত্রে কিন্তু পানি জমতে দেওয়া যাবে না, আর রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, কথা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি।
1: ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা নুসরাত জাহান ঝুমুর, সম্পাদনায় মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা তনুজা মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আপনারা অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্টজ এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজ, এবং শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শুনবেন ছায়াছবির গান, শিল্পী কনক চাপা, ছায়াছবির নাম প্রেমের তাজমহল।

শুনলেন তুমি স্বপ্ন তুমি সাধনা ছায়া ছবি থেকে সাই টুটুলের কণ্ঠে গান। বাংলাদেশ বেতার খুলনা, শুনবেন দেশের গান। প্রথম শিল্পী শাম্মী আক্তার, গানের কথায় কাজী নজরুল ইসলাম।

শুনলেন শিল্পী শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গানের কথায় গাজী মাজহারুল আনোয়ার। এবারে শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানের কথায় মোহাম্মদ মোজাক্কির।

এতক্ষণ শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম আমি মোহাম্মদ আজমল হাসান। অধিবেশন তত্ত্বাবধানে অপি মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা এবং মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Shokal 11ta beje 59 minute. Shuru holo amader ajker ditiyo adhibeshon. Onushthan prochorito hocche medium wave 537.63 meter orthat 558 kilohertz e. Eki sathe FM band 88.8 megahertz ebong Bangladesh Betarer mobile app theke. অনুষ্ঠান ঘোষণায় আমি মোহাম্মদ আজমল হাসান, অধিবেশন তত্ত্বাবধানে অপিমণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা এবং মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আপনারা অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, শুনতে পাচ্ছেন মোবাইল অ্যাপ থেকে, এছাড়াও আরও শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং শুনছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। শুরুতে বাংলার সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহনাজ পারভীন লিপি। সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সার ক্রয় ও আমদানি সম্পর্কিত ৭টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক সহ ১১ জন কর্মকর্তা কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদন

0: সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসির খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পেয়েছে। চলতি অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় হয়েছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময় তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এই অর্থবছরের প্রথম তিন মাসে আয় হয়েছে 1,057,85,60,000 ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, হালকা প্রকৌশল, গৃহসজ্জার বস্ত্রপণ্য ও ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ইরানের চারদিকে বিমানবাহী তিনটি জাহাজ মোতায়েন এবং মধ্যপ্রাচ্যে আরও 2,000 মেরিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এসব জাহাজ সান্তিয়াগো মার্কিন ঘাঁটি ত্যাগ করেছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, আগামী মাসের মধ্যে এই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে ইরান চুক্তিতে উপনীত না হলে দেশটিকে নির্মূল করে দেয়া হবে। শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের 7 দিনের পরিকল্পনা প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই ধরনের প্রস্তাব মোটেও যথার্থ নয়। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুদ কমানোর আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছে, অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসে প্রধান মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের ফলে ইউরোপ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় কমিশন এবং 27টি ইইউ সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে আজ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়ান গেমসের খবর, আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরকে পরাজিত করে 9ম স্থান অধিকার করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ সকালে 9ম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে 2-1 ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। দুপুর 2:30 নাটক অনুতাপ, রচনা মোহাম্মদ ওসমান গনি।

প্রযোজনায় পুরঞ্জয় কবিরাজ। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা একটা বেজে পাঁচ মিনিটে। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল তিনটা বেজে তিরিশ মিনিটে। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে ছটায়। সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি, দেশের গান শুনবেন দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে। আল্লাহ পাকিস্তানে হামদ এবং নায়াতে রসুল শুনবেন দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে, দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে। ছায়াছবির গান বিকেল তিনটা বেজে পাঁচ মিনিটে। বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে সঙ্গীত শিল্পী জেমসের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান তারাই তারাই রটিয়ে দেব, গ্রন্থনা উপস্থাপনা লুবনা হাসনা ফারুক মিষ্টি। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 6 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলায় খবর শুনবেন।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নাসিমা আক্তার। খুলনার পটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আমিরপুর ইউনিয়নের 3টি ব্লকে 1492 জন কৃষকের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা গতকাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, জেলা প্রশাসক হুরে জান্নাত ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কৃষকরা এ কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সেচ সুবিধা, প্রশিক্ষণ, যন্ত্রপাতি, বালাই দমনের পরামর্শ, কৃষিপণ্য সুবিধা ও কৃষি বীমা প্রশিক্ষণ সহ 10টি সুবিধা পাবেন। উল্লেখ্য, প্রথম ধাপে জেলার 9টি উপজেলার 34,747 জন কৃষককে কার্ডের জন্য বাছাই করা হয়েছে। 5 বছরে পর্যায়ক্রমে 3,47,000 কৃষক এ সুবিধার আওতায় আসবে। এদিকে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের আব্দুল বাড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে 2,635 জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে 2,404 জন ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকের মধ্যে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপকারভোগীদের দেয়া অর্থ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান সরকার সাহিত্য সংস্কৃতি চর্চায় বিশেষ গুরুত্ব আরোপ করেছে। খুলনায় এ সংক্রান্ত যে কোনো কার্যক্রমে কেসিসি পাশে থাকবে। তিনি গতকাল নগর ভবনের DIZ মিলনায়তনে সিটি কর্পোরেশন ও একটি পত্রিকা কর্তৃপক্ষের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সভায় মহানগরীর ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সামাজিক আন্দোলনের একটি রূপরেখা উপস্থাপন করা হয়। পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি অধ্যক্ষ AKM গোলাম আজমের সভাপতিত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ হায়দার আলী বিশ্বাস, আজম খান সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সেলিনা বুলবুল, জাতীয় কবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মহাসচিব মোহাম্মদ সামিরুল ইসলাম শামীম ও আসানুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মহানগরী ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, সাহিত্য সংস্কৃতি চর্চায় গতিময়তা আনয়ন, আইন শৃঙ্খলার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত বসবাস উপযোগী নগরী গড়ার লক্ষ্যে পত্রিকা কর্তৃপক্ষ এই সম্মেলনের আয়োজন করে। গাইডলাইন্স ফর IAB অ্যাক্রিডিটেশন শীর্ষক দিনব্যাপী এক ওয়ার্কশপ গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আর্কিটেকচার বিভাগে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা অর্জনের ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্কিটেকচার শিক্ষার মান উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে IAB অ্যাক্রিডিটেশন অর্জনের প্রস্তুতি কুয়েটের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর খন্দকার মাহবুব হাসান ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাকির মোর্শেদ বিশেষ অতিথি ছিলেন। IQACA ডিরেক্টর প্রফেসর ডক্টর ABM আওলাদ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় আর্কিটেকচার বিভাগের শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন। পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা শীর্ষক এক প্রশিক্ষণ গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম হোসেনে দেব প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে সচেতনতা কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর জামিল আহমেদ শিল্পীর সভাপতিত্বে, ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর সমীর কুমার সাধু ও প্রকল্পের SPM প্রফেসর ডক্টর উৎপল কুমার কর্মকারের সময় উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণে ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস 2026 উপলক্ষে নিরাপদ সড়ক চাই খুলনা মহানগরী শাখার উদ্যোগে মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন গতকাল মহানগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে উদ্বোধন করা হয়। বিআরটি এর খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। মহানগর শাখার সভাপতির সভাপতিত্বে বিআরটি এর খুলনা সার্কেলের মোটরযান পরিদর্শক, নিশার সাধারণ সম্পাদক সহ নিশার মহানগর শাখার সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে পথচারী চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জেলা পরিষদের উদ্যোগে গতকাল সাতক্ষীরার কলারোয়া সরকারি GKMK পাইলট হাই স্কুল চত্বরে উপজেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠানের 80 জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল বিতরণ করেন। কলারোয়া পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক সহ ছাত্রছাত্রীরা সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 35 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা শুনবেন দেশের গান, শিল্পী ফৌজিয়া খান, গানের কথায় মুন্সী ওয়াদুদ।

সুপ্রিয় শ্রোতা শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং রসুল পাকের শানে নাদ শুনবেন।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং নায়াতের রসুল শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

0: الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে, সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের ঘুণা এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে যায়। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেস্তে প্রবেশ করবে না। আল হাদিস। বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রসুল শুনবেন।

আপনারা এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আহমদ সাইফুজ্জামান। প্রকৌশল তত্ত্বাবধানে থাকবেন খান আলামিন এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন স্মৃতি সরকার। শ্রোতাবন্ধুরা, আজ এই অনুষ্ঠানে আপনারা শুনবেন বিভিন্ন ছায়াছবির গান, আর আপনাদের সাথে আমাদের সরাসরি ফোন ইন প্রোগ্রামে কথা হবে বেলা 2:05। অর্থাৎ আমাদের আজ শুক্রবার, আপনাদের অনেকের অনুরোধেই জুম্মার নামাজের পরেই আপনারা চান আমাদের সাথে সরাসরি কথা বলতে, তাই আমরা আজ ফোন ইন প্রোগ্রামটাই রেখেছি বেলা 2:05 পরে। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। আর প্রথমেই আপনাদেরকে শোনাবো ঘরের লক্ষ্মী ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

দূরে ও কাছে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। প্রিয় শ্রোতা, আজ এই অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ছায়াছবির গান, আর এই অনুষ্ঠান জুড়ে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মমতাজ খন্দকার লাবণী। প্রকৌশল সহযোগিতায় আমাদের সাথে আছেন প্রদীপ কুমার মৃধা এবং আরও থাকবেন।

কত যে তোমাকে বেসেছি ভালো। হ্যাঁ বন্ধুরা, এমন একটি গান শুনব সুবীর নন্দীর কণ্ঠে, আর গানটি নেওয়া হয়েছে উছিলা ছায়াছবি থেকে।

তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। হ্যাঁ বন্ধুরা, এই চমৎকার একটি গান শুনবো। গানটি নেওয়া হয়েছে অনুতপ্ত ছায়াছবি থেকে, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর।

0: বাবারে,
1: দুলাল ও বাবা, বাবারে খুব কষ্ট হইতাছে না রে?
0: মা মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বগি আসে।
1: আব্বা সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: ইয়ে বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: আর বাপের আশায় বসে থাকবো আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা, তোমার কি খাইতে মনে কয় আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু খাইতে মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা।
1: আচ্ছা,
2: আমি আসতেছি এক্ষুনি।
1: আচ্ছা আব্বা।
3: মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট কইরা জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হইছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হইছে বলতো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাস জনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতো, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয়, 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গ দেখা যায়, সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা। হ্যাঁ ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমা থাকা পানিতে থাকে।
2: এসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করব আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ডেঙ্গু বিষয়ক স্পটটি শুনলেন। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে বিভিন্ন ছায়াছবির গান। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো বাবা কেন চাকর ছায়াছবি থেকে একটি গান। আর গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন মিতালী মুখার্জি ও কুমার শানু।

বাংলাদেশ বেতার খুলনা, একটি বিশেষ ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 6 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াময়েব 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এই অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। আর এবারে আপনাদেরকে শোনাব আসামি বধু ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ডু কিশোর।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর এবারে শুনবেন স্ত্রী ছায়াছবি থেকে একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উদ্যোগ।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বন্ধুরা, আপনারা শুনছিলেন বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে বিভিন্ন ছায়াছবির গান। আর এবারে আপনাদেরকে শোনাব মুখোমুখি ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ডু কিশোর ও কনক চাঁপা।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 6 অক্টোবর মঙ্গলবার বিকেল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি 558 কিলোহার্জে ও FM 88.8 মেগাহার্জে এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, সে নম্বরটি হল 01974121970। ফোন নম্বরটি আবারও বলছি, 01974121970। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন অবুঝ মনের ভালোবাসা ছায়াছবি থেকে একটি গান।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হয়ে গেল বেলা দুটোর বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এ দিবস পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসির খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় হয়েছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এবছর অর্থবছরের প্রথম তিন মাসে আয় হয়েছে 1,057,85,000 ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময়ে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, গৃহসজ্জার বস্ত্রপণ্য ও ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এদিকে দেশে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে 859,10,00,000 ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 13.3% বেশি। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুদ কমানোর আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছে অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের

0: সৃষ্টি হয়েছে। ইরানের চারদিকে বিমানবাহী তিনটি জাহাজ মোতায়েন এবং মধ্যপ্রাচ্যে আরও 2000 মেরিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এসব জাহাজ সান্দিয়াগো মার্কিন ঘাঁটি ত্যাগ করেছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, আগামী মাসের মধ্যে এই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধবন্ধে ইরান চুক্তিতে উপনীত না হলে দেশটিকে নির্মূল করে দেওয়া হবে। শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের 7 দিনের পরিকল্পনা প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এ ধরনের প্রস্তাব মোটেও যথার্থ নয়। ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি পরিস্থিতিতে আশ্রয় আবেদনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে গ্রিস। দেশটি জানায়, গত জুলাইয়ে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিওটাতে বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্তমান নিয়মকানুন যথেষ্ট নয়। গতকাল লুক্সেমবার্গে অনুষ্ঠিত বিচার ও স্বরাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়। উল্লেখ্য, 2015 সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে 10 লাখেরও বেশি মানুষ পালিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার পর থেকেই ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী মনোভাব জোরদার হয়েছে। এ ঘটনা অনেক দেশকে সীমান্ত নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক ব্যবস্থা ও কঠোর অভিবাসন নীতি গ্রহণের দিকে ধাবিত করেছে। এশিয়ান গেমসের খবর, আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরকে পরাজিত করে নবম স্থান অধিকার করেছে। প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ সকালে নবম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে সিঙ্গাপুরকে 2-1 ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3:00।
1: ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেলা 2:00 বাংলা সংবাদের পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে আপনারা শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান। আর বন্ধুরা, আর একটি গান শোনানোর পরে কথা দিয়েছিলাম আপনাদের সাথে আমাদের সরাসরি ফোন ইন প্রোগ্রামে কথা হবে। তো চলুন বন্ধুরা, শুনিয়ে আসি আর একটি গান, তারপরে চলে যাব আপনাদের সাথে। এবার আপনাদেরকে শোনাব দুই দুয়ারি ছায়াছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন আগুন।

0: হামজনিত জটিলতা থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে বাড়িতে যত্ন নিন, সময় মতো ব্যবস্থা নিন। আপনার শিশুর হাম হলে ভয় পাবেন না। বাড়িতে সঠিক যত্ন, পুষ্টিকর খাবার এবং বিপদ সংকেত সম্পর্কে সচেতনতা শিশুকে গুরুতর জটিলতা থেকে রক্ষা করতে পারে এবং জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আপনার শিশু হামে আক্রান্ত হলে বাড়িতে নিম্নলিখিত তাৎক্ষণিক সেবা প্রদান করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংক্রমণ প্রতিরোধ। শিশুকে পরিষ্কার ও উত্তম রূপে বাতাস চলাচল করে এমন ঘরে রাখুন। বিশুদ্ধ পানি ও পরিষ্কার নরম কাপড় দিয়ে শিশুর চোখ পরিষ্কার করে দিন। অসুস্থ শিশুকে অন্য সুস্থ শিশুদের, বিশেষ করে নবজাতক বা শিশুদের থেকে আলাদা রাখুন। অপ্রয়োজনীয় ভিড় ও দর্শনার্থী এড়িয়ে চলুন। শিশুর পরিচর্যার আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। খাদ্য ও পুষ্টি। মায়ের বুকের দুধ খায় এমন শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ান। পর্যাপ্ত তরল খাবার খাওয়ান, যেমন পানি, স্যুপ, ফলের রস। পুষ্টিকর নরম খাবার যেমন খিচুড়ি, ডিম, মাছ, শাকসবজি খাওয়ানো অব্যাহত রাখুন। স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী ভিটামিন এ খাওয়ান। ভিটামিন এ হামজনিত জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে। হামের যেসব ঝুঁকিপূর্ণ লক্ষণ বা বিপদ সংকেত দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। শ্বাস নিতে কষ্ট হলে, দীর্ঘ সময় বেশি জ্বর থাকলে, শিশু খেতে বা বুকের দুধ পান করতে না পারলে, বারবার বমি বা তীব্র ডায়রিয়া দেখা দিলে, খিচুনি হলে বা অস্বাভাবিক ঝিমুনি হলে, চোখে ব্যথা বা দেখতে সমস্যা হলে।
1: শেষ কথা বা মূল কথা, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আপনার করণীয়। বাড়িতে যত্নের বিষয়ে করণীয় সমূহ মেনে চলতে আপনার কর্ম এলাকার অভিভাবকদের উৎসাহিত করুন। হামের ঝুঁকিপূর্ণ লক্ষণসমূহ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করুন। রেফারেল প্রক্রিয়া সম্পর্কে জানান। অভিভাবক হিসেবে আপনার যা জানা প্রয়োজন এবং করণীয়। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। আপনার শিশুকে নিরাপদ রাখতে এখানে উল্লেখিত আচরণগুলো মেনে চলুন। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদেরও এ বিষয়ে জানান এবং সচেতন হতে উৎসাহিত করুন।
2: টিকা শিশুর জীবন বাঁচায়। আপনার শিশুকে সময় মতো হামের টিকা দিন।
3: শ্রোতা বন্ধুরা, শুরু করতে চাচ্ছি ফোন ইন প্রোগ্রাম। 0197412 1970 এই নম্বরে আমাদের সাথে কথা বলুন। সঙ্গে আছি আমি লাবণী এবং
4: আমি স্মৃতি সরকার।
3: দেখি কে আছেন প্রথমে আমাদের সাথে। বন্ধুরা আপনারা ফোন করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য বন্ধু। অবশ্যই আমরা চেষ্টা করবো, আপনাদের পছন্দের গানগুলো আমরা লিখে রাখার চেষ্টা করি। আসলে দেখির পরে কে আছেন?
4: হ্যালো,
3: শুভ দুপুর।
5: দিদি কথা বলছি, পলাশ কুমার সরকার, ঠিকানা কাঞ্চননগর, ডুমুরিয়া। দিদি আপনারা দুজন ভালো আছেন?
3: জি অনেক ভালো আছি ভাইয়া।
5: হ্যাঁ দিদি, খুব ভালো লাগছে অনুষ্ঠান। আর প্রিয়জন ছবি থেকে রুনা লালার কণ্ঠে মন মানে না, মন মানে না, আশা না দেরি, এই গানটি শোনাবেন দিদি। আর ভালো থাকুন আপনারা।
3: আচ্ছা দেখি এরপরে কে আছেন আমাদের সাথে। আচ্ছা, আম্মাজান ছবির গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ। এবার চলে যাব আরো এক বন্ধুর কাছে। হ্যালো, শুভ দুপুর।
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: আমাকে গান শোনাবেন?
3: জি, আপনার নামটি আগে বলুন।
6: আমার নাম মোহাম্মদ বেল্লাল হোসেন। কলনগর খুলনা থেকে বলছি। আমাকে ইতিহাস ছবির গান শোনাবেন, কুমার বিশ্বজিতের কণ্ঠে।
3: বেল্লাল, কুমার বিশ্বজিতের কণ্ঠে কোন ছবির গান শুনতে চেয়েছেন? ইতিহাস। জি বেল্লাল, মনে হচ্ছে বাচ্চা একটা ছেলে, জানি না আসলে। অনেক ধন্যবাদ। দেখব এরপরে কে আছেন আমাদের সাথে।
4: হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
7: সবাই ভালো আছেন তো?
3: জি সবাই ভালো আছি ভাইয়া, কার সাথে কথা বলছি?
4: আব্দুল মজিদ, শৈলগাড়ি, কুষ্টিয়া থেকে।
3: আচ্ছা বলুন।
4: বাহাদুর ছবির গানটা শোনা, যে কোন একটা গান।
3: আচ্ছা বাহাদুর, ধন্যবাদ ফোন করার জন্য, এভাবেই আমাদের সাথে থাকবেন। হ্যালো, শুভ দুপুর।
7: নমস্কার দিদি।
3: নমস্কার।
7: কথা বলছি অঞ্জন, ছোট সন্ন্যাসী রামপাল থেকে।
3: জি অঞ্জন দা বলুন।
7: শুধু গান গে পরিচয়। শিল্পী সাবিনা ইয়াসমিন, ভালো থাকুন, খুব ভালো।
8: আপনিও ভালো থাকুন, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এই অনুষ্ঠানে এই মুহূর্তে চলছে ফোন ইন প্রোগ্রাম, আপনাদের সাথে আমাদের সরাসরি কথা বলার অনুষ্ঠান। চলে যাব আরো একটি ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমরা খুব ভালো আছি, আপনি কে বলছেন? জি জাফর ভাই বলুন। ডানা কাটা পরি গানটা শুনতে চাচ্ছেন জাফর পালোয়ান। অনেক ধন্যবাদ ভাই ফোন করবার জন্য, চলে যাব আরো একটি ফোনে।
3: হ্যালো হ্যালো
8: হ্যালো, আপনি কি আছেন আমাদের সাথে?
9: ওয়ালাইকুম আসসালাম।
8: জি বলুন।
9: হ্যালো,
8: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন ভাই, কে বলছেন?
9: বরিশাল মুলাদি নন্দির বাজার থেকে।
8: বরিশাল
9: কাউসার
8: হোসেন,
9: আমাকে একটা গান শোনাবেন, ওই যে মেডিসিন সাইফুল, কিন্তু কুমার বিশ্বজিৎ।
8: আচ্ছা ঠিক আছে, বরিশাল থেকে ফোন করেছেন বন্ধু, ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য। দেখি এরপরে কে আছেন। হ্যালো শুভ দুপুর। দুঃখিত বন্ধু, আপনি আরেকবার চেষ্টা করুন।
3: হ্যালো
9: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
9: ওয়ালাইকুম আসসালাম।
3: জি কার সাথে কথা বলছি?
9: সবুজ মিয়া বলছিলাম, মহেশপুর ঝিনাইদহ থেকে।
3: আচ্ছা সবুজ ভাই বলুন।
9: গান শোনাবেন, তোমাকে চাই বাণীশিল্পের অমিত কুমার ও অনুরাধা পালওয়ালের কণ্ঠে তুমি আমায় করতে সুখী জীবনে গানটি, আর সাথে আছে সাদ্দাম ইব্রাহিম সামিয়া।
8: অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।
3: আর শ্রোতা বন্ধুদেরকে বলতে চাই ফোন করে ঝটপট নাম ঠিকানা বলে অনুরোধের কথা বলতে হবে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো
8: দুঃখিত বন্ধু, হয়তো দুটো ফোন একসাথে ঢুকে গিয়েছে, আপনারা আরো একবার চেষ্টা করুন। বন্ধুরা শুনতে পাচ্ছেন ফোন ইন প্রোগ্রাম, সরাসরি কথা বলার অনুষ্ঠান, আপনাদের সাথে আমাদের সরাসরি কথা হচ্ছে ফোন ইন অনুষ্ঠানে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের মাধ্যমে।
3: আর যে নাম্বারটিতে আমাদের সাথে কথা বলতে হয় 01974121970, এই ফোন নম্বরটিতে রয়েছি আমরা আপনাদেরই ফোনের অপেক্ষাতে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপুরা তো সবাই ভালো আছে, কার সাথে কথা বলছি?
10: কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম আলাদা, থানা মোরগঞ্জ জেলা বাগেরহাট থেকে।
3: আচ্ছা ইব্রাহিম ভাই বলুন।
10: আমি গান শুনতে ছবি নারীর মন, শিল্পী এন্ড্রু কিশোর। মোস্তফা মোস্তফা ডন বাজি মোস্তফা, আমি তোর বন্ধু মোস্তফা।
3: আচ্ছা
8: হ্যালো আসসালামু আলাইকুম।
11: ওয়ালাইকুম সালাম দিদি, ভালো আছেন?
8: ভালো আছি আমরা, কি বলছেন আপনি?
11: দিদি খোকন সুন্দর।
8: জি খোকন আপনিও।
11: ওয়ালাইকুম
3: আসসালাম।
11: আমার সিটি আপু, লাবণী আপু, দুই আপু ভালো আছেন তো?
3: হ্যাঁ আমরা ভালো আছি ভাইয়া।
11: আমি মোহাম্মদ লুৎফর জর্দার, বড়খোলা পাংশা থেকে বলছি আপু।
3: আচ্ছা বলুন।
11: গানটা শোনাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন, নামাজ কালাম পড়বেন, আমার আম্মুটা মারা গেছে গত শনিবারে, একটু দোয়া রাখবেন। আমি গান শুনতে চাই, ছবির নাম হলে অশান্তি,
3: অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
8: আর লুৎফর জোয়াদ্দার ভাই, আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া থাকলো। দেখি এরপরে কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম।
12: ওয়ালাইকুম সালাম।
8: কে বলছেন?
12: কালাম সর্দার।
8: জি,
12: মাদারীপুর আমবাড়ি।
8: জি বলুন।
12: কালাম সর্দার,
8: শুনতে পেরেছি আপনি গানটি কথা।
12: মাদারীপুর আমবাড়ি থেকে বলছি।
8: শুনতে পেরেছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা আর একটি ফোন কলের মাধ্যমে শেষ করতে চাচ্ছি আমাদের অনুষ্ঠান। দেখি কে আছেন শেষ পর্যায়ে। আমরা অপেক্ষা করছি আপনাদের ফোনের। আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আজ এই অনুষ্ঠানে শুনছেন শুধুমাত্র বিভিন্ন ছায়াছবির গান। চলছে ফোন ইন প্রোগ্রাম। বন্ধুরা ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন?
13: হ্যালো,
8: শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথা থেকে?
13: নিখিল মন্ডল।
8: নিখিল মন্ডল, কোন গানটি শুনতে চাচ্ছেন?
13: নতুন বন্ধু।
8: অনেক স্বাগতম আপনাকে বাংলাদেশ বেতার খুলনা
13: কেন্দ্রে। মনপুরা ছায়াছবি থেকে একটা গান শোনাবেন।
8: মনপুরা ছবির যে কোনো একটি গান শুনতে যাচ্ছেন। জি নিখিল মন্ডল, আপনার এই ফোনটির মাধ্যমে শেষ করছি আজকের ফোন ইন প্রোগ্রাম। যারা আমাদের কাছে ফোন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফোন করে চেষ্টা করেছেন কিন্তু সংযোগ পাননি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। তবে আপনারা একটুও হতাশ হবেন না, আপনাদের সাথে অবশ্যই আমাদের কথা হবে কোনো না কোনো এক অনুষ্ঠানে। তো চলে যাব পরবর্তী গানে।
3: এবারে প্রাণের চেয়ে প্রিয় ছবি থেকে গান শুনবেন এন্ড্রু কিশোরের কণ্ঠে।

বন্ধুরা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের সবশেষ গানটি শুনবেন, ভালোবাসা যত বড় জীবন তত বড় নেই। গানটি নেওয়া হয়েছে চরম আঘাত ছায়া ছবি থেকে, আর গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন মিতালী মুখার্জি ও কুমার শানু।

শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে শেষ হয়ে যাচ্ছে আমাদের বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এতক্ষণ এই অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি মমতাজ খন্দকার লাবণী। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন স্মৃতি সরকার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মেধা এবং মোহাম্মদ সাইফুজ্জামান। বন্ধুরা, খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।

0: বেলা 2:30 বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নাটক। আমাদের আজকের নাটক অনুতাপ, রচনা মোহাম্মদ ওসমান গনি, প্রযোজনা নাসির জাবেদ, নাট্যানুষ্ঠান অনুতাপ।
1: দাও বাজারের ব্যাগটা দাও।
2: না, এই যে
1: পেঁপে। কি ব্যাপার, বাজার থেকে তুমি পেঁপে আর তেলাপিয়া মাছ কিনে এনেছো?
2: তাতে সমস্যা কি?
1: কেন, বাজারে ইলিশ মাছ চোখে পড়েনি তোমার?
2: ইলিশ মাছের যা দাম!
1: শামিম ভাই প্রতিদিন বাজার থেকে ইলিশ মাছ আর না হয়তো গলদা চিংড়ি নিয়ে আসে, আর তুমি কি না?
2: বাজার থেকে যা এনেছি তাই রান্না করো।
1: না, আমি এগুলো রান্না করতে পারবো না।
2: কেন, এগুলো মানুষ খায় না?
1: খাবে না কেন, রিক্সাওয়ালা, বস্তিবাসী, গরিব মানুষ, যাদের বড় মাছ কেনার সাধ্য নেই তারাই এসব কিনবে। তুমি কেন এসব সস্তা সবজি আর সস্তা মাছ কিনতে যাবে বলতো?
2: দেখো মিথিলা, আমার সীমিত আয়, যা বেতন পাই তা দিয়ে মোটা ভাত মোটা কাপড়ের কোন রকমে আমাদের চলে যায়। এত দামি মাছ কিনতে গেলে আমি তো ফতুর হয়ে যাব।
1: ফতুর হয়ে যাবে,
2: যাদের প্রচুর আয় আছে তারা ইচ্ছে মতো খরচ করতে পারে, কিন্তু আমি তো তা পারি না।
1: কি যে কপাল আমার! তোমার যে ছোট চাকরি করে তারা যদি ইলিশ মাছ, বাগদা চিংড়ি অথবা ভেটকি মাছ খেতে পারে, তাহলে আমরা কেন খেতে পারি না বলতো?
2: মিথিলা, তুমি আস্তে কথা বলো, প্রতিবেশীরা তোমার কথা শুনতে পাচ্ছে।
1: শুনুক, আমি পাড়া প্রতিবেশীদেরকে শুনিয়ে শুনিয়েই বলছি, আমার কথা পাড়ার লোকে শোনার দরকার আছে? প্রতিবেশীদের তুলনায় নিজেদেরকে একেবারে ফকির মনে হয়। পারবো না, আমি এসব রান্না করতে পারবো না।
2: বাবা, না আর পারি না। স্বামী অল্প বেতনের ছোট্ট একটা চাকরি করে, অথচ রাজকীয় হালে যে কিভাবে চলে আমি বুঝতেই পারি না।

0: শুনছ কি হলো? শুনছ
1: কি হয়েছে?
0: জানো, শামিম ভাই তার স্ত্রীর নামে ফ্ল্যাট কিনেছে। সামনের বছর ওরা একটা গাড়িও কিনবে।
1: কিনবে? সেটা অসম্ভব কিছুই না।
0: মাঝে মধ্যে বিদেশে বেড়াতে যায়। আর তুমি একটা বড় চাকরি করে আজ পর্যন্ত শহরে এক

0: থামবো কেন? এত ছোট চাকরি করেও লোকটা কত উপরে উঠে গেল, আর তুমি কি না?
1: লোকটা হয়তো জাদুর কোনো চেরাগ হাতে পেয়েছে, অথবা গুপ্তধনের সন্ধান পেয়েছে, না হলে এত দ্রুত উপরে উঠবে কি করে?
0: তুমি আসলে আমার সব কথা গ্যালি করে উড়িয়ে দিতে চাও।
1: মিথিলা, তুমি যাই বলো না কেন, আসল কথা হলো সবাইকে দিয়ে সব কাজ হয় না।
0: আরে তমা ভাবি, যে কেমন আছেন ভাবি?
2: আমি ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি। আরে ভাবি দাঁড়িয়ে আছেন কেন, বসুন না ভাবি, বসুন প্লিজ বসুন।
2: হ্যাঁ বসছি ভাবি। একটা বিষয় দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ভাবি।
0: এই কি বিষয় বলুন না ভাবি।
2: না মানে আপনি নিজের হাতে রান্না বান্না করছেন?
0: না করি আর কি করবো বলুন।
2: বাসায় একটা কাজের বুয়া রাখতে পারেন না ভাবি, তাতে আর কতই বা খরচ হবে? আপনার এই সুন্দর চেহারাটা রান্নাঘরের আগুনের আঁচে নষ্ট হয়ে যাচ্ছে ভাবি।
0: আমি বজলুকে অনেক বুঝিয়েছি কিন্তু কোনো কাজ হয় না।
2: আপনাদের শামিম ভাই আমাকে সংসারের কোনো কাজেই হাত লাগাতে দেয় না। সংসারের সব কাজ তো বুয়া নিজেই করে। রূপলাবণ্য ঠিক রাখার জন্য আমি প্রতি সপ্তাহে একবার করে পার্লারে গিয়ে সাজগোজ করে নিজেকে একটু ঠিকঠাক রাখি।
0: সত্যি ভাবি, রাজরানীর কপাল আপনার। জানেন ভাবি, শিহাব নামের এক বড়লোকের ছেলের সাথে আমার ভালোবাসা ছিল। শহরে তার নিজের বাড়ি আছে, গাড়ি আছে।
2: তার সাথে আপনার বিয়ে হলো না কেন ভাবি?
0: শুধু বাবার জন্য। বাবার মুখের দিকে তাকিয়ে আজই বজলুর সাথে সংসার করতে হচ্ছে।
2: আপনাদের বাসায় বোধ হয় এসি নেই ভাবি?
0: না মানে
2: আমি আবার এসি ছাড়া একদম থাকতেই পারি না।
0: আর লজ্জা দেবেন না ভাবি।
2: ও হ্যাঁ ভাবি, আমি আর দেরি করতে পারবো না, যে কথা বলতে এসেছিলাম।
0: কি কথা ভাবি?
2: আমাদের বাসায় আগামী পরশু দিন একটা ছোট অনুষ্ঠান আছে।
0: কিসের অনুষ্ঠান ভাবি?
2: ওই আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান।
0: তাই?
2: হ্যাঁ ভাবি, আপনারা দুজন অনুষ্ঠানে আসবেন কিন্তু।
0: ঠিক আছে। এই শুনছো, শামিম ভাইদের বাসায় আগামী পরশু একটা পার্টি আছে।
1: কি আছে বললে?
0: এই যে তমা ভাবি আছে না, তমা ভাবির ছেলের জন্মদিনের পার্টি।
1: আচ্ছা আচ্ছা, তা এখন আমাকে কি করতে হবে?
0: কিছু যেন বোঝে না, একটা কিছু দামি উপহার না নিয়ে কি ওখানে যাওয়া যাবে বলো?
1: দামি উপহার কেন? জন্মদিনের অনুষ্ঠানে একটা ফুলের তোড়া উপহার দিলেই তো হয়।
0: কি যে বলো না তুমি, অন্যরা যেখানে দামি দামি উপহার নিয়ে আসবে সেখানে ফুলের তোড়া দিলে লোকে হাসবে না?
1: ও আচ্ছা, তা তুমি কি ভাবছো?
0: শোনো না, আমি মানে আমি ভাবছিলাম একটা আংটি।
1: তুমি যা খুশি তাই ভাবো, আমি অফিসে গেলাম, আমার কাজ আছে।
0: যাও তুমি অফিসেই যাও।
3: আরে তুহিন যে, এসো এসো বসো। হ্যাঁ বসো।
1: তা ভাইয়া কি মনে করো তুমি আমার অফিসে?
4: এমনি এলাম দুলাভাই।
1: তা বাড়ি গিয়েছিলে না সরাসরি আমার অফিসে চলে এসেছো?
4: হ্যাঁ দুলাভাই, গিয়েছিলাম, এই বিশেষ কাজে খুলনায় এসেছি।
1: তা কাজ কি তোমার হয়েছে?
4: না, সে লোকে দেখাই পাইনি।
1: কেন দেখা পাওনি কেন?
4: কি বলবো দুলাভাই, আজকাল কোনো লোককেই বিশ্বাস করা যায় না। সবাই কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে, কথা দিয়ে কেউ কথা রাখে।
1: হ্যাঁ বলেছো তুমি ঠিকই, কিন্তু তুহিন একজন তো তোমার সাথে প্রতারণা করেনি।
4: কার কথা বলছেন দুলাভাই?
1: কিয়ারানী, সে তো তোমার সাথে কোনো প্রতারণা করেনি।
4: দুলাভাই তাকেও বিশ্বাস করা যায় না, একটু হলেই তো ফসকে যাচ্ছিল।
1: কিরকম?
4: ওই যে বিয়ের আগে, মানে এ বিয়েতে তো ওর বাড়ির কারো মত ছিল না, শুধুমাত্র ওর মা। তিনি থেকেই গোপনে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে আমাদের কলমাটা পড়িয়ে দেন, তারপরে তো সবার মতামতে আবার আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।
1: সাক্ষী তো আমি নিজে, অনেক কথা হয়েছে, এবার আমার শালাবাবুর জন্য আমি কিছু নাস্তার ব্যবস্থা করব।
4: না না না দুলু ভাই, থাকবে না।
1: না না থাক বললে হয় না। মুস্তাফিজ, মুস্তাফিজ।
5: সি স্যার। আমায় ডেকেছেন স্যার?
1: হ্যাঁ মুস্তাফিজ, শোনো দোকান থেকে তিনটা প্যাটিস আর তিনটা মিষ্টি নিয়ে এসো, আর শোনো শোনো সঙ্গে কফির ব্যবস্থা রেখো, কেমন?
5: জি স্যার, আমি এখন নিয়ে আসছি।
0: এই শোনো, আমাকে 2000 টাকা দাও তো।
1: কেন, টাকা দিয়ে কি হবে?
0: আজ সন্ধ্যায় শামিম ভাইদের বাসায় পার্টিতে যাবার আগে একটু পার্লার থেকে সাজগোজ করে আসব।
1: দেখো, অফিস থেকে ফিরেছি আর তোমার ওই প্যানপ্যানানি আবার শুরু হয়ে গেছে।
0: আমি দুটো কথা বলতে গেলেই তোমার কাছে প্যানপ্যানানি হয়ে যায়।
1: প্লিজ, তুমি বুঝতে চেষ্টা করো।
0: তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমাদের পাশাপাশি বসবাস, ওদের অনুষ্ঠানে না গেলে মান সম্মান থাকবে বলো?
1: তুমি যাও, তোমাকে যেতে কে নিষেধ করেছে?
0: তুমিও আমার সাথে চলো।
1: বললাম তো আমি যাব না।
0: উপহারের কথা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি বাবার কাছ থেকে সোনার আংটি নিয়ে এসেছি।
1: মিথিলা, মিথিলা, কাজটা তুমি কিন্তু ভালো করো না।
0: তুমি রাগ করো আর যাই করো, চলো না ওদের অনুষ্ঠানে একসাথে যাই, প্লিজ চলো।
1: পারলে তুমি যাও, আমি যাব না বলেছি যাব না, ব্যাস।
0: এই একটা কথা বলবো, আগে বলো, রাগ করবে না?
1: এমন হবে তুমি বলছো যে তুমি কথা বললে আমি রাগ করি?
0: শোনো না, আমাকে একজোড়া রুলি বানিয়ে দেবে?
1: ঠিক আছে, আমার প্রমোশনটা হোক, তারপরে তোমার হাতের রুলি আমি বানিয়ে দেব।
0: কবে তোমার প্রমোশন হবে সেই অপেক্ষায় আমাকে বসে থাকতে হবে। শোনো, সামনের মাসে শামিম ভাইদের বাসায় পার্টি আছে।
1: এই মাত্র কদিন আগে পার্টি হয়ে গেল, ওদের বাসায় আবার কিসের পার্টি?
0: সামনের মাসে ওদের বিয়ে বার্ষিকী।
1: ও আচ্ছা।
0: তমাভাবির কয়েসের ডায়মন্ডের গহনা আছে, তুমি খবর রাখো। তাছাড়া সেখানে মেহমানরা সবাই আসবে নিউ মডেলের গয়না পরে, আর আমি, আমাকে যেতে হবে কিনা ফকিরের বেশে? না।
1: দেখো, তোমার ভালো না লাগলে তুমি চিও না।
0: ভালো না লাগলে মানে? আমাদের পাশাপাশি বাসা, না গেলে মান সম্মান বলে কিছু থাকবে বলো?
1: না মানে
0: পরস্পরের মুখ দেখতে পারবো আমরা? ওদের কাছে কত ছোট হয়ে থাকতে হবে জানো তুমি? কি যে পোড়া কপাল আমার।
1: মিথিলা, তোমাকে নিয়ে বড় মুশকিলে পড়া গেল দেখছি।
0: কি বলছো তুমি?
1: না মানে এই স্বামীমের পাশ থেকে দূরে কোথাও গিয়ে আমাকে বাসা ভাড়া নিতে হবে, আমি বুঝতে পেরেছি, না হলে এই সমস্যার সমাধান আর হবে না।
0: বুঝলো, বাজার থেকে বড় বড় মাছ মাংস এসব কখনো কিনতেই চায় না, বাজার থেকে রোজ রোজ ওই ছোট ছোট মাছ নিয়ে আসে।
1: আরে পাগলি মেয়ে, কেন, ছোট মাছ খেলে কি মান সম্মান কমে যাবে? তুই অকারণে নিজেকে অসুখে ভাবিস কেন বলতো? এটা ঠিক না মা।
0: বাবা,
1: একবার ভেবে দেখতো, অন্যের তুলনায় তুই অনেক সুখে আছিস। বজলুর ভেতরে খারাপ তো আমি কিছুই দেখি না, সে অবশ্য একটু হিসাবি, এই যা। তবে হিসাবি হওয়া কিন্তু খুব ভালো, কারণ যারা হিসাবি হয় তারাই ভবিষ্যতে সুখী হয়।
0: বজলুর পক্ষে সব গুণগান থামাও তো বাবা, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি।
1: কি আবদার?
0: আমি একটা শাড়ি কিনব।
1: ও, এই কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, শাড়ি কেনার টাকা আমি দেব। একটা শাড়ির জন্য কত টাকা চাই তোর বল মা?
0: আমাদের পাশের বাসার শামিম ভাই, তার স্ত্রীকে কত দামি দামি পোশাক, নতুন মডেলের ডায়মন্ডের গয়না কিনে দেয়, আর আমি, আমি একটা দামি শাড়ি চাইলাম আর আমার জন্য কিনে এনেছে মাত্র 1500 টাকার একটা শাড়ি।
1: এই কথা?
0: তমাভাবির আলমারিতে কয়টা শাড়ি তুমি জানো বাবা? ওদের গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, আমাদের কেন হয় না?
1: ছোট্ট একটা চাকরি করে স্বামী, অথচ অথচ সে রাজকীয় হালে চলাফেরা করে, এই বিষয়টা নিয়ে কখনো তোর মনে প্রশ্ন জাগে না?
0: না, কিসের আবার প্রশ্ন জাগবে?
1: কিভাবে লোকটা রাজকীয় হালে চলে, তার আয়ের উৎসটা কি, বৈধ না অবৈধ পথে আয় করে সে?
0: যেভাবে খুশি আয় করুক তাতে আমার কি।
1: এই তো মা, তুই একটা ভুল কথা বললি, কে কোন পথে আয় করে সেটা দেখতে হবে না বল?
0: বাবা, তুমি টাকা দাও তো আমাকে, আমি চলে যাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি বাবা।

0: এই এই দেখো তো শাড়িটা কেমন হয়েছে, দেখো না, আরে তাকাও না, শাড়িটা কেমন হয়েছে দেখো না,
1: কই দেখি, হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু এত দামি শাড়ি কিনতে গেলে টাকা কোথায় পেলে?
0: বাবার কাছ থেকে নিয়ে এসেছি।
1: শাড়ির জন্য তুমি বাবার কাছে গিয়েছিলে?
0: শখ করে কি মেয়ে বাবার কাছে কিছু চাইতে পারে না?
1: কিন্তু এত দামি শাড়ি কেনার দরকারটা কি ছিল?
0: কেন, তোমাকে বলেছি না, তমাভাবীদের বাসায় অনুষ্ঠান আছে।
1: তাতে কি হয়েছে?
0: কি হয়েছে মানে, অন্যান্য মেহমানরা কত দামি দামি শাড়ি পরে আসবে, সেখানে আমি কিনা?
1: কেন, তোমার তো দামি শাড়ি আছে।
0: আছে, কিন্তু সেটা তো আগের অনুষ্ঠানে পরে ফেলেছি, সেই একই শাড়ি পরে দ্বিতীয়বার সেখানে যাওয়া কি সম্ভব?
1: ও আচ্ছা।
2: আপনার পরিচয়?
1: আমি বজলুর রহমান, একটা সরকারি চাকরিতে আছি।
2: এখন বজলু সাহেব পুলিশের গোয়েন্দা শাখায় কি জন্য এসেছেন?
1: না মানে, আমার বাসার পাশে শামীম নামের একটা ছেলে কেরানির চাকরি করে।
2: আচ্ছা।
1: অল্প বেতনে একটা চাকরি করার পরেও সে স্ত্রীর নামে একটা ফ্ল্যাট বাড়ি কিনেছে। স্ত্রীকে নিয়ে বছরে কয়েকবার করে সে বিদেশ ভ্রমণে যায়, বাজারে বড় বড় মাছ, দামি খাবার।
2: আচ্ছা আচ্ছা।
1: বিভিন্ন উপলক্ষে বাসায় একটার পর একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করে সে। আমার প্রশ্ন, এত টাকা সে কোথায় পায়? আমার বিশ্বাস সে অন্য কোনো পথে অর্থ উপার্জন করে, না হলে এমন রাজকীয় হালে চলবে কি করে সে?
2: ঠিক আছে বজলু সাহেব, আমি আজই শামীমের বিষয়ে তথ্য নিচ্ছি।

0: শোনো, এ মাসের 17 তারিখ আমার জন্মদিন।
1: তাতে কি হয়েছে?
0: কি হয়েছে মানে, তমাভাবীরা প্রতিটা অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, আর আমরা সারা বছর একটা দিনও

0: মানসিক ভাবে অসুস্থ
1: না মানে
0: তুমি অনুষ্ঠান করবে না তার মানে কি হলো কথা বলছো না কেন কথা বলো কি ব্যাপার এখন তোমার জবান একেবারে বন্ধ হয়ে গেছে
1: মিথিলা দেখো আমার কিছু ভালো লাগছে না
0: ভালো তো লাগবেই না
1: মিথিলা
2: বলো
1: এই যে মিথিলা আমার না খুব ক্ষুধা পেয়েছে টেবিলে খাবার দাও
0: শোনো দুপুরে তুমি স্বামী ভাইদের বাসায় দাওয়াত খেতে যাওনি তাই তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন
1: দেখো তুমি নিজে যা রান্না করেছো তাই আমাকে দাও
0: আমি তো এবেলায় কোনো রান্না করিনি
1: তাহলে আমি হোটেল থেকে খেয়ে আসি
0: তোমার জন্য খাবার পাঠিয়েছেন এগুলো না খেয়ে তুমি হোটেলে যাবে কেন
1: এ খাবার খেতে আমার মন সায় দিচ্ছে না
0: তুমি বলছো এ কথা কেন
1: তার আয়ের উৎস নিয়ে জনগণের মনে অনেক প্রশ্ন আছে
0: যেমন
1: তার আয়ের পথটা বৈধ না অবৈধ এটা নিয়ে সাধারণের মনে যথেষ্ট সন্দেহ আছে
0: কই এমন কথা তো অন্য কারো মুখে শুনিনি
1: মিথিলা তুমি থাকো বাসার ভেতরে বাইরের খবর কতটুকু তুমি রাখো
0: সমাজের কত নামি দামি লোক তার বাসায় যাওয়া আসা করে তুমি জানো এই কথা
1: দেখো মিথিলা এসব বিষয় নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না
0: তা তো চাইবেই না
1: আমি হোটেলে গেলাম
0: যাও হোটেলে গিয়েই খাও এখন যত্তসব

0: তমা, এই ব্যাগটা কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখো তো।
1: ব্যাগটা তো খুবই ভারী ঠেকছে, কি আছে এর ভেতর?
0: তুমি বুঝতে পারছো না?
1: না বললে বুঝবো কি করে?
0: আরে ব্যাগ ভর্তি টাকা আছে।
1: তাই? কিন্তু এত টাকা তুমি ব্যাংকে জমা না রেখে বাসায় নিয়ে এলে কেন?
0: র‍্যাব, পুলিশ আর গোয়েন্দা শাখা যেভাবে তৎপর হয়েছে, ব্যাংকে এত টাকা এক নামে জমা দেখলে এই টাকা কিভাবে কোন পথে আয় হয়েছে সবই কৈফাত দিতে হবে, বুঝেছ? তাই এই টাকাগুলো ব্যাংকে না রেখে উঠিয়ে বাড়িতে নিয়ে এলাম।
1: কিন্তু এত টাকা বাসায় রাখা তো ঠিক হবে না।
0: মাত্র একটা দিন, বুঝেছ, মাত্র একটা দিন। ছাদে যে ফুলের টব আছে, ওই টবের ভেতরে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখে দাও।
1: আচ্ছা আচ্ছা,
0: আর আগামীকাল দিনের ভেতরেই তোমার সমস্ত আত্মীয় স্বজনের পৃথক পৃথক অ্যাকাউন্ট নম্বরে টাকাগুলো জমা দিয়ে দেবো।
2: ঝামেলা শেষ।
1: ঠিক আছে,
0: পুলিশের বাপেরও সাধ্য হবে না এই টাকার হদিশ খুঁজে পাওয়া।

0: তুমি বসো, আমি দেখছি কে এলো।
1: কি ব্যাপার, আমাদের বাসায় পুলিশ?
0: আপনারা?
2: আমরা থানা থেকে এসেছি, আপনার স্বামীকে ডেকে দিন।
0: না মানে কেন, কোনো সমস্যা আছে?
2: আপনার স্বামীকে ডেকে দিন, তারপরে সবই বলছি।
0: এই শুনছো, আমাদের বাসায় পুলিশ এসেছে।
3: আমাদের বাসায় পুলিশ কেন?
0: তা তো জানি না, যাও তোমাকে ডাকছি।
3: আচ্ছা যাচ্ছি আমি। দারোগা সাহেব, আপনি?
2: আপনার নাম?
3: আমার নাম বজলু।
2: ও বজলু, সরি ভুল করে আপনার দরজায় বেল বাজিয়েছি, কিছু মনে করবেন না বজলু সাহেব, আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আচ্ছা ওই শামিমের বাসাটা কোন দিকে বলুন তো?
3: শামিমের বাসাটা আপনার ওই ডান পাশের ওই বাসাটা, ওই ঠিক ওইটি শামিমের বাসা।
2: ধন্যবাদ বজলু সাহেব। সাড়া দিচ্ছে না। আচ্ছা আরো একবার বাজিয়ে দেখি।
4: দরজায় বেল বাজাচ্ছে কে, দেখে আসো তো তোমা।
5: আচ্ছা আমি যাচ্ছি। একি দরজায় দেখছি পুলিশ দাঁড়িয়ে।
4: তুমি দরজা থেকে ফিরে এলে কেন?
5: আমি জানালা দিয়ে দেখলাম দরজায় কয়েকজন পুলিশ দাঁড়ানো আছে।
4: পুলিশ?
5: হ্যাঁ পুলিশ।
4: তুমি তুমি বলো গিয়ে আমি বাসায় দেখি।
5: বললি কি ওরা আমার কথা বিশ্বাস করবে?
4: যা বলছি তাই করো, আমি দেখি ছাদে উঠে পানির পাইপ বেয়ে পালাতে পারি কিনা।
2: কি হলো, দরজা খুলছেন না কেন? ভেতরে কে আছেন? দরজা খুলে দিন। না কেউ তো কোনো সাড়া দিচ্ছে না, তাহলে দরজা কি ভেঙে ফেলতে হবে? ভেতরে কে আছেন? দরজা খুলুন।
5: কি চান আপনারা?
2: আমরা শামিমকে চাই।
5: তিনি তো বাসায় নেই।
2: কোথায় গেছেন?
5: বাইরে।
2: আমরা বাসার ভেতরটা তল্লাশি করতে চাই।
5: বললাম তো শামিম বাসায় নেই।
2: আপনি দরজা থেকে সরে দাঁড়ান, আমরা ভেতরে ঢুকতে চাই। আপনি পথ ছাড়ুন। এই সিপাই তোমরা ছাদে যাও, আমি বাসার ভেতরটা দেখছি। শুনুন, আপনার স্বামী কোথাও লুকিয়ে থাকলে বেরিয়ে আসতে বলুন, পালিয়ে এসে পুলিশের হাত থেকে কখনো বাঁচতে পারবে না। সহজে ধরা না দিলে সমস্যা হবে বলে দিচ্ছি, পুলিশকে রাগালে তার ফল ভালো হবে না কিন্তু।
3: স্যার স্যার,
2: কি হয়েছে?
3: আপনি আপনি ছাদে আসুন স্যার।
2: কেন?
3: শামিন সাহেবকে আমরা ধরে ফেলেছি, পানির পাইপ দিয়ে উনি নেমে যেতে চাইছেন।
2: আচ্ছা,
3: আর এই যে স্যার, বাসার ছাদে ফুলের টবের তলায় এই টাকা বটি চারটে ব্যাগ, আর অন্য একটা ব্যাগে হাজার খানেক ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
2: ও বুঝতে পেরেছি, তাহলে আপনার নাম শামিম?
4: জি।
2: গোপনে গোপনে আপনি ভদ্রতার মুখোশে এই অবৈধ মাদকের কারবার করেন। আপনি একজন মাদক সম্রাট, মাদকের কারবার করে অবৈধ টাকার পাহাড় গড়তে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধরা খেলেন। আসলে অন্যায় করে কখনো পার পাওয়া যায় না, বুঝলেন?
4: না মানে স্যার।
2: মিস্টার শামিম, আপনাকে গ্রেফতার করা হলো, এই হ্যান্ডকাফ লাগাও।
3: স্যার
2: আমাদের সাথে থানায় চলুন।
5: দারোগা স্যার প্লিজ, প্লিজ দারোগা স্যার, শামিমকে ছেড়ে দিন, যত টাকা লাগে আমি দিব। ধরুন ধরুন এই সব টাকা আপনাকে দিচ্ছি।
2: চুপ, আপনার সাহস তো কম নয়, পুলিশকে আপনি ঘুষ দিতে চান?
3: দারোগা স্যার আমি বিনার সাথে জানতে চাচ্ছি, আচ্ছা শামিম ভাইয়ের অপরাধটা কি বলবেন?
2: শামিম ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছে, যে টাকায় স্ত্রীর নামে একটি ফ্ল্যাট বাড়ি কিনেছে।
3: ও আচ্ছা,
2: কিন্তু যে দলিল সে ব্যাংকে জমা দিয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া, অর্থাৎ জাল দলিল। পুলিশ গোপনে তদন্ত করে দেখেছে শামিমের নিজ নামে কোনো সম্পত্তি নেই, অথচ যে দলিল সে ব্যাংকে জমা দিয়েছে সেখানে 20 বিঘা জমির উল্লেখ আছে।
3: আচ্ছা আচ্ছা,
2: ওই দলিলের দাগ নম্বর খতিয়ান নম্বর সবই ভুয়া, এক কথায় ব্যাংকের সাথে শামিম বড় ধরনের জালিয়াতি করেছে। এছাড়াও তার গোপনে মাদকের ব্যবসা আছে, সে একজন মাদক সম্রাট।
3: কি বলছেন?
2: আর তার নামে ব্যাংক অ্যাকাউন্টে 1.5 কোটিরও বেশি টাকার সন্ধান পাওয়া গেছে, যে টাকা সে আজই ব্যাংক থেকে উঠিয়ে এনেছে। আর আমরা সেই টাকা তার বাসার ছাদে রাখা ফুলের টবের ভেতর থেকে উদ্ধার করেছি।
6: আচ্ছা,
2: পুলিশের গোয়েন্দা শাখা শামীমের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ পেয়েছেন। মাত্র 10,000 টাকা মাসিক বেতনে চাকরি করে একজন মানুষ 1.5 কোটি টাকা ব্যাংকে কিভাবে জমাতে পারে? প্রতি বছর সেই স্ত্রীকে নিয়ে কয়েকবার বিদেশ ভ্রমণ করে। পুলিশ জানতে পেরেছে বিদেশ ভ্রমণের আড়ালে সে মাদকের চোরাই কারবার করে আসছে।
6: এসব কি শুনছি? এতদিন শুনে আসছি শামীম ভাই চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতেন, আজ জানতে পারলাম তার ব্যবসাটা কিসের? যে মাদকের নেশায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই মাদক নিয়ে ব্যবসা?
2: অসৎ উপায়ে কখনো বড় লোক হওয়া যায় না, আর সাময়িক বড় লোক হলেও সেটা কখনো স্থায়ী হয় না।
6: তাই তো বলি, আয় বহির্ভূত এত সম্পদের মালিক শামীম হলো কিভাবে মিথিলা?
1: জি বলো।
6: এই শামীমের গ্রামের একটা ঝুপড়ি ঘর ছাড়া আর কিছুই নেই, অথচ এই শহরে তার স্ত্রীর নামে 2টো ফ্ল্যাট বাড়ি আছে।
1: বিষয়টা এতদিন পরে আজ আমি বুঝলাম, দুর্নীতিবাজ মানুষটাকে এতদিন আমি কত ভালো মানুষ বলে মনে করতাম, লোকটা যে এত জঘন্য আগে জানতাম না। তার এত জৌলুস, এত চাকচিক্য, সবই অবৈধ পয়সায়। মানুষটা এত জঘন্য, ছি ছি ছি ছি ছি।
6: আজ তোমার কি মনে হচ্ছে?
1: বুঝলো, অবৈধ অর্থ সম্পদ মানুষকে কখনোই শান্তি দিতে পারে না। তাছাড়া শামীম ভাই যে এতটা খারাপ মানুষ, দীর্ঘদিন পাশাপাশি আছি অথচ আগে জানতে পারিনি। সত্যি আমি এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম।
6: তাহলে বুঝতে পারলে?
1: হ্যাঁ, এখন আমি বুঝেছি। বুঝলো, শাড়ি গাড়ি এই বাড়ি দামি গয়না না কিছুই আমার আর চাই না। আমরা এমনিতেই অনেক ভালো আছি, তুমি সৎ পথে আছো, নীতিবান আছো, এতেই আমার শান্তি, এতেই আমার গর্ব। আমি আগে বুঝতে পারিনি, শামীমের রাজকীয় জীবনযাপন দেখে অকারণে আমি তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি। বুঝলু, আমি আমি সত্যি আজ তোমার কাছে অনুতপ্ত।
6: মিথিলা, তুমি বুঝতে পেরেছ?
1: হ্যাঁ বুঝলু,
6: এতেই আমি খুশি। চলো আমরা আজ বাইরে কোথাও ঘুরে আসি।
1: চলো।

এতক্ষণ অনুতপ নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ ওসমান গনি। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন বজলু, সুখেন বিশ্বাস, সুমন, এস এম ইকবাল হাসান তুহিন, বাবা শামীম জান কাদরি, দারোগা আবুল কালাম আজাদ, অফিসার মোহাম্মদ আকবর হোসেন, পিয়ন মোস্তাফিজুর রহমান মানু, মিথিলা ইশরাত জাহান সাথী, তমা উম্মে কুলসুম পলি। শব্দ সংযোজনা করেছেন মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, এবং নাটকটি প্রযোজনা করেছেন নাসির জাবেদ। নাটকটি পুনঃ প্রচারিত হল। শ্রোতা বন্ধুরা, আগামী শনিবার বেলা 3:05 শুনবেন নাটক কুহেলিকা। কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ কল্পনা ব্যানার্জি, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান। নাটকটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার খুলনা।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবা সহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এই দিবস পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতা সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সময়ের সম্পদের সর্বোত্তম ব্যবহার ও পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসির খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। দেশে চলতি অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি খাত থেকে আয় হয়েছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরে একই সময়ে তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিপির তথ্য অনুযায়ী, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এ অর্থবছরে প্রথম তিন মাসে আয় হয়েছে 1,057,85,60,000 ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, হালকা প্রকৌশল ও গৃহসজ্জার, বস্ত্রপণ্য ও ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এদিকে দেশে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে 859,10,00,000 ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে তুলনায় 13.3% বেশি। ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কের বড় বিলায় একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুত কমানোর আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছে, অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের ফলে ইউরোপ এবং

0: ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি পরিস্থিতিতে আশ্রয়ের আবেদনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে গ্রিস। দেশটি জানায়, গত জুলাইয়ে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটাতে বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্তমান নিয়মকানুন যথেষ্ট নয়। গতকাল লুক্সেমবার্গে অনুষ্ঠিত বিচার ও স্বরাষ্ট্র বিষয়ক কাউন্সিলের এক বৈঠকে এ প্রস্তাব পেশ করা হয়। গেমসের খবর, এশিয়ান গেমসের খবর। আগামীকাল জাপানের নিশিদে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরকে পরাজিত করে নবম স্থান অধিকার করেছে। গিফু প্রেফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ সকালে নবম স্থান নির্ধারণী ম্যাচে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে সিঙ্গাপুরকে 2-1 ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। ক্রিকেট, আগামী বছর অনুষ্ঠেয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের সূচী প্রকাশ করেছে আইসিসি। নতুন কাঠামোয় এবার বিশ্বকাপে প্রথম হবে 3 দলের সুপার সিরিজ পর্ব। এই পর্বের বিজয়ী দল জায়গা করে নেবে মূল পর্ব গ্রুপ পর্বে। এরপর 12 দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে 6টি করে দল। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। এই গ্রুপের অন্যান্য দলগুলো হল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার বি। বিশ্বকাপের এ আসর শুরু হবে আগামী বছরের 2 অক্টোবর এবং শেষ হবে 21 নভেম্বর। 14 দলের এই বিশ্বকাপ হবে মোট 57টি ম্যাচে। বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেলা 3টার বাংলা সংবাদের পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাংলাদেশ বেতার খুলনা। বিকেল 3:05 শুরু হচ্ছে ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবির গানের এই অনুষ্ঠানে প্রথমেই শুনবেন নাচের পুতুল ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহমুদুন্নবী।

চরমে নয়ন কি গোরাখ বেঠেকে আয়নাতে ওই মুখ দেখবে যখন।

আপনারা ছায়াছবির গানের অনুষ্ঠানে বিভিন্ন ছায়াছবির গান শুনছেন, আর এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারই শুনবেন সবুজ সাথী ছায়াছবি থেকে একটি গান, আর যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ খুরশিদ আলম।

0: রীতা,
1: রীতা কই তুমি, কোথায় গেলে? রীতা, রীতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রীতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
1: বলো,
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: এতক্ষণ ডেঙ্গু বিষয়ক স্পট শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠানে বিভিন্ন ছায়াছবির গান। এবারই শুনবেন অমর প্রেম ছায়াছবি থেকে একটি গান। আজ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান ও খন্দকার ফারুক আহমেদ।

0: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব অশিক্ষিত ছা ছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার।
1: আমি যেমন আছি তেমন

আমি তেমন কইরা সাঁতার দেব ডাঙায় রাবো না, আমি তেমন কইরা সাঁতার দেব ডাঙায় রাবো না।

0: আপনারা এতক্ষণ ছায়াছবির গানের অনুষ্ঠানে বিভিন্ন ছায়াছবির গান শুনলেন, প্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী, তাই অপরকে শিক্ষিত করে নিজের ঋণ কিছুটা হলেও পরিশোধ করুন। বাঁচার জন্য শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। সব বয়সের পুরুষ নারী লেখাপড়া শিখতে পারি। বেলা 3:30 বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি ইলিয়াস হোসেন।
1: আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনা টিউন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আমাদের আজকের এই অনুষ্ঠানে চারজন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। প্রথমে আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। শেখ আব্দুর রহমান,
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: নোমান বিন ইলিয়াস,
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মোহাম্মদুল্লাহ,
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মুসাদ্দিক বিল্লাহ,
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি কোরআন ও আরবি শিখার আসর। আমরা 6টি মাখরাজ শিখেছিলাম। 1 নম্বর মাখরাজ ছিল কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হওয়া 2টি হরফ। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত বর্ণ কয়টি?
5: 2টি।
1: মোহাম্মদুল্লাহ,
4: 2টি।
1: কি কি?
4: হামজা, হা।
1: যদি উদাহরণ দিই তাহলে এভাবে বলবো, আলহামদুলিল্লাহি
4: আলহামদুলিল্লাহি।
1: আলহামদুর ভিতরে হামজা কিন্তু রয়ে গেছে, আর হামজা হা তার উদাহরণে যদি এই উদাহরণ দেওয়া হয়, হুয়াল্লাহু
4: হুয়াল্লাহু
1: হুয়াল্লাহু
4: হুয়াল্লাহু
1: আলহামদুলিল্লাহি
4: আলহামদুলিল্লাহি
1: হুয়াল্লাহু
4: হুয়াল্লাহু।
1: 2 নম্বর মাখরাজ ছিল কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হওয়া 2টি হরফ, আইন হা। কি ছিল?
4: আইন হা।
1: উদাহরণ সূরা ফাতিহার প্রথম আয়াত দিয়ে দেওয়া যায়,

0: তিন নম্বর মাখরাজ ছিল কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত দুটি হরফ গাইন খ, বলো
1: গাইন খ।
0: উদাহরণে যদি আসি, মিয়াঁ শর্রিমা খলাক,
1: মিয়াঁ শর্রিমা খলাক,
0: মিয়াঁ শর্রিমা খলাক,

0: বিলি।
1: চার নম্বর মাখরাস ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া একটি হরফ উচ্চারিত হয়। হরফটি হচ্ছে কফ। বলো
2: কফ
1: কফ
2: কফ।
1: উদাহরণ যদি দিই সূরা ইখলাসের শুরু আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ,
2: কুল হুয়াল্লাহু আহাদ,
1: কুল হুয়াল্লাহু আহাদ,
2: কুল হুয়াল্লাহু আহাদ।
1: পাঁচ নম্বর মাখরাজ ছিল জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। উদাহরণ যদি দিই, কা

0: ছয় নম্বর মাখরাজ ছিল জেউভার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া বলো
1: জিম শিন ইয়া
0: জিম শিন ইয়া
1: জিম শিন ইয়া
0: উদাহরণে যদি আসি জিমের উদাহরণ মিনা

0: ইয়াতি
1: সিনের উদাহরণ মিয়াশরি
0: মিয়াশরি
1: র যেন পূর্ণ হয়ে যায় যেহেতু র নিচে জের রয়েছে বারিক হবে পাতলা হবে মিয়াশরি
0: মিয়াশরি
1: ইয়ার উদাহরণ ইউএস ওবিসু
0: ইউএস ওবিসু
1: ইউএস ওবিসু
0: ইউএস ওবিসু
1: আল্লাযী ইউএস ওবিসু আজ আমরা সাত আট এবং নয় নম্বর মাখরাজ শিখব। সাত নম্বর মাখরাজ হচ্ছে জেউবার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগায়া একটি হরফ উচ্চারিত হয়, আর সেই হরফটি হচ্ছে বদ।

0: আট নম্বর মাখরাজ হচ্ছে জৌবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগায়া একটি হরফ উচ্চারিত হয় লাম
1: লাম
0: মালিকিন নাস
1: মালিক।

0: নয় নম্বর মাখরাজ হচ্ছে যেওবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, আর সেই হরফটি হচ্ছে নুন।
1: নুন
0: মোহাম্মদুল্লাহ, নুন।
2: নুন
0: নোমান বিন ইলিয়াস,
3: নুন।
0: উদাহরণ যদি আসি, মালিক

0: ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠানে অনেকগুলো শব্দ শিখেছিলাম, তোমাদের স্মরণ আছে তো?
1: জি
2: জি।
0: মোহাম্মদুল্লাহ, নোমান বিন ইলিয়াস, আর সেগুলো হলো কুফলুন, অর্থ একটি তালা, মিফতাহুন একটি চাবি, সন্দুকুন
1: একটি বাক্স,
0: সাআতুন
1: একটি ঘড়ি,
0: মিজাল্লাতুন
1: একটি ছাতা।
0: মোহাম্মদুল্লাহ মনে আছে, মিজাল্লাতুন অর্থ একটি ছাতা, নাজ্জারাতুন
1: একটি চশমা,
0: একটি চশমা, সাইয়ারাতুন
1: একটি কার,
0: দাররাজাতুন
1: একটি সাইকেল,
0: সাইকেল, দাররাজাতুন অর্থ
2: একটি সাইকেল,
0: হাকিবাতুন
1: একটি ব্যাগ,
0: কুররাসাতুন
1: একটি খাতা,
0: কুররাসাতুন অর্থ নোমান বিন ইলিয়াস
2: একটি খাতা,
0: মিসবাহুন মুসাদিক বিল্লাহ
1: একটি বাতি।
0: তুমি বলো মিসবাহুন
2: একটি বাতি,
0: সঠিক বলেছো। কুরসিজুন
1: মুসাদিক
0: একটি চেয়ার। মোহাম্মদুল্লাহ, কুরসিজুন
2: একটি চেয়ার।
0: নোমান বিন ইলিয়াস, কুরসিজুন
2: একটি চেয়ার।
0: জিদারুন একটি দেয়াল, মুসাদিক জিদারুন
1: একটি দেওয়াল,
0: সারিরুন
1: একটি খাট।
0: মোহাম্মদুল্লাহ, সারিরুন
2: একটি খাট,
0: মিসবাহুন
1: একটি বাতি।
0: নোমান বিন ইলিয়াস, মিসবাহুন
2: একটি বাতি,
0: বাইতুন
1: একটি ঘর,
0: বাইতুন অর্থ মোহাম্মদুল্লাহ
2: একটি ঘর,
0: কলামুন
1: একটি কলম,
0: কিতাবুন মোহাম্মদুল্লাহ একটি কিতাব,
2: একটি কিতাব,
0: মুসাদিক বাবুন
1: একটি দরজা।
0: জি, কুফলুন অর্থ একটি তালা। এখন আমি যদি কুফলুনের দিকে তাকিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করি, মা হাদা, কি বলতে হবে? ইহা একটি তালা। আমার জিজ্ঞাসা ছিল মা হাদা, তালার দিকে তাকিয়ে ইশারা করে আমি বলছি যে মা হাদা এটা কি, তোমাদের জবাব দিতে হবে
1: একটি তালা।
0: যদি কিতাবের দিকে আমি তাকিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করি মা হাজা হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। আমি জিজ্ঞাসা করেছি এটা কি, আর ইঙ্গিত করতেছি ইশারা করতেছি কিতাবের দিকে, তো তোমাদের বলতে হবে সঠিক বলেছ। এখন আমি যে জিনিসের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেছি যে উহা কি, সেটা দূরে, তো দূরের বস্তু যদি হয় এবং ওই শব্দটি যদি পুরুষবাচক হয় তাহলে দালিকা ব্যবহার করতে হবে। মা দালিকা উহা কি, এর আগে জিজ্ঞাসা করেছিলাম ইহা কি, যা নিকটে ছিল, তোমরা বলেছিলে হাদা কুফলুন বা হাদা কিতাবুন, সঠিক হয়েছিল জবাব। কিন্তু এখন আমি দূরের কোনো জিনিসের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেছি মা জালিকা উহা কি, এখন সেটা যদি তালা হয় তাহলে কি বলতে হবে, জালিকা
1: কুফলুন।
0: আমি জিজ্ঞাসা করেছি মা জালিকা, উত্তরের ভিতরে কিন্তু জালিকা দিয়ে আসবে, উহা কি বলতে হবে, জালিকা কুফলুন। এখন আমি যে বস্তু নিয়ে জিজ্ঞাসা করেছি ওটা যদি চাবি হয়, আমি জিজ্ঞাসা করেছি যে মা জালিকা উহা কি, তো কি বলতে হবে, জালিকা মিফতাহুন, জালিকা মিফতাহুন, উহা একটি চাবি। বাক্স যদি হয়, আমি কোন বাক্সকে লক্ষ্য করে তোমাদেরকে জিজ্ঞাসা করছি উহা কি, মা জালিকা উহা কি,
2: জালিকা সন্দুকুন,
0: সন্দুকুন, চমৎকার জবাব দিয়েছো। কিন্তু দেখা গেল যে আমি নিকটে যে বস্তুকে ঘিরে জিজ্ঞাসা করছি সেটা কিন্তু স্ত্রীবাচক, যেমন সা আতুন, এখানে তা আছে, স্ত্রীবাচক শব্দের যে আলামত তার ভিতরে একটা হচ্ছে কি, তা। তো এখানে দেখো সা আতুন কি আছে, তা আছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি ইহা কি, তখন আগের যে মা হাজা এটা কিন্তু এখানে ঠিক হবে না, মা হাজিহি। তো আমি ঘড়িকে লক্ষ্য করে বলছি মা হাজিহি, ইহা কি মোসাদ্দেক,
1: হাজিহি সা আতুন,
0: মোহাম্মদুল্লাহ
2: হাজিহি সা আতুন,
0: হাজা সা আতুন কিন্তু বলা যাবে না।
1: জি,
0: কুফলুন শব্দটা, মিফতাহুন শব্দটা, সন্দুকুন শব্দ, এগুলো সব ছিল পুরুষবাচক, এই জন্য হাজা ব্যবহার হয়েছিল। কিন্তু যদি শব্দটি যদি স্ত্রীবাচক হয় তাহলে হাজার জায়গায় হাজহি দিয়ে জিজ্ঞাসা করতে হবে, মা হাজহি ইহা কি, হাজহি
1: সাআতুন।
0: এখন আমি জিজ্ঞাসা করছি যে বস্তুর দিকে লক্ষ্য করে, সেটা হচ্ছে একটি ছাতা, এ শব্দটা কিন্তু স্ত্রীবাচক শব্দ, আরবিতে ছাতা আরবি হচ্ছে মিজল্লাতুন। তো আমি জিজ্ঞাসা করব মা হাজহি মুসাদ্দিক,
1: হাজহি মিজল্লাতুন,
0: মোহাম্মদুল্লাহ দেখো শেষে তা আছে, আছে কিনা। তো আমি জিজ্ঞাসা করতেছি যে চশমার দিকে তাকিয়ে মা হাজিহি, জোরে বলো, ইহা একটি চশমা। সাইয়ারাতুন শব্দের অর্থ
1: একটি কার,
0: একটি কার বা একটি গাড়ি। তো দেখো সাইয়ারাতুনের শেষেও কিন্তু তা আছে, এটাও স্ত্রীবাচক শব্দ। আমি জিজ্ঞাসা করেছি মা হাজিহি,
1: হাজিহি সাইয়ারাতুন,
0: সবাই বলো মা হাজিহি
1: সাইয়ারাতুন।
0: আমি যদি বলি মা হাজিহি, তোমরা কি বলবে, দাররাজাতুন অর্থ হচ্ছে সাইকেল। এই শব্দটা স্ত্রীবাচক না পুরুষবাচক?
2: স্ত্রীবাচক।
0: কারণ কি?
1: শেষে
0: গোলতা আছে। তো আমি যদি জিজ্ঞাসা করি সাইকেলকে ঘিরে মা হাজিহি দাররাজাতুন, এখন এই জিজ্ঞাসাগুলো ছিল নিকটে থাকার কারণে, বস্তু নিকটে থাকার কারণে, সাইয়ারতুন নিকটে, দাররাজাতুন নিকটে, নাজারতুন নিকটে। কিন্তু নাজারতুন, মিজল্লাতুন, সাইয়ারতুন, দাররাজাতুন এগুলো যদি দূরে থাকে তখন জিজ্ঞাসা হবে মা তিলকা, মা তিলকা। তো সা আতুনকে লক্ষ্য করে বলছি মা তিলকা মোসাদিক,
1: তিলকা সা আতুন,
0: উহা একটি
1: ঘড়ি।
0: ঘড়ি মোহাম্মদুল্লাহ নাজারতুন ঘিরে জিজ্ঞাসা করেছে, নাজারতুন কিন্তু দূরে, চশমাটি দূরে, কিন্তু আমি জিজ্ঞাসা করেছি মা তিলকা, উহা কি?
2: তিলকা নাজারতুন,
0: তিলকা নাজারতুন, সঠিক বলেছ। সাইয়ারতুন একটি গাড়ি, গাড়িটি দূরে, আমি জিজ্ঞাসা করেছি মা তিলকা, মোহাম্মদুল্লাহ
2: তিলকা সাইয়ারতুন,
0: তিলকা
2: সাইয়ারতুন,
0: নোমান বিন ইলিয়াস
3: তিলকা সাইয়ারতুন,
0: দাররাজাতুন দূরে, সাইকেল কি দূরে, আমি জিজ্ঞাসা করেছি মা তিলকা,
1: তিলকা দাররাজাতুন,
0: তিলকা দাররাজাতুন, উহা একটি
2: সাইকেল।
0: সাইকেল এসো আরবি শিখি আজ এ পর্যন্ত। ইসলামের দৃষ্টিতে সততা ও সৎ উপার্জন নিয়ে আলোচনা করবেন হযরত মাওলানা শেখ মাসুদুর রহমান।
4: ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সততা মুমিনের বড় একটি মহৎ গুণ। মহান আল্লাহ মানব সমাজকে যে সীমারেখায় চলতে নির্দেশ দিয়েছেন এগুলোর মধ্যে অন্যতম হল সততা। সৎ ব্যক্তি মানুষের আস্থাভাজন হয়। মুসলমান প্রত্যেক মানুষের জীবনেই সততার বিশেষ প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। এই আয়াতে আল্লাহ তাআলা শুধু নিজে সত্যবাদী হতে বলেননি, বরং সত্যবাদীদের সঙ্গেও থাকতে বলেছেন। জীবনের সর্বক্ষেত্রে আমাদের সততা রক্ষা করে চলা উচিত। সততার মাধ্যমেই মহানুভবতা ও উদারতার পরিচয় পাওয়া যায়। বুখারী শরীফের হাদিসে আছে, তোমাদের মধ্যে যে স্বভাব চরিত্র ও সততায় উত্তম সে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়। হাদিসে বর্ণিত আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, লোকের সঙ্গে সৎ আচরণ তথা সততার মাধ্যমেই একজন মুসলমানের প্রকৃত পরিচয় জানা যায়। সততা মুমিন জীবনের অমূল্য সম্পদ। আল্লাহ তাআলা মানুষকে জীবিকা অর্জনের জন্য হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন, কারণ হালাল সম্পদ উপার্জন এবং জীবিকা ইবাদত কবুলের পূর্ব শর্ত। দুনিয়াতে যেহেতু জীবনযাপনে সম্পদের প্রয়োজন রয়েছে, তাই আল্লাহর বিধান মেনে বৈধভাবে আয় উপার্জন করতে হবে। একথা মনে রাখতে হবে যে বৈধভাবে সম্পদ উপার্জন মুমিন মুসলমানের একটি প্রশংসনীয় কাজ। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। একথা মনে রাখতে হবে যে বৈধভাবে সম্পদ উপার্জন মুমিন মুসলমানের একটি প্রশংসনীয় কাজ। হালাল উপায়ে সম্পদ অর্জনে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে কোরআনুল কারিমের আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। পৃথিবীতে যত নবী রাসূলগণের আগমন ঘটেছে তাদের সবাই নিজ হাতে উপার্জন করেই জীবিকা নির্বাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাবারই হচ্ছে সর্বোৎকৃষ্ট। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালাম নিজ হাতে উপার্জিত রিজিকই গ্রহণ করতেন। বুখারী শরীফ, অন্যায় ও অবৈধ পন্থায় উপার্জনকে আল্লাহ ও তার রাসূল হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছেন, কেননা অন্যায় পন্থা অবলম্বন করে উপার্জনে মানুষের সারা জীবনের ভালো কাজগুলো বরবাদ হয়ে যায়। অন্যায় পথে অবৈধভাবে উপার্জনকারীকে আল্লাহ তাআলা তার রহমত, বরকত ও মাগফিরাত থেকে বঞ্চিত করেন। তাদের আখিরাতের জীবন ধ্বংসে পর্যবসিত হয়। এমনকি হারাম উপার্জন ভক্ষণে মানুষের কোনো আমল ইবাদতও কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাদ, পবিত্র খাবার গ্রহণ করো, তবে তোমার দোয়া কবুল হবে। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। বান্দা যখন তার মুখে হারাম উপায়ে উপার্জিত কোনো খাবার গ্রহণ করে, আল্লাহ 40 দিন তার কোনো আমল কবুল করেন না। আর যে ব্যক্তি অবৈধ সম্পদ আর হারাম উপার্জিত অর্থে বেড়ে ওঠে, তার জন্য জাহান্নামের আগুনই উত্তম। শুধু তাই নয়, অবৈধ জীবিকা দ্বারা যেমন ইবাদত কবুল হবে না, তেমনি অবৈধ সম্পদ যাবতীয় অন্যায় পথে উপার্জিত সম্পদের দান, অনুদান ও আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ আর চুরিও আত্মসাদের সম্পদের সদকা কবুল হয় না। মুসলিম শরীফ। মুসলিম উম্মার উচিত আয় উপার্জনের ক্ষেত্রে সাবধান হওয়া। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমর কালজয়ী হাদিসটি সবসময় স্মরণ রাখা উচিত, আর তা হল, পৃথিবীর কোন প্রাণী তার রিজিক শেষ হওয়ার পূর্বে মারা যাবে না। সুতরাং আল্লাহকে ভয় করো এবং উপার্জনের ক্ষেত্রে সৎ পথ অবলম্বন করো। তাকদীরে লেখা রিজিক আসতে বিলম্ব হলেও অসৎ পথে উপার্জন করো না। আল্লাহর আনুগত্যের মাধ্যমেই আল্লাহর কাছে হালাল জীবিক পাওয়া সম্ভব। মিশকাত শরীফ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে তার বিধান পালনের পাশাপাশি হালাল রিজিক উপার্জনের প্রশংসনীয় গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
5: সর্বশেষ শুরু করছি শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান পর্ব। আজ শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। প্রথম প্রশ্নটি করেছেন ভাই নাজমুল হাসান পাইকগাছা খুলনা থেকে। বাথরুম যৌথ অজুখানায় অজু করার সময় দোয়া পাঠ করা যাবে কিনা? দোয়া পড়লে কিভাবে পড়বে?
6: ভাই নাজমুল হাসান, বাথরুম যৌথ অজুখানায় অজু করলে অজুর দোয়া শব্দ করে পড়া অথবা অন্য কোনো জিকির করা জায়েজ নাই। বাথরুমে দোয়া পড়লে বা জিকির করলে আল্লাহ তাআলার নামের অবমাননা হয়, তবে মনে মনে দোয়া পড়া বা বিসমিল্লাহ বলা যাবে। এতে অজুর সুন্নাত আদায় হবে এবং নেকিও পাওয়া যাবে। অবশ্য বাথরুম ও অজুখানা যদি ভিন্ন হয়, মাঝখানে বড় পর্দা বা গ্লাস দেওয়া থাকে, অজু করার স্থান ফ্লোর ও দেয়াল পবিত্র হয় এবং দুর্গন্ধমুক্ত হয়, সেক্ষেত্রে কোনো কোনো আলিম দোয়া পড়ার অবকাশ আছে বলে মত দিয়েছেন। তবে এই ক্ষেত্রে এটাও করা যায় যে অজু করার দোয়া বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বাথরুমে প্রবেশ করার পূর্বে পড়া এবং অজু পরবর্তী দোয়া কালিমায়ে শাহাদাত বাথরুম থেকে বের হয়ে পড়া।
5: এবার প্রশ্ন করেছেন ভাই আবু বকর সিদ্দিক দিঘলিয়া খুলনা থেকে। আমার বয়স 80 বছর। আমার কোমর ও হাঁটুতে প্রচণ্ড ব্যথা হওয়ার কারণে আমি ডাক্তারের পরামর্শে বর্তমানে চেয়ারে বসে নামাজ পড়ি, কিন্তু চেয়ারে নামাজ পড়ার কারণে কপাল মাটিতে লাগে না। বিধায় মনে খুব কষ্ট যে আল্লাহ তাআলাকে সিজদা করতে পারছি না। আমার এভাবে নামাজ পড়ার দ্বারা নামাজ আদায় হবে কি?
6: প্রশ্নের বর্ণনা অনুযায়ী শারীরিক দুর্বলতা, হাঁটু কোমরের ব্যথার কারণে যদি আপনি দাঁড়ানো থেকে স্বাভাবিক নিয়মে রুকু করতে এবং সমতলে সিজদা করতে সক্ষম না হন অথবা তা করা বেশ কষ্টসাধ্য হয়, আর আপনার অসুস্থতাও এমন পর্যায়ের হয় যে শুরু থেকে সমতলে বসেও নামাজ আদায় করা কষ্টকর হয়, তাহলে এই অবস্থায় আপনার জন্য চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করে নামাজ আদায় করা জায়েজ আছে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল, আপনি যদি দাঁড়িয়ে নামাজ শুরু করতে সক্ষম হন এবং নামাজ অবস্থায় দাঁড়ানো থেকে রুকু সিজদার জন্য চেয়ারে বসতে অসুবিধা না হয়, তাহলে বিশুদ্ধ মতানুযায়ী নামাজের কিয়াম আপনাকে দাঁড়িয়েই আদায় করতে হবে। অতঃপর রুকু সিজদা এবং বৈঠক চেয়ারে বসে আদায় করবেন। ইশারায় সিজদা করার ক্ষেত্রে সামনে টেবিল, কাঠ, বালিশ ইত্যাদি উঁচু বস্তু রাখবেন না, কেননা সিজদার জন্য সামনে টেবিল বা উঁচু বস্তু রাখতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন। আর অসুস্থতার কারণে জমিনে সিজদা করতে না পারার যে আক্ষেপের কথা আপনি উল্লেখ করেছেন, একজন মুমিনের এই আক্ষেপ থাকাই স্বাভাবিক। আল্লাহ তাআলার জন্য সিজদায় মাটিতে লুটিয়ে পড়া একজন মুমিনের পরম পাওয়া ও সৌভাগ্যের বিষয়। তবে এটাও ঠিক যে সুস্থতা অসুস্থতা আল্লাহ তাআলারই দান। অসুস্থ অবস্থার ইবাদত বন্দেগি রুকু সিজদা আল্লাহ তাআলার নিকট সুস্থ অবস্থার মতোই গ্রহণযোগ্য ও প্রিয়। হাদিসে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন অসুস্থ হয় বা সফরে বের হয় তখন মুকিম ও সুস্থ অবস্থায় সে যা আমল করত ওই সবই তার জন্য লেখা হয়। সহি বুখারি। তবে প্রশ্ন হল, এভাবে নামাজের ক্ষেত্রে চেয়ারের পায়া কোথায় রাখবে? চেয়ারে বসে নামাজ আদায়কারী যদি পুরো নামাজই বসে আদায় করে, তাহলে কাতারে দাঁড়ানো ব্যক্তিদের পা বরাবর চেয়ারের পিছনের পায়া রেখে বসে নামাজ আদায় করবে। যদি কেউ দাঁড়াতে সক্ষম হয় এবং রুকু সেজদা বসে আদায় করে, তাহলে তিনি কাতারে থাকা মুসল্লি বরাবর দাঁড়িয়ে চেয়ার একটু পিছনে দিয়ে নামাজ আদায় করবেন। তবে যদি এতে পিছনের কাতারে সমস্যা হয়, তাহলে প্রথম অবস্থায় নামাজ পড়বেন। এক্ষেত্রে চেয়ারে নামাজ আদায়কারী কাতারের এক কোণে নামাজ আদায় করবে। প্রকাশ থাকে যে বর্তমানে সামান্য অসুস্থতা, দুর্বলতা, হালকা ব্যথা বেদনার অজুহাতে চেয়ারে বসে নামাজ আদায়ের প্রবণতা অনেকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ফলে অধিকাংশ মানুষ হক্কানি আলেমদের থেকে মাসআলা না জানার কারণে তাদের নামাজ আদায় হচ্ছে না। এক্ষেত্রে ওলামায়ে কেরাম থেকে মাসআলা জেনে চেয়ারে নামাজ আদায় করা উচিত।
5: এবার প্রশ্ন করেছেন ভাই মুরসালিন দৌলতপুর খুলনা থেকে, যদি কোনো ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পায়, অতঃপর সে ওই রাকাতে শরিক হওয়ার জন্য দ্রুত রুকু করে, এমত অবস্থায় ইমাম সাহেব রুকু থেকে উঠে যান, তাহলে এ রাকাত তার পাওয়া বলে গণ্য হবে কি?
6: ভাই মুরসালিন, কোনো ব্যক্তি নামাজে রুকুতে যাওয়ার জন্য ঝোকার সময় যদি ইমাম সাহেব রুকু থেকে উঠে যান, তবে দেখতে হবে মুক্তাদি রুকুতে পৌঁছানোর আগে ইমাম রুকু থেকে মাথা তুলেছেন কি না। এক্ষেত্রে রাকাত পাওয়ার নিয়ম ও করণীয় হল, যদি ইমাম রুকু থেকে উঠার আগে মুক্তাদির হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায় বা সে রুকুতে শরিক হতে পারে, তবে ওই রাকাত পাওয়া গেছে বলে গণ্য হবে। এমত অবস্থায় আলাদা করে আর কোন রাকাত পরবর্তীতে পড়তে হবে না। যদি মুক্তাদি সম্পূর্ণ রুকুতে যাওয়ার আগেই ইমাম রুকু থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে যান, তবে ওই রাকাত পাওয়া যায়নি বলে ধরে নেওয়া হবে। এমত অবস্থায় ইমামের সাথে সেজদায় শরিক হয়ে যেতে হবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর ছুটে যাওয়া রাকাতটি একা একা দাঁড়িয়ে আদায় করে নিতে হবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি ইমামকে বৈঠক অবস্থায় পায় এবং সেও বৈঠক করার জন্য বসে পড়ে, এমত অবস্থায় ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য উঠে যান বা শেষ রাকাতে সালাম ফিরিয়ে দেন, তাহলে ওই ব্যক্তির তৃতীয় রাকাতে ইমামের সাথে উঠে যাওয়া বা ইমাম সাহেবের সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে উঠে অবশিষ্ট নামাজ আদায় করার সুযোগ নাই, বরং সে বৈঠকে বসে তাশাহুদ পূর্ণ করে উঠবে, কারণ নামাজের বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব আর ইচ্ছাকৃত ওয়াজিব ছুটে যাওয়ার দ্বারা নামাজ হয় না। ভুলে ওয়াজিব ছুটে যাওয়ার দ্বারা সাজদায় সাহু ওয়াজিব হয়। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
5: এবার প্রশ্ন করেছেন বোন আয়েশা খাতুন তেরোখাদা খুলনা থেকে, আমাদের মসজিদের জন্য অকফকৃত জমি প্রায় 20 কাঠা, এদিকে আমাদের এলাকায় একটা হেফজখানা ও কওমি মাদ্রাসার খুব প্রয়োজন। এখন এলাকার লোকেরা মসজিদের জমিতে মাদ্রাসা করতে চায়, এক্ষেত্রে শরিয়াতের বিধান কি? মসজিদের জমিতে মাদ্রাসা করা যাবে কি?
6: আপনাদের এলাকায় হেফজখানা ও কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজন হলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে অগ্রসর হতে হবে। এজন্য যৌথ উদ্যোগে পৃথক জায়গা রেজিস্ট্রি করে তাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, মসজিদের ওই পুরো জমি মসজিদের কাজে যদি না লাগে, তাহলে সেখানে মসজিদের অধীনে কোরআনি তালিমের জন্য পৃথক ব্যবস্থা করা জায়েজ আছে। জেনে রাখা দরকার যে কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষার প্রচার প্রসার মসজিদের উদ্দেশ্যাবলীরই অন্তর্ভুক্ত। দ্বীনি তালিমের এ ধারা মসজিদে নববী থেকেই চলে আসছে, তাই মসজিদের খালি জায়গায় মসজিদের ব্যবস্থাপনায় কোরআন হাদিস ও দ্বীনি মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান গড়া জায়েজ আছে।
5: এবার প্রশ্ন করেছেন ভাই আব্দুল্লাহ সাইদ রূপসা খুলনা থেকে, আসর নামাজের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যে সময় থাকে, ওই সময় কি কোনো নামাজ পড়া যাবে?
6: ভাই আব্দুল্লাহ সাইদ, আসর নামাজ আদায়ের পর থেকে মাগরিবের রক্ত আসা পর্যন্ত সব ধরনের নফল নামাজ পড়া নিষেধ। তবে আসর নামাজের পর সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্তের 10 বা 12 মিনিট পূর্ব পর্যন্ত ফরজ ও ওয়াজিব নামাজের কাজা, তিলাওয়াতের সিজদা, জানাজার নামাজ পড়া জায়েজ আছে। আর সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ওই দিনের আসর নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়া জায়েজ নাই। হাদিসে এসেছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে ও মৃত ব্যক্তির জানাজা আদায় করতে নিষেধ করেছেন। সূর্য উদিত হওয়ার সময় যতক্ষণ না উপরে উঠে যায়, মধ্য দুপুরে যতক্ষণ না সূর্য মধ্যাকাশ থেকে ঢলে পড়ে, সূর্য অস্ত যাওয়ার উপক্রম হওয়ার সময় যতক্ষণ না পূর্ণ অস্ত যায়।
5: সর্বশেষ প্রশ্ন করেছেন ভাই কাজী সানাউল্লাহ দৌলতপুর খুলনা থেকে, আমার জানা আছে হজের জন্য টাকা জমা রাখলে সেই টাকারও জাকাত দিতে হয়। প্রশ্ন হল, যে টাকা এজেন্সিকে হজ বাবদ আদায় করে দেওয়া হয় সেই টাকারও কি জাকাত আদায় করতে হবে?
6: হজ এজেন্সিকে হজের খরচ ও ফি বাবদ যে টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে সেই টাকার জাকাত হজকারী আদায় করবে না, সে তা পরিশোধ করে দেওয়ার পর ওই টাকার মালিক এজেন্সি হয়ে যায়। অতএব এরপর ওই টাকা জমাকারীর মালিকানায় না থাকায় এর জাকাত তার উপর আসবে না। তবে যদি কেউ ভবিষ্যতে হজে যাওয়ার নিয়াতে নিজের কাছেই টাকা জমা রাখে এবং তা নিসাব পরিমাণও হয় এবং এক বছরও পূর্ণ হয়ে যায়, তাহলে তাকে সেক্ষেত্রে ওই টাকার জাকাত আদায় করতে হবে।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যে কোনো প্রশ্ন ও শরীয়তের যে কোনো বিষয়ের সমাধান জানার জন্য আমাদের নিকট চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান প্রযত্নে, পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত।
7: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করেছেন মুফতি ইলিয়াস হোসেন, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলুন। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। রাজধানীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এই সম্মেলনের আয়োজন করছে। আজ সিজিএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও মানবিকতা বিষয়গুলো প্রাধান্য পাবে। সম্মেলনে বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় 1000 অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবা সহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এই দিবস পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত বর্তমান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসের খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রোপা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় হচ্ছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এ অর্থবছরের প্রথম তিন মাসে আয় হয়েছে 1,057,85,60,000 ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, গৃহসজ্জার ও বস্ত্রপণ্য, ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হচ্ছে। এদিকে দেশে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে 859,10,00,000 ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 13.3% বেশি। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুত বাজারে ছাড়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছে, অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের ফলে ইউরোপ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি পরিস্থিতিতে আশ্রয় আবেদনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে গ্রিস। দেশটি জানায়, গত জুলাইয়ে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটাতে বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্তমান নিয়মকানুন যথেষ্ট নয়।

0: বৈঠকে এ প্রস্তাব পেশ করা হয়। উল্লেখ্য, 2015 সালে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে 10 লাখেরও বেশি মানুষ পালিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার পর থেকেই ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী মনোভাব জোরদার হয়েছে। এই ঘটনা অনেক দেশকে সীমান্ত নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক ব্যবস্থা ও কঠোর অভিবাসন নীতি গ্রহণের দিকে ধাবিত করেছে। এশিয়ান গেমসের খবর। আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। আইসিসি ক্রিকেট। আগামী বছর অনুষ্ঠেয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এবার বিশ্বকাপে মোট 12টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। বাংলাদেশ বি গ্রুপে স্থান পেয়েছে। এই গ্রুপের অন্যান্য দলগুলো হল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে। বিশ্বকাপের এ আসর শুরু হবে আগামী বছরের 2 অক্টোবর এবং শেষ হবে 21 নভেম্বর। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5:00 ইংরেজিতে।
1: ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিকেল 4:00 বাংলা সংবাদের পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ফারুক মাহফুজ আনাম জেমসের জন্মদিন উপলক্ষে গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান তারায় তারায় রটিয়ে দেব।
2: এক হাতে ইলেকট্রিক গিটার আর অন্য হাতে কোটি ভক্তের হৃদস্পন্দন, যার খাঁটি ও ভাঙা ভাঙা গায়কের টানে কয়েক প্রজন্ম মাতোয়ারা, যে সুর এক নিমিষে মুছে দেয় দীর্ঘ শ্বাসের ক্লান্তি, বাংলা রকের বরপুত্র, কোটি তরুণের শ্রদ্ধার গুরু। আজ তার জন্মদিন। বাংলার রক সঙ্গীতে যে মানুষটির কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছে, তাকে জন্মদিনের শুভেচ্ছা। নগরবাউল জেমসের জন্মদিনের এই বিশেষ আয়োজনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এক আবেগ আর এক অদ্ভুত জাদুকরীর নাম জেমস। সূচনাটা করা যাক তার কালজয়ী ভালোবাসা আর অনুভূতির সেই গানটি দিয়েই।
3: সেই 80-এর দশকের মাঝামাঝির কথা। গানের টানে, প্রাণের টানে আমি চট্টগ্রামে, ঠাই হলো আজিজ বোর্ডিং এ। গান বাঁধি, গান করি আর স্বপ্ন দেখি, সেই স্মৃতিময় আজিজ বোর্ডিং স্মরণে এই গান।

0: চট্টগ্রামের পাহাড় ঘেরা শহর থেকে যাত্রা শুরু করে ফারুক মাহফুজ আনাম কিভাবে পুরো বাংলা সঙ্গীতের গুরু হয়ে উঠলেন সে এক মহা ইতিহাসের গল্প। আশি ও নব্বই দশকে ফিলিংস ব্যান্ডের মধ্যে দিয়ে যে রকিং যাত্রার সূচনা হয়েছিল তা পুরো বাংলাদেশের তরুণদের সঙ্গীত ভাবনায় বিপ্লব এনে দিয়েছে।
1: সুন্দরী কমায় আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে

জেমসের গানের মূল শক্তি হল তার কণ্ঠের গভীরতা আর মাটির গন্ধ মাখা সুরের টান। প্রেম, বিরহ, প্রতিবাদ কিংবা মায়ের প্রতি অপার টান, যে কোনো আবেগকে তিনি নিজের কণ্ঠে ধারণ করেন অদ্ভুত এক দরদ দিয়ে। মায়ের প্রতি ভালোবাসায় ভেজা সেই স্মরণীয় গানটি চলুন এবারে আমরা শুনে আসি।

মাকিনি গাওয়া এ গানটি শুনেননি এমন সঙ্গীত প্রেমী হয়তো বাংলায় খুঁজে পাওয়া যাবে না। জেমসের গান শুধু দেশের গণ্ডির মধ্যে যে আটকে ছিল এমন কিন্তু নয়, নিজের নিজস্বতা বজায় রেখে তিনি জয় করেছেন আন্তর্জাতিক অঙ্গন। তিনি প্রমাণ করে দিলেন খাঁটি সুরের কোনো সীমানা হয় না, গেয়েছেন অনেক কালজয়ী এবং অনেক জনপ্রিয় গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ফারুক মাহফুজ আনাম জেমসের জন্মদিন উপলক্ষে গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান তারায় তারায় রটিয়ে দেব। এর বাকি অংশ শুনবেন হামদ ও আসরের নামাজের আজান ও দোয়ার পরে। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে।

নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে পবিত্র আর যে প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: بلده وكيله والفضيله وضعته مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করিতে বলিও, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস। প্রিয় শ্রোতা, আসরের নামাজের আজান ও দোয়ার পর এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

خالق مالک جلیل جبر کریم رحیم صدیق ستار

জেমসের কনসার্ট মানেই হাজার হাজার মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, হাত উঁচিয়ে গুরু গুরু ধ্বনি আর অন্যরকম উন্মাদনা। জীবনের প্রতিটি চড়াই উত্তরাই পেরিয়ে তিনি আজ লাখো মানুষের কাছে কেবল একজন শিল্পী নন, এক আবেগ, এক ভালোবাসার লাইফস্টাইল। আজকের এই বিশেষ দিনে বাংলার সঙ্গীতের এই জীবন্ত কিংবদন্তির দীর্ঘ আয়ু এবং চিরসবুজ সুরময় জীবনের প্রার্থনা করি। শুভ জন্মদিন নগর বাউল। অনুষ্ঠানের শেষ লগ্নে বাজুক তার সেই চিরচেনা চিরতরুণ ছন্দের গান, যা আজও আমাদের মেতে উঠতে শেখায়।

এমন কিছু কণ্ঠ থাকে যা শুনলেই চেনা যায়। জেমসের কণ্ঠ ঠিক তেমনই, ভারী গমগমে, আবার কখনো বাউলের মতো উদাস। তিনি বাংলাদেশের রক সঙ্গীতকে জনপ্রিয় করেছেন, আবার লোকসুর আর বাউল দর্শনকে রকের সঙ্গে মিলিয়েছেন। সেখান থেকেই তার নগর বাউল পরিচয়ের জন্ম।

গানের তালে তাল মিলাতেই শেষ হল আমাদের আজকের এই স্মৃতিচারণ। নগর বাউলের গানে গানে মুখরিত থাকুক আমাদের প্রতিদিনের জীবন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর ভালো সঙ্গীতকে ভালোবাসুন।

এতক্ষণ শুনলেন ফারুক মাহফুজ আনাম জেমসের জন্মদিন উপলক্ষে গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান তারায় তারায় রটিয়ে দেব। গ্রন্থনা উপস্থাপনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান।

দেশের গানটি শুনলেন শিল্পী নার্গিস পারভীন, গীতিকার মুন্সী ওয়াদুদ। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: European countries would release 50 million barrels of diesels and International Energy Agency members would release 50 million barrels of crude oil. Earlier, the Trump administration told Germany and France to draw upon emergency diesel inventories to help ease soaring global prices. Meanwhile, the price of diesel in Europe fell sharply today as European countries considered releasing diesel. The Asian Games cricket in India and Pakistan will face in the final of the men's T20 cricket event at Nishin in Japan tomorrow. The match is scheduled to begin at 10:30 a.m. Bangladesh time. Before that, Bangladesh will take on Sri Lanka for securing third place at 6 a.m. on the same day. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি তামান্না তাসনিম। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এ দিবস পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসিন খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে নতুন একটি এলএনজি কার্গো থেকে গ্যাস খালাস শুরু হয়েছে। বিপি সিঙ্গাপুরের কাছ থেকে স্পট মার্কেটের মাধ্যমে কার্গোটি কেনা হয়েছে। আজ সকালে ওয়েনচেং জাহাজটির সঙ্গে টার্মিনালে প্রথম সংযোগ স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট 19 কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে 10টি এবং নভেম্বরে 9টি কার্গো আসার কথা রয়েছে। এসব কার্গো যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা সহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে। দেশে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি খাত থেকে আয় হয়েছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এ অর্থবছরের প্রথম তিন মাসে আয় হয়েছে 1,057,85,60,000 ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময়ে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, হালকা প্রকৌশল, গৃহসজ্জার বস্ত্রপণ্য, ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এদিকে দেশে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে 859,10,00,000 ডলার রেমিটান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 13.3% বেশি। বিনিয়োগকারী শিক্ষা, সচেতনতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগামী রোববার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2026 এর উদ্বোধন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এবারে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ইনভেস্টর রেজিলিয়েন্স, ডিজিটাল ডিসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50, ক্রয় 122.50, ইউরো বিক্রয় 141.32, ক্রয় 138.77, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.40, ক্রয় 162.39, সৌদি রিয়াল বিক্রয় 33.12, ক্রয় 32.47, দিরহাম বিক্রয় 33.80, ক্রয় 33.19, কুয়েতি দিনার বিক্রয় 403.24, ক্রয় 395.87, সিঙ্গাপুর ডলার

0: বিক্রয় 97 টাকা 4 পয়সা, ক্রয় 95 টাকা 29 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30 টাকা 40 পয়সা, ক্রয় 29 টাকা 82 পয়সা, এবং থাইবাত বিক্রয় 3 টাকা 70 পয়সা এবং ক্রয় 3 টাকা 62 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ইংরেজি ভাষা শিক্ষার আসর, লেটস স্পিক ইংলিশ।
2: Hello dear listener, welcome to our English learning program, Let's Speak English. Here I am a presenter, Aisha Siddiqa, would like to make a conversation session with two friends who went at a restaurant or cafe, ordering food, asking for the bill and using some common dining phrases. Today I am joined by two wonderful guests who will be sharing their restaurant experience using some simple sentence that will help you to make an English conversation in a restaurant or cafe. First, we have Zumaina Mahanira Rahman and alongside her another guest, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. Today, we'll learn how to ordering food, asking for the bill with using some common dining phrases. So stay with us as we dive into our conversation and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
3: Hi Zumaina, it's been a long wait. I'm so glad we are finally here at Coffee Aroma.
4: Me too, Mukta. The place looks cozy. I'm really hungry. Shall we look at the menu?
3: Sure. Everything looks delicious. I think I will have a chicken sandwich and a cold coffee. What about you?
4: I'm thinking of trying their pasta. Oh, and maybe a mango smoothie.
2: Good afternoon. Are you ready to order?
3: Yes. Please, I would like a chicken sandwich and a cold coffee.
2: All right. And for you, sir?
4: I'll have one pasta and a mango smoothie, please.
2: Great. Anything else?
3: No. That's all for now.
2: Okay. Your order will be ready in about 10 minutes.
4: The food smells amazing.
3: Yes, it does. Let's start before it gets cold.
4: The pasta is delicious. How's your sandwich?
3: It's really good. The coffee is perfect too, not too sweet.
4: That's great. Should we ask for the bill now?
3: Yes. Excuse me, can we have a bill please?
2: Here you go. Your total is 750 taka.
4: Okay, here is the money. Keep the change.
2: Thank you. Have a nice day.
3: Thank you. The food was lovely.
2: Thank you, Mukta and Zumaina, for your wonderful conversation. Dear listener, আমরা এতক্ষণ জুমাইনা এবং মুক্তার কনভারসেশন থেকে দেখলাম যে তারা একটা রেস্টুরেন্টে বা ক্যাফেতে গিয়েছে, তারা কিছু ফুড অর্ডার করলো এবং তারা বিলের জন্য হচ্ছে ওয়েটারকে জিজ্ঞেস করলো এবং এখানে তারা কিছু কমন ডাইনিং ফ্রেজেস ইউজ করেছে। সো আজকে আমরা আমাদের এই কনভারসেশন থেকে আমাদের কিছু ইংলিশ গ্রামারের রুলস দেখব এবং যে কমন ফ্রেজগুলো ডাইনিং এ ইউজ করা হয় সেই ফ্রেজগুলো কিভাবে কোথায় ইউজ করা যায় এক্সাম্পল আমরা সেগুলো জানবো। আমাদের কিছু কমন ডাইনিং ফ্রেজ আছে, যেমন এর মধ্যে আমরা যেটা কনভারসেশন ইউজ করেছি তার মধ্যে একটা ছিল অর্ডারিং ফুড। আচ্ছা, অর্ডারিং ফুড এর জন্য আমরা হচ্ছে কোনো কাউকে রিকোয়েস্ট করি, তখন আমরা বলতে পারি আই উড লাইক আ চিকেন স্যান্ডউইচ প্লিজ, অথবা আমরা বলতে পারি ক্যান আই হ্যাভ আ ম্যাঙ্গো স্মুদি। অর্থাৎ আমরা কোনো ফুড যখন অর্ডার করব তখন আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি, অর্থাৎ আমি হচ্ছে চিকেন স্যান্ডউইচ অর্ডার করতে চাচ্ছি, অথবা হচ্ছে আমি কি ম্যাঙ্গো স্মুদি পেতে পারি। এইভাবে আমরা হচ্ছে যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে আমরা অর্ডারের সময় আমরা আমাদের ডাইনিং ফ্রেজগুলো ইউজ করে আমরা হচ্ছে একজন ওয়েটারের কাছে অ্যাপ্রোচ করতে পারি। আফটার দেন আমরা যদি কোনো ফুড সম্পর্কে জানতে চাই যে সেই ফুডটা আছে কিনা বা কোন একটা ফুড স্পাইসি হবে কিনা, অথবা হচ্ছে সেই রেস্টুরেন্টের ওয়েটার কোন একটা স্পেশাল মেনুকে তারা রিকমেন্ড করে কিনা, সেইটা যদি জানতে চাই তাহলে কি বলতে পারি জুমাইনা?
4: আমরা বলতে পারি What do you recommend? Othoba, is this dish spicy?
2: Okay, so amra bolte pari what do you recommend? Othoba amra jodi boli eta taste ta kemon beta spicy kina, shekhetre amra bolte pari is this dish spicy? Acha, amra er pore jabo hocche jodi amra hocche bill somporke jante jai, orthat amader koto bill esheche, অর্থাৎ আমরা খাবার পরে আমাদের বিলটা যখন পে করতে যাব, তখন আমরা যখন বিলের সম্পর্কে জানতে যাব তখন আমরা সেন্টেন্সটা কি ইউজ করতে পারি মুক্তা?
3: সেন্টেন্সগুলো হলো ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ, অর হাউ মাচ ইজ ইট,
2: ওকে, সো আমরা যখন বিল চাইবো তখন আমরা বলতে পারি ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ, অর্থাৎ আমরা বিলটাকে পেতে পারি, অথবা বলতে পারি হাউ মাচ ইজ ইট, অর্থাৎ এটার দাম কত। কোনো ফুড সম্পর্কে আমরা যদি কমপ্লিমেন্ট দিতে চাই, অর্থাৎ কমপ্লিমেন্টিং ফুড এর ক্ষেত্রে আমরা বলতে পারি দিস টেস্টস গ্রেট, অর্থাৎ এটার স্বাদ হচ্ছে অনেক চমৎকার ছিল বা খুব ভালো ছিল। দ্য কফি ইজ পারফেক্ট, বা বলতে পারি যে কফিটা একদম পারফেক্ট ছিল। কিছু কিছু সময় আমরা পোলাইট এক্সপ্রেশন ইউজ করে থাকি, যে কোনো কনভারসেশনে পোলাইট এক্সপ্রেশন খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। সো আমরা যখন ডাইনিং ফ্রেজেস এর ক্ষেত্রে আমরা পোলাইট এক্সপ্রেশন ইউজ করব, সেক্ষেত্রে জুমাইনা আমরা কি কি পোলাইট এক্সপ্রেশন ইউজ করতে পারি?
4: আমরা বলতে পারি এক্সকিউজ মি, অথবা প্লিজ, অথবা থ্যাংক ইউ, অথবা দ্যাটস অল ফর নাও।
2: ওকে, সো আমরা যদি কাউকে ডাকি বা কারো হচ্ছে আমরা অ্যাটেনশন গেইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সকিউজ মি, অথবা আমরা হচ্ছে প্লিজ, অথবা হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ বলতে পারি, এন্ড দ্যাটস অল ফর নাও, অর্থাৎ আমার যদি অর্ডার কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে দ্যাটস অল ফর নাও, অর্থাৎ এখনকার মতো এখানেই শেষ করছি বা আমি অর্ডারটা এখানেই কমপ্লিট করছি। পোলাইট রিকোয়েস্টিং এ আমরা নর্মালি হচ্ছে উড লাইক অথবা হচ্ছে ক্যান আই হ্যাভ ইউজ করে থাকি, রাইট? সো আমরা উড লাইক অর ক্যান আই হ্যাভ ইউজ করি, অর্থাৎ উড লাইক হচ্ছে নর্মালি যে কোনো সাউন্ড পোলাইট সাউন্ড এর জন্য, অর্থাৎ কোনো কিছু আমি অর্ডার করছি বা কোনো কিছু রিকোয়েস্ট করছি, সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো ইউজ করতে পারি উড লাইক, অর্থাৎ আই উড লাইক আ কাপ অফ টি প্লিজ, অর্থাৎ আমি যখন কারো কাছে এক কাপ চা চাইবো তখন হচ্ছে আমরা এভাবে পোলাইটলি তাকে রিকোয়েস্ট করতে পারি আই উড লাইক আ কাপ অফ টি প্লিজ। অথবা আমরা ক্যান আই হ্যাভ ইউজ করতে পারি, সেন্টেন্সটা কি হতে পারে মুক্তা?
3: সেন্টেন্সটি হবে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ।
2: ওকে, সো বিলের জন্য যেটা আমরা একটু আগেও শুনলাম যে বিলের জন্য আমরা হচ্ছে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ, সেটাও আমরা এই ধরনের পোলাইট ওয়ার্ড বা এই ধরনের পোলাইট ফ্রেজ গুলো ইউজ করতে পারি। এখন আমি যদি ডিরেক্টলি বলি আই ওয়ান্ট টি, সো সেখানে কোনো পোলাইটনেস কিন্তু দেখা যাচ্ছে না, বিকজ আমি অর্ডার করছি বা রিকোয়েস্ট করছি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পোলাইটলি জিজ্ঞেস করতে হবে। এবং পোলাইটলি যে কোনো কথা আমি যখন কারো কাছে ট্রান্সফার করব, তখন দেখা যায় যে অপোজিট সাইড থেকেও কিন্তু আমার রেসপন্সটা কিন্তু পজিটিভলি চলে আসে। এছাড়াও আমরা হচ্ছে গ্রামারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব, যখন কোনো অ্যাকশন হয়, এই মুহূর্তে কোনো অ্যাকশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি স্ট্রাকচারটা বলি, তাহলে আমরা এখানে টু বি ভার্ব হিসেবে এখানে ইউজ করি, বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করি, এম ইজ আর, এই অক্সিলিয়ারি ভার্বগুলো ইউজ করি, তারপর যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করি, এবং সেটা অ্যাকশনটা জাস্ট এই মুহূর্তে বুঝাচ্ছি, সেই জন্য আমরা হচ্ছে নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। So, আমরা এখন জুমাইনার কাছ থেকে তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল শুনবো।
4: এক্সাম্পল তিনটি হতে পারে, মুক্তা ইজ ড্রিঙ্কিং কফি, দে আর সিটিং এট দ্য ক্যাফে, উই আর অর্ডারিং ফুড নাও।
2: ওকে, সো জুমাইনা এখানে তুমি যে বললে যে মুক্তা ইজ ড্রিঙ্কিং কফি, এখানে সাবজেক্ট কোনটা?
4: এখানে সাবজেক্ট হচ্ছে মুক্তা,
2: অক্সিলিয়ারি ভার্ব,
4: অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ,
2: আর হচ্ছে ভার্বের সাথে মেইন ভার্বটা কি ছিল?
4: এখানে মেইন ভার্বটা হচ্ছে ড্রিঙ্ক, আর এখানে আইএনজি যুক্ত হয়েছে।
2: ওকে, সো আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে আরেকটা সেন্টেন্স আমরা জুমাইনার কাছ থেকে শুনলাম, দে আর সিটিং এট দ্য ক্যাফে, অর্থাৎ এখানে দে টা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, আর টা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, এবং সিটিং এর সাথে সিটের সাথে আইএনজি যোগ করে সিটিং, এট দ্য ক্যাফে এখানে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। কিছু কিছু সময় আমরা সেন্টেন্স এর মধ্যে সাম অথবা এনি এই শব্দগুলি ইউজ করে থাকি, এবং এটা হচ্ছে কোয়ান্টিটি বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি। এবং আজকের কনভারসেশনও আমরা দেখলাম যে তারা কনভারসেশনে সাম বা এনি এই শব্দগুলি ইউজ করেছে, কিসের জন্য ইউজ করেছে? যে কোনো কোয়ান্টিটি বোঝানোর জন্য। সো সাম নর্মালি ইউজ করা হয় যে কোনো একটা পজিটিভ সেন্টেন্সে, অ্যান্ড এনিটা ইউজ করা হয় যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এনি এই শব্দটা ইউজ করে থাকি। যেমন এখানে একটা কনভারসেশন ওরা বলেছে আই উড লাইক সাম ওয়াটার প্লিজ, অর্থাৎ আমি হচ্ছে একটু পানি চাচ্ছি বা অল্প পানি চাচ্ছি। সো এটা বুঝাচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স হিসেবে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আমরা এনি ইউজ করে থাকি যেখানে হচ্ছে একটা কোয়েশ্চেন বোঝানো হয়েছে। মুক্তা, সেইটা কি হতে পারে?
3: যেমন আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম।
2: ওকে, সো এখানে ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম, অর্থাৎ এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে যে তোমাদের কি কোনো আইসক্রিম আছে। অথবা আমরা হচ্ছে নেগেটিভ ক্ষেত্রেও আমরা বলতে পারি এনি ইউজ করতে পারি, সেটা কি হতে পারে মুক্তা?
3: সরি, উই ডোন্ট হ্যাভ এনি স্যান্ডউইচ লেফট।
2: ওকে, সো এখানে আমরা যেহেতু হচ্ছে নেগেটিভলি বলছি যে আমাদের কোনো স্যান্ডউইচ নাই, এক্ষেত্রে আমরা হচ্ছে সরি দিয়ে and we don't have any sandwich left. So ebhabe amra sentence ta ke complete korte pari. So this is the time to say goodbye. We'll be here in coming next day. Till then, stay with us, and thanks from me, Aisha Siddiqa, and goodbye.
1: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সংগীত, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ গোলাম সোরাহ।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ গোলাম সোহরাব।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় SM আসাদুজ্জামান এবং আহসান হাবিব বাপ্পি, সেই সাথে রাবিয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে ইফতিহাজ আহমেদ, মোসাম্মদ নূর জাহান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে চমচমি দেওয়ান।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন শুনবেন আধুনিক গান। গানের শিল্পী সানিয়া সুলতানা লিজা। প্রথম গানের গীতিকার বাইজিদ খুরশিদ রিয়াজ, সুর করেছেন শেখ সাদি খান।

0: যতটা আপন হলে কাঁপন লাগে বুকে, আমার দুই নয়নে প্রাণে মনে তুমি। পরপর দুখানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সানিয়া সুলতান আলিজা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। আসুন আমরা ডেঙ্গু বিষয়ে সচেতন থাকি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঢাকায় একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: প্রিয় শ্রোতা, আমাদের দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিশুদের জন্য এটি গুরুতর হতে পারে। মশার কামড় প্রতিরোধ, ডেঙ্গুর লক্ষণ চেনা এবং কখন চিকিৎসা নিতে হয় তা জেনে আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেঙ্গু নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শিশুর ডেঙ্গু ও অভিভাবকের করণীয়। আপনার শিশুর হঠাৎ জ্বর এসেছে, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব কিংবা দুর্বলতা, পরীক্ষা করলেন, দেখলেন আপনার শিশু ডেঙ্গুতে আক্রান্ত। এমন খবর শুনে স্বাভাবিকভাবে বাবা মায়ের দুশ্চিন্তা হয়, মনে প্রশ্ন আসে, এখন কি করা উচিত, আমাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে, বাচ্চাকে কি খাওয়াবো, জ্বরের ওষুধ খাওয়াবো কিনা, বা প্লেটলেট কমে গেলে কি করব, আবার কখনই বা বুঝবো শিশুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা জানব শিশুর ডেঙ্গু হলে একজন অভিভাবক কি করবেন, কি করবেন না, এবং কোন কোন লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গু সাধারণ একটি ফ্লু এর মতোই রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েও কিন্তু অনেক সময় কোনো উপসর্গ দেখায় না, আবার অনেকের ক্ষেত্রে জ্বর আসে, অসুস্থ বোধ করে, কিছু ক্ষেত্রে ডেঙ্গু অত্যন্ত গুরুতর হতে পারে এবং দ্রুত চিকিৎসা ছাড়া মৃত্যুও হতে পারে। আমরা জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, বিশেষত সূর্যোদয়ের দু ঘন্টা পরে এবং সন্ধ্যায় সূর্যাস্তের আগে। এই সময়ে ডেঙ্গুতে সংক্রমণের ঝুঁকিও সবসময় বেশি থাকে। আপনার বাড়ি, স্কুল কিংবা কর্মক্ষেত্রে পানি জমা হওয়ার জায়গা থাকলে কামড়ের ঝুঁকিও বেড়ে যাবে। এডিস মশা স্থির পানিতে প্রজনন করে এবং খুব কম পরিমাণ পানিতেও ডিম পাড়তে পারে, যেমন ধরুন বালতিতে বা পুরনো টায়ারে অল্প পানি জমে আছে, ছোট ছোট বোতল বা বোতলের ঢাকনা, সেখানোর পানিতেও এডিস মশা ডিম পাড়তে পারে। ডেঙ্গু রোগে সাধারণত যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হন। সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু রোগ গুরুতর হয়। এই কারণেই শিশু এবং ছোট বাচ্চাদের বিশেষ আমরা মশার কামড় থেকে সুরক্ষা দেওয়ার জন্য যতটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরব। তবে একটি বিষয়, দ্রুত যদি আমরা চিকিৎসা নিতে পারি বা বাচ্চাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারি এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিই, তবে ডেঙ্গু গুরুতর হওয়ার আগেই আমরা বাচ্চাকে রক্ষা করতে পারব। প্রিয় শ্রোতা, ডেঙ্গু হলে অনেক শিশুই কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, কিন্তু কিছু শিশুর ক্ষেত্রে রোগটি গুরুতর হয়ে যায়। তাই ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা এবং বিপদ লক্ষণগুলো সময় মতো চিনতে পারা। ডেঙ্গুর ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, জ্বর কমে গেলেই যে শিশু সুস্থ হয়ে গেছে তা কিন্তু নয়। অনেক সময় জ্বর কমে যাওয়ার পরের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত অসুস্থতার তিন থেকে সপ্তম দিনের দিকে সতর্ক থাকতে হয় সবচেয়ে বেশি। এই সময় যদি দেখেন শিশুর আচরণে কোনো পরিবর্তন, শিশু পানি কম খাচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে, বমি ও পেটে ব্যথা শুরু হয়েছে এবং রক্তপাতের কোনো লক্ষণ দেখছেন, তবে বুঝতে হবে শিশুর ডেঙ্গু খারাপের দিকে আগাচ্ছে। শিশুর ডেঙ্গু হলে তাহলে একজন অভিভাবক হিসেবে আপনার প্রথম করণীয় কি? প্রথমেই মনে রাখতে হবে কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না, শিশুকে বিশ্রামে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর শরীরে পানি শূন্যতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দিন। শিশুকে অল্প অল্প করে বারবার তরল খাবার দিতে পারেন, যেমন ওরসেলাইন, পানি, দুধ, সুপ, ডাবের পানি, ফলের রস, এমন অন্যান্য তরল জাতীয় খাবার দিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, শিশু যদি বারবার বমি করে, কিছুই খেতে না পারে অথবা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে তরল খাওয়ানোর চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। অভিভাবক হিসেবে আপনার আরেকটি সহজ দায়িত্ব হল মনে রাখা বা নোট করে রাখা শিশু আজকে কতটা তরল খেলো বা কতবার প্রস্রাব করলো, বমি করলো কিনা, জ্বর বাড়ছে না কমছে সেটা মেপে মেপে যদি লিখে রাখা যায় তাহলে সবচেয়ে উপকার হয়। তাহলে আপনি চিকিৎসকের সাথে খুব সহজেই পরামর্শ করতে পারবেন এবং ফলো আপ করতে পারবেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর হলে কি করবেন? ডেঙ্গুতে বাচ্চার জ্বর অনেক সময় বেশি হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই নিজ সিদ্ধান্তে বাচ্চাকে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়ানো যাবে না, কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়। তাই জ্বরের ওষুধ দেওয়ার আগে শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। শিশুর জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক বা কুসুম গরম পানিতে শরীর মুছে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বরফ ঠান্ডা পানি বা অতিরিক্ত ঠান্ডা পানির কোনো প্রয়োজন নেই। এবার আসি বিপদ লক্ষণগুলো, কখন কি কি দেখলে আপনি বুঝবেন শিশুকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম লক্ষণই হল তীব্র পেট ব্যথা। শিশু যদি বলে পেটে খুব ব্যথা করছে অথবা ছোট শিশু অস্বাভাবিকভাবে কাঁদছে এবং পেট স্পর্শ করলে ব্যথা পাচ্ছে, এটি কোনোভাবেই অবহেলা করবেন না। দুই, বারবার বমি। একবার বমি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু বারবার বমি হলে শিশু যদি কোনো রকম খাবার খেতেই না পারে, বমি করে দিচ্ছে, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তিন, রক্তপাত। নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়ছে, বমির সঙ্গে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত বা কালো পায়খানা হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া শিশু অস্বাভাবিক ঘুম ঘুম বা খেলছিল শিশু, হঠাৎ দেখলেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, বা এমনও হতে পারে অস্বাভাবিক অস্থিরতায় ভুগছে ছেলে, তবে তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদ সংকেত। এবার আসি বাচ্চাকে দেখবেন হঠাৎ বাচ্চা শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া শুরু করেছে, শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, এটিও একটি বিপদ সংকেত। এছাড়া অনেক সময় দেখা যায় হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে বা মুখ ফ্যাকাশে হয়ে আসছে, এটিও একটি গুরুতর লক্ষণ। এছাড়া আগেই বলেছিলাম যে প্রস্রাব কমে যাওয়া, শিশু স্বাভাবিকের তুলনায় যদি কম প্রস্রাব করে বা দীর্ঘ সময় প্রস্রাব হচ্ছে না, এটিও একটি বিপদ সংকেত। তাই শিশুর এই ধরনের বিপদ সংকেত যদি দেখেন, অভিভাবকরা এই বিপদ সংকেতগুলোর দিকে সবসময় নজর রাখবেন, যদি দেখেন তাহলে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে, নিকটস্থ যে কোনো হাসপাতালে নিয়ে যাবেন। প্রতিটি হাসপাতালে সরকার ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। এবারে আপনাদের সামনে আমরা কিছু ডেঙ্গু বিষয়ক ভুল ধারণা একটু তুলে ধরি। আমাদের অনেক সময়ই দেখবেন বাবা মা মনে করে জ্বর কমে গেছে, আমরা মনে মনে ভাবে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ভালো হয়ে গেছে, কিন্তু এই জ্বর কমার সময়টাতেই আমাদের এই বিপদ সংকেতগুলোর দিকে আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমে গেছে কিন্তু এই যে আমি সাতটি বিপদ সংকেতের কথা বললাম, এগুলোর দিকে তখন আরো বেশি নজর দিতে হবে। জ্বর কমার পরেও যদি এই লক্ষণগুলো দেখতে পাই তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া আরেকটি বিষয় খুব সচরাচর আমরা শুনতে পাই যে বাচ্চার প্ল্যাটিলেট কত। হ্যাঁ, প্ল্যাটিলেট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্ল্যাটিলেটের একটি সংখ্যা দেখেই শিশুর অবস্থা ভালো না খারাপ এটি বোঝা যায় না। শিশুর সামগ্রিক শারীরিক অবস্থা, রক্তপাতের লক্ষণ বা বিপদ সংকেতগুলোর সাথে মিলিয়ে চিকিৎসক আরও কিছু ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেন বাচ্চা কি গুরুতর ডেঙ্গুর দিকে যাচ্ছে কিনা। তাই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য নিজের ইচ্ছায় কোনো ওষুধ, কোনো ইনজেকশন বা প্ল্যাটিলেট বাড়ানোর যেসব চিকিৎসা তা নেওয়া যাবে না। এবারে আসি শিশুকে ডেঙ্গু জ্বর হলে কি খাওয়াবেন সে নিয়ে একটু বলি আপনাদের সামনে। ডেঙ্গু হলে শিশু সাধারণত খাওয়ার রুচি কমে যায়, যে কোনো জ্বরেই আমরা এটি দেখতে পাই। তাই একসঙ্গে অনেক খাবার খাওয়ানোর চেষ্টা না করে তাকে বারে বারে অল্প অল্প খাবার দিতে হবে। শিশু যে খাবার সহজে খেতে পারে সেসব পুষ্টিকর ও সহজ পাচ্য খাবার দিন। তরল খাবারের দিকে বিশেষ নজর দিন, পানি, দুধ, স্যুপ এসব খাবারের প্রতি নজর দেওয়া যেতে পারে। এছাড়া তরল করে খিচুড়িও খাওয়ানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিশুকে পর্যাপ্ত তরল ও পুষ্টি দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। প্রিয় শ্রোতা এবং প্রিয় অভিভাবকবৃন্দ, মনে রাখবেন প্রতিরোধই সেরা কৌশল। তাই মশার কামড় থেকে শিশুকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন, নিজের চারপাশে মশার প্রজনন স্থলগুলো দেখে দেখে ধ্বংস করুন সেগুলোকে, কারণ মশার প্রজনন স্থল ধ্বংস করাই মশা নিয়ন্ত্রণের অন্যতম উপায়। মশারি টাঙিয়ে ঘুমান এবং বাচ্চাকে এবং নিজেও মসকিটো রেপেলেন্ট পাওয়া যায় এখন, এসব ব্যবহার করতে পারেন। এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে, ডেঙ্গুর বিপদ সংকেত সম্পর্কে সচেতন হন। দ্রুত চিকিৎসায় ডেঙ্গু রোগ ভালো হয়। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, ডেঙ্গু মুক্ত দেশ করুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
0: ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা ও জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি নাজনীন সুলতানা ও অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মিমি শারমিন, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন ও প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয় না যে আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: নিশ্চয়ই প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং আমি তোমাদের ভালো ও মন্দ দ্বারা পরীক্ষা করি, আমারই নিকট তোমাদের ফিরে আসতে হবে। নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে পবিত্র আর যে প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। আল কোরআন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস করে সে যেন আত্মীয়তার প্রতি ঈমান রাখে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন নাতে রাসূল শুনবেন।

0: শুনলেন আল্লাহ তেজার পূর্ণ ইমান কোথাসী মুসলমান মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে এই হামদটি।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 6 অক্টোবর 2026 তারিখ মঙ্গলবার সকাল 10টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার খুলনা। পরিক্রমা।

0: পরিক্রমা খুলনায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী। গত 30 সেপ্টেম্বর খুলনা জেলা স্কুল মাঠে উপ আঞ্চলিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির 53তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2026 উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনা
1: বিভাগের। জেলা স্কুলের এই মাঠে কিন্তু অনেক গুণী ক্রীড়াবিদের জন্ম হয়েছে এবং তোমরা তার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের পরবর্তী যে সমস্ত খেলাগুলো আছে এর পরবর্তীতে আমরা 3 এবং 4 তারিখে বরিশালে খেলা অংশগ্রহণ করব এবং তারপরে জাতীয় পর্যায়ের যে খেলা হবে আমাদের কুমিল্লাতে 6 তারিখে। এই জাতীয় পর্যায়ে আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাচিভমেন্ট আছে। খুলনা বিভাগের যে ঐতিহ্য সেটা তোমরা ধরে রাখবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন লার্নিং উইথ হ্যাপিনেস, খেলাধুলার সাথে আমাদেরকে সবসময় থাকতে হবে। এবার একটু ভিন্নতা আনা হয়েছে, ফুটবলটাকে আমাদের প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ হিসাবে এটা উদযাপন করা হবে এবং নতুন কুড়ি প্রতিযোগিতা আমাদের শিক্ষকবৃন্দ এবং খুলনা বিভাগ বাংলাদেশের ভিতরে তৃতীয় স্থানে আছে। প্রথম হলো চট্টগ্রাম, ঢাকা এবং তারপরে খুলনা বিভাগ। প্রায় 2 লক্ষ স্টুডেন্ট এখানে স্যার রেজিস্ট্রেশন হয়েছে। স্যার, আপনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তারা এবং ডিসি মহোদয়ের কাজটি করেছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খেলার ভিতরে নেতৃত্বের গুণাবলী ডেভেলপমেন্ট হবে, প্রতিযোগিতামূলক মনোভাব থাকবে, কোন রকমের জন্য হিংসাত্মক মনোভাব না থাকে, পরাজয় মেনে নেওয়ার যে একটা শিক্ষা এই মাঠে আমরা দেখতে পাবো। খেলোয়াড়ি মনোভাব নিয়ে তোমরা খেলাধুলো করবে। আমাদের যারা বিচারক আছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো যেন জাস্টিস হয়, কারণ এখান থেকে আমাদের হাইয়েস্ট পারফর্মারটাকে আপনারা বের করে দিলে আমরা জাতীয় পর্যায়ে পুরস্কার আনতে পারবো।
0: প্রধান শিক্ষক খুলনা জেলা স্কুল মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন,
2: বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলার পাশাপাশি তিনি লার্নিং উইথ হ্যাপিনেস, মাল্টিমিডিয়া ক্লাসরুম, অন টিচার অন ট্যাপ, অন চাইল্ড অন ট্রি সহ বিভিন্ন প্রোগ্রাম ঘোষণা করেছেন। বিশেষ করে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে খেলাধুলার বিভিন্ন আঙ্গিকে তিনি গুরুত্ব দিয়েছেন। সঙ্গত কারণে সামনে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ রয়েছে, নতুন করে অনুষ্ঠান রয়েছে, এক গুচ্ছ খেলাধুলার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় আমাদের প্রধানমন্ত্রীকে। তো আমরা জানি যে খেলায় জয় পরাজয় আছে, আসলে খেলা জয় পরাজয় বড় ব্যাপার না, ব্যাপার হলো খেলায় অংশগ্রহণ করা। খেলাধুলার মাধ্যমে মানসিক মনের প্রশান্তি লাভ করে বিভিন্ন অসৎ যে সমস্ত অভ্যাসগুলো আছে সেখান থেকে বেঁচে থাকা যায়। সেহেতু খেলাধুলার প্রতি গুরুত্ব দিলে শারীরিক যেমন সুস্থতা থাকে তেমনি সাথে সাথে সামাজিক কলুষিত মুক্ত হওয়া যায়। সুতরাং আমরা আমাদের এই উপ আঞ্চলিক খেলাধুলায় অংশগ্রহণ করে যেন অঞ্চল পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি এই অঞ্চলের খেলোয়াড়রা, আমাদের সেই প্রত্যাশা থাকবে।
0: এস এম সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসার খুলনা বলেন,
3: শিক্ষার্থীদের খেলোয়াড়দের উপস্থিতি দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের মেয়েরা লেখাপড়ায় যেমন এগিয়ে যাচ্ছে খেলাধুলায় তারা ভালো করছে। মাঠে খেলোয়াড়দের যে উপস্থিতি সেটি সত্যি খুব প্রশংসনীয়। আমরা যে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ খেলা যেটি আয়োজন করতে চাচ্ছি সেখানেও আমাদের মেয়েদের অনেক অংশগ্রহণ আমরা পেয়েছি, বিশেষ করে সকল স্কুল এবং কারিগরি প্রতিষ্ঠান থেকে পেয়েছি। সরকার খেলাধুলাকে উৎসাহিত করার জন্য ছেলে মেয়েদেরকে মোবাইল আসক্তি, মাদকাসক্তি, সামাজিক যে সমস্ত অনাচার তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সেগুলো দূর করার জন্য নানাবিধ সুন্দর সুন্দর কর্মসূচি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দিচ্ছি। আমরা এই কর্মসূচিগুলো সফল করলে আমাদের শিক্ষার্থীদের আমরা অনেকটা শৃঙ্খলায় নিয়ে আসতে পারবো। খেলাধুলার মধ্যে যে চমৎকার গুণাবলীটি অর্জন হয় তার মধ্যে একটি হলো টিম ওয়ার্ক, একটি হলো ডিসিপ্লিন, আরেকটি হলো ধৈর্য। এই সকল কিছু আজকের আধুনিক যুগের শিক্ষার্থীদের মধ্যে আমরা কিছুটা অসঙ্গত।

0: শিক্ষার্থীরা অর্জন করতে পারবে। আমরা কর্মক্ষেত্রে আমাদের পারিবারিক জীবনে সর্বত্র টিমওয়ার্কের কি যে প্রয়োজনীয়তা সেটি আমরা মর্মে মর্মে উপলব্ধি করি। এই খেলাধুলার মধ্য দিয়ে একটি টিমকে নিয়ে কিভাবে লক্ষ্য অর্জন করতে হয় সেটি শেখা যায়। আমরা আজকের এই খেলার সার্বিক সফলতা কামনা করি।
1: মিস হুরে জান্নাত, জেলা প্রশাসক খুলনা, তার বক্তব্য তুলে ধরেন এভাবে।
2: এবং সুস্থ দেহে সুস্থ মন, আসলে ক্রীড়া আমাদের জীবনের সাথে খুব জড়িয়ে রয়েছে। কারণ ক্রীড়ার চার উপকারিতা রয়েছে, সেটা হলো শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্ব, এবং সর্বোপরি হলো অপরাধ প্রতিরোধ। নিয়মিত খেলাধুলা আমাদের যেমন পেশি মজবুত করে, রক্ত চলাচল সচল রাখে, এবং সব বয়সেই যেন কিছু না কিছু ব্যায়াম আমরা করি সেই বিষয়টিতে কিন্তু গুরুত্ব দেয়। মানসিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলা মানসিক চাপ কমায় এবং প্রফুল্লতা বাড়ায়। আর জয় পরাজয় থাকেই, শৃঙ্খলা এবং নেতৃত্ব শেখায় কিন্তু খেলাধুলা। দলগত খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা এবং সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটায়। বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রকৃত মানুষ হয়ে ওঠার উপর। আর এই জন্য খেলাধুলা যে বড় সুবিধা হলো, অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদকাসক্তির ঝোঁক কমে খেলাধুলার কারণে। যুব সমাজ মাঠে ব্যস্ত থাকলে আমাদের এই খুলনা এগিয়ে যাবে খেলাধুলার ক্ষেত্রে। খুলনা এমনিতেই ক্রীড়া এবং সংস্কৃতির উজ্জ্বল ভূমি। এখানকার মানুষ ক্রীড়া মোদী এবং খুলনা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু সুনাম রয়েছে। এই সুনামের ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। সুস্থ দেহ এবং সুস্থ মন পেতে হলে কিন্তু ক্রীড়ার কোনো বিকল্প নেই। আর এই জন্য আমাদের রেগুলার ক্রীড়ার ব্যবস্থা করতে হবে। আমরা চাই আপনাদের খেলাধুলায় অংশগ্রহণ থাকুক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকুক, এবং এর ফলে খুলনা এগিয়ে যাক। তরুণ সমাজ যেন মাদক মুক্ত হতে পারে, তাদের জন্য পড়ালেখার জগৎ থাকে, চিত্ত বিনোদনের জগৎ থাকে, খেলাধুলার জগৎ থাকে। খেলাধুলার বিষয়টি সরকার যেহেতু বিশেষ গুরুত্ব দিয়েছে, তা আমরা মনে করি যে এই খেলাধুলাতে আমাদেরও যেন সকলের পার্টিসিপেশন থাকে। এবং খুলনা জেলা স্কুল কিন্তু প্রায়শই এই কাজগুলো করে থাকে, এবং আমরাও কিন্তু বিভিন্ন প্রোগ্রামে তাদের উপস্থিতি দেখেছি। তা আমার কাছে মনে হয় এটিকে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের নজরে আনতে চাই, ডেঙ্গু প্রতিরোধে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, যারা এই কাজে নেতৃত্ব দিবেন, বিশেষ করে স্টুডেন্ট মাধ্যমিক পর্যায়ের, আমরা তাকে অ্যাম্বাসেডার খুলনা ঘোষণা করব। আপনারা এই বিষয়টি ছড়িয়ে দিন। আমরা প্রত্যেক স্কুল থেকে যারা যেসব শিক্ষার্থী দল পরিষ্কার পরিচ্ছন্নতা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা বিনষ্ট করবেন, তাদেরকে আমরা খুলনার অ্যাম্বাসেডার হিসেবে আমরা তাদেরকে স্বীকৃতি দেব। আমাদের সেই বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। তো আমি আপনাদেরকে আরো অনুরোধ করব যে জীবন খুবই মূল্যবান, এটি হারিয়ে গেলে আসলে পাওয়া যায় না। এই জন্য জীবন থাকতেই যেন আমরা জীবনের যত্ন নেই, এই জন্য মাদক থেকে দূরে থাকতে হবে, এডিস মশার প্রকোপ থেকে আমাদের দূরে থাকতে হবে, এই জন্য আমাদের পরিবেশ সুশৃঙ্খল রাখতে হবে, আমাদের ঘর দর পরিচ্ছন্ন রাখতে হবে, এবং আমাদেরকে প্রতি সপ্তাহে অভিযান চালাতে হবে।
1: প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন।
3: শিক্ষার সঙ্গে উৎপ্রত ভাবে জড়িত স্বাস্থ্য শিক্ষা বা ক্রিয়া শিক্ষা, যেটাই বলি না কেন, ক্রিয়াকে শিক্ষার সঙ্গে একটি অত্যন্ত উৎপ্রত ভাবে জড়িত একটি অনুষঙ্গ। শারীরিক গঠনের পাশাপাশি সুস্থ দেহ এবং সুস্থ মন, সুস্থ মস্তিষ্ক গঠনের জন্য ক্রিয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে ছাত্র ছাত্রীদের মাঝে ক্রিয়া শিক্ষার মাধ্যমে ক্রিয়ার যেমন আনন্দ দেয়, একই সঙ্গে তার শারীরিক গঠনে সুস্থ ব্রেন, সুস্থ মস্তিষ্ক গঠনের সহায়তা করে, যা আমাদের জাতি গঠনে ভবিষ্যৎ নেতৃত্ব যারা দিবেন এরকম নাগরিক সৃজনে এই ভূমিকা অনস্বীকার্য। আমাদের প্রজন্মকে একটি সুস্থ স্বাবলম্বী প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও যেন তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে, যা তাদের নিজেদেরকে সমৃদ্ধ করবে এবং দেশকে সমৃদ্ধ করে। আজকে খুলনা বিভাগে এই উপ আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতার সেই উদ্দেশ্যকে আমরা সফলভাবে সম্পন্ন করব। এই প্রতিযোগিতায় 10টা জেলা থেকে আমাদের খেলোয়াড় বৃন্দ ক্রীড়া শিক্ষায় শিক্ষিত এবং বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে এখানে এসেছে বিভাগীয় পর্যায়ে। এর মাধ্যমে যারা সফলভাবে প্রতিযোগিতায় সফল হবেন তারা আঞ্চলিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে তারা খেলায় অংশগ্রহণ করবে। এই ছাত্র ছাত্রীদের মাধ্যমে আগামী দিনে যারা ক্রীড়াঙ্গনে ক্রীড়ায় নিজেদেরকে গড়ে তুলতে চায় এরকম ক্রীড়া প্রতিভাদর বেরিয়ে আসবে, যারা তাদেরকে ক্রীড়ার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে এবং একই সাথে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিতে পারবে। আমি আশা করি আজকে ছাত্র ছাত্রীরা তোমরা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের নৈপুণ্য ক্রীড়া নৈপুণ্যর সর্বোচ্চটা প্রদর্শন করবেন। বিজয়ী এবং বিজেতা উভয়ের প্রতি আমাদের শুভকামনা।

0: থাকবে এবং বিজয়ী যারা হবে তারা আঞ্চলিক পর্যায়ের বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে তোমাদের সাফল্য কামনা করি। তোমরা যেন এই খুলনা অঞ্চলে অতীত যে সমস্ত তোমাদের ভাইয়েরা খুলনায় কৃতিত্বের সাহায্যে ক্রীড়া অঙ্গনে তাদের কৃতিত্বে স্বাক্ষর রেখেছে, তাদের পাশাপাশি আজকে যারা তোমরা এখানে অংশগ্রহণ করবে তোমাদের মাধ্যমে সেই ঐতিহ্য আরো বেগবান হবে মনে করি। ক্রীড়ায় স্বর্গ, খুলনার সেই স্বর্গভূমিতে আমাদের অনেক ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছে, তাদের পথ অনুসরণ করে আমাদের এখান থেকেও আরো ক্রীড়া ব্যক্তিত্ব আরো বেশি বেশি খেলোয়াড় বেরিয়ে আসবে এই আশা ব্যক্ত করি এবং সকলের সাফল্য কামনা করি।
1: জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় খুলনার আয়োজনে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস 2026। প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য, দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। বর্ণাঢ্য র্যালি শেষে সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মোহাম্মদ হোসেনুর রহমান।
2: 1990 সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত হওয়ার পর থেকে প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং বার্ধক্যজনিত বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে। আমাদের প্রত্যেকের জীবনের অনমোল পরিণতি এ চরম বাস্তবতা হলো বার্ধক্য। তবে সমাজ কাঠামো, পারিবারিক পারিপার্শ্বিকতা, অর্থনৈতিক সুযোগ সুবিধা ও নিরাপত্তা ভেদে ভিন্ন ভিন্ন মানুষকে ভিন্নভাবে এই বার্ধক্যের মুখোমুখি হতে হয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দুস্থ প্রবীণদের নীরব কান্না ও অস্ফুটন বেদনার মধ্য দিয়ে দিন যাপন করতে হয়। তবে ধনী কিংবা দরিদ্র জীবনের শেষভাগে এসে নিঃসঙ্গতা ও অসহায়ত্বের বেদনা কম বেশি সকলকেই প্রতিনিধিত্ব করতে হয়। প্রবীণরা সমাজের বোঝা নয়, বরং শ্রদ্ধেয় ও সম্মানিত অংশ। তাদের শ্রম, মেধা ও ত্যাগের উপর ভর করেই আজকের সভ্যতা এগিয়ে চলছে। প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গণতন্ত্র বাংলাদেশ সরকার সংবিধানের 115 সংযুক্ত করেছেন। সামাজিক নিরাপত্তা বিস্তারিত কর্মসূচির আওতায় বর্তমানে প্রায় 60 লক্ষ প্রবীণ নাগরিককে প্রতি মাসে 700 টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। জীবনের শেষ অধ্যায়ে প্রবীণরা কারো দয়া বা অনুগ্রহ চান না, তারা চান পরিবারের সান্নিধ্য, সম্মান ও ভালোবাসা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর প্রবীণ নাগরিকদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে বেশ কিছু যুগান্তকারী আইন, নীতি ও নীতিমালা প্রণয়ন করেছেন। এর মধ্যে অন্যতম জাতীয় প্রবীণ নীতিমালা 2013, পিতা মাতার ভরণপোষণ আইন 2013, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন 2013, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা বিধিমালা 2015, প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন আইন 2016, জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর অনেকগুলো ইন্ডিকেটরে প্রবীণদের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। সার্বজনীন পেনশন স্কিম চালুর পাশাপাশি প্রবীণ নাগরিকদের সেবা ও মর্যাদা বৃদ্ধি করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
1: প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা বিতান কুমার মণ্ডল বলেন,
3: শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে, যার যার বক্তব্য দিয়ে কেউ ভালো বক্তব্য দিয়েছি এই সন্তুষ্টি নিয়ে বাসায় চলে যাবে, আর কেউ ভালো একটা সময় কাটিয়েছি সবার সাথে দেখাচ্ছে, এখানে কিন্তু শেষ। খুব বেশি ইম্প্যাক্ট পড়বে বলে আমার মনে হয় না, কারণ এই দিবস এর আগে অনেকবার হয়েছে। আমার মনে হয় যে সুপারিশগুলো অবশ্যই সংশ্লিষ্ট অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে যায়, যেটা কিনা ন্যাশনাল পলিসিতে বা ল তে গিয়ে শেষ পর্যন্ত রিফ্লেক্টেড হয়। সেই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের অবসর জীবন বা এই সময়টার জীবন আর সুন্দর হোক। বাংলাদেশ সরকার, যে সরকারই যখনই থাকুক না কেন, বা রাষ্ট্রযন্ত্র আমাদের সকল বয়সের সকলের জন্য নিরাপদ একটা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হোক, সেই আশাবাদ ব্যক্ত করছি।
1: সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক বিভাগীয় সমাজ সেবা কার্যালয় রতন কুমার হালদার। খুলনায় আয়োজিত অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হল। ধারাবর্ণনা শেখ মঞ্জুর ইমাউলা, বহিরাঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ, গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
4: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকেল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান, অনুষ্ঠানটি 558 কিলোহার্জ ও FM 88.8 মেগাহার্জে এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সে নম্বরটি হল শূন্য ১৯৭৪১২১৯৭০ ফোন নাম্বারটি আবারও বলছি, 0197412170 এই নম্বরটিতে ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা বন্ধুরা, আরও একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 6 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন দেশাত্মবোধক গান শুনবেন প্রথম শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার সৈয়দ হায়দার।

মোহাম্মদ মোজাক্কিরের কথায় গানটি শুনলেন সুবীর নন্দীর কণ্ঠে। এবারে গানের শিল্পী মোহাম্মদ রফিকুল আলম, গীতিকার মোহাম্মদ মোজাক্কির।

ফরিদা পারভীনের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। রাজধানীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এই সম্মেলনের আয়োজন করছে। আজ সিজিএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও মানবিকতা বিষয়গুলো প্রাধান্য পাবে। সম্মেলনে বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় 1,000 অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এ দিবসটি পালনের লক্ষ্য। দিবসটির এবছরের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দিবসটি পালন উপলক্ষে রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্ভাবনী মেলায় শিল্প সচিব আব্দুল নাসের খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে। মেলায় 50টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পায়। ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্ধ্রুপা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় হয়েছে 1,309,41,30,000 মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 6.34% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক থেকে এ অর্থবছরের প্রথম 3 মাসে আয় হয়েছে 1,057,85,60,000 ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 6.10% বেশি। এ সময় তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, গৃহসজ্জার ও বস্ত্র পণ্য, ঔষধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এদিকে দেশে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে 859,10,00,000 ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 13.3% বেশি। জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেলের মজুদ বাজারে ছাড়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রশাসন বলেছে, অন্যথায় তাদেরকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন আগে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমাতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। শুল্ক এবং সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে মতবিরোধের ফলে ইউরোপ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি পরিস্থিতিতে আশ্রয় আবেদনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিয়েছে গ্রিস। দেশটি জানায়, গত জুলাই স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটাতে বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্তমান নিয়মকানুন যথেষ্ট নয়। গতকাল লুক্সেমবার্গে অনুষ্ঠিত বিচার ও স্বরাষ্ট্র বিষয় কাউন্সিলের বৈঠকে এ প্রস্তাব পেশ করা হয়। উল্লেখ্য, 2015 সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে 10 লাখেরও বেশি মানুষ পালিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার পর থেকেই ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী মনোভাব জোরদার হয়েছে। এই ঘটনা অনেক দেশকে সীমান্ত নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক ব্যবস্থা ও কঠোর অভিবাসন নীতি গ্রহণের দিকে ধাবিত করেছে। কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতার ঢাকার ক শ্রেণীভুক্ত ইংরেজি সংবাদ পাঠক রনক জাহান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 65 বছর। তিনি আজ বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এশিয়ান গেমসের খবর। আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ফাইনালে পাকিস্তান ও ভারত পরস্পরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলাটি শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:00।
1: বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় ইংরেজি সংবাদ।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সারোয়ারে আক্তার। The National Productivity Day 2026 was observed today with the aim of raising nationwide awareness to boost productivity in various sectors including industry, agriculture and services. The theme of the day this year is Combining Innovation, Technology and Skills to Increase Productivity. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion. Meanwhile, a discussion meeting was held at the Paikgacha Upajila Purishad Auditorium in Khulna on the occasion. Presided over by the Upajila Nirbahi Officer, the meeting was attended, among others, by the Senior Upajila Fisheries Officer, Agriculture Officer, Convener of Upajila BNP and people from different professions. Cultural Affairs Minister Advocate Nitai Rai Choudhury has said there is no alternative to sports for keeping the youth away from various forms of social degradation, including drugs abuse, online gambling and cybercrime. Sports can make its sense of discipline, leadership, mutual cooperation and patriotism among the youth. He said this while speaking at the inaugural ceremony of the first Community Police Kabaddi Championship 2026 at the Nomani Maidan in Magura today. Chief guest. The minister said indigenous sports and folk traditions such as hadudu, kabaddi, dariya bandha and boat racing are the integral parts of our culture and these have been cherished in rural Bengal for centuries. The Ministry of Cultural Affairs is working relentlessly to popularize and expand these traditional sports across the country. He also said young generation must remain united and vigilant against extremism, communalism and different forms of social decay. Practicing healthy cultural activities is an effective tool to shield society from the influence of negative cultural trends. The Ministry of Cultural Affairs has taken different initiatives, including the signing of memorandums of understanding with other ministries and institutions in this regard. Presided over by Police Super Mulla Ajad Hoshen, the function was attended, among others, by Member of Parliament Niwaz Halima Arli, Deputy Commissioner Mutakabbir Ahmed, Administrator of Jela Purishad and President of Magura Poro BNP, Masud Hasan Khan Khijir, including political leaders, players and local elite. Earlier, the Cultural Affairs Minister laid the foundation stone for a new Shohid Minar, the Nomani Maidan, in memory of the language martyrs. A 15-day cleanliness drive, leaflet distribution and blood collection program began at the Khulna Press Club today to raise mass awareness about dengue prevention. Administrator of Khulna City Corporation, Nazrul Islam Munju, attended it as chief guest and he urged all to come forward to raise mass awareness regarding dengue prevention and to intensify cleanliness activities. Earlier, a rally was brought out from the Khulna Press Club and ended at the same venue after parading different main roads of the city. Leaders and members of different Lions clubs took part in it. The Metropolitan Lions Club, Sundarbon Lions Club, Mangrove Lions Club and Poygram Koshba Lions Club jointly organized it. The Silver Jubilee program of the first batch of Khulna University was observed at the university campus today. Vice Chancellor Professor Dr. Mohammad Rejaul Korim attended it as chief guest, while Registrar Professor Dr. S. M. Mahbubur Rahman and Director of Student Affairs Professor Dr. Mohammad Salahuddin as special guests. Earlier, a colorful rally was brought out in the campus and paraded different roads of the university. A large number of students of first batch of Khulna University took part in it. The KU01 Alumni Network arranged it. A day-long free medical camp was held at Khajura Manindranath Mitra Secondary School in Joshur today. 11 doctors, including specialists in orthopedics, cardiology, gynecology and pediatrics, provided free medical care and prescribed to over 500 patients of different ages. Football and Ekota Football 11 defeated Joshobantapur Football 11 by 2-0 in the inaugural match of 4-team football tournament at Joshobantapur Secondary School ground under Mohammadpur Upajila in Magura today. Earlier, Joint Convener of District BNP, Barrister Mithun Rai Choudhury, inaugurated it as chief guest. Meanwhile, Legend of Khulna team defeated Khulna Ranger team by 2 runs in a friendly cricket match at the Khulna Circuit House ground today. Batting first, Legend of Khulna team scored 201 runs for 8 in the stipulated 16 overs. In reply, Khulna Ranger team managed to score 199 runs for 9 in 16 overs. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: Bangladesh Bitar Khulna. Ekhun Deshatagobodhok Gaan Shunben. Prothome Geyechen Abida Sultana, Gitikar Masud Karim.

0: সৈয়দ হায়দারের কথাই সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। মনে রাখা প্রয়োজন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গাড়ি চলন্ত অবস্থায় চালকের সাথে কথা না বলি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলি। ট্রাফিক আইন মেনে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাই, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করি। যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন রাস্তায় নামানো থেকে বিরত থাকি। মাত্র একটি দুর্ঘটনা নিয়ে আসে সারা জীবনের কান্না। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, টাঙ্গাইল ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা টাঙ্গাইল ও যশোরে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৬%, সন্ধে ৬টায় ৭৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৫১, সূর্য অস্ত যাবে সন্ধে ৫:৪৪। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালা রেনিউসন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল ওয়ান এএম সেজ দ্যাট দ্যার ইজ নো সিগন্যাল অ্যান্ড নো ওয়ার্নিং টু বি ওয়েস্টেড। রেইন ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল ৬ PM টুমরো। লাইট টু মডারেট শাওয়ার অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি গাস্টি উইন্ড মে এক্সপেক্টেড অ্যাট মেনি প্লেসেস ওভার সিলেট অ্যান্ড চট্টগ্রাম, ফিউ প্লেসেস ওভার ময়মনসিং অ্যান্ড বরিশাল ডিভিশন অ্যান্ড অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার রংপুর, টাঙ্গাইল অ্যান্ড খুলনা ডিভিশন। মেলবোর্ন দ্য ওয়েদার মে রিমেইন মেইনলি ড্রাই উইথ টেম্পোরারি পার্টলি ক্লাউডি স্কাই এলসওয়্যার অফ দ্য কান্ট্রি। ডে অ্যান্ড নাইট টেম্পারেচার মে রিমেইন মেইনলি আনচেঞ্জড ওভার দ্য কান্ট্রি। হাইয়েস্ট টেম্পারেচার অফ দ্য কান্ট্রি টুডে অ্যাজ রেকর্ডেড ইন টাঙ্গাইল অ্যান্ড যশোর 35.4 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড লোয়েস্ট ইন সিলেট 22.3 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার অ্যাজ রেকর্ডেড ইন ঢাকা টুডে ওয়াজ ম্যাক্সিমাম 32.5 ডিগ্রি সেলসিয়াস, মিনিমাম 28.3 ডিগ্রিজ। হিউমিডিটি রেকর্ডেড ইন এয়ার অ্যাট 9 AM 76%, অ্যাট 6 PM 73%। দ্য সান রাইজেস ওভার ঢাকা টুমরো অ্যাট 5:51 AM, সেটস অ্যাট 5:44 PM। দ্যাটস দ্য এন্ড অফ দ্য ওয়েদার রিপোর্ট ফর দিস টাইম।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী ৬ অক্টোবর রোজ মঙ্গলবার বিকেল ৩:০৫ বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি ৫৫৮ কিলোহার্জ ও FM ৮৮.৮ মেগাহার্জে এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সে নম্বরটি হল 01974121970। ফোন নম্বরটি আবারও বলছি 01974121970। এই নম্বরটিতে ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা আরও একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 6 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন দেশাত্মবোধক গান শুনবেন লিসপা লাইলার কণ্ঠে, গীতিকার মোহাম্মদ সাইদুর রহমান সাইদ।

0: মোহাম্মদ সাইদুর রহমান সাইদের কথাই লিসপা লাইলার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশে আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়। এছাড়া দিবসটি উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আজকের দিনটি অত্যন্ত আনন্দ এবং গর্বের দিন। এই বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাস হাজারো তরুণের স্বপ্নকে বাস্তবে রূপদান করে। শিক্ষার্থীরা এখান থেকে জ্ঞান অর্জন করে দেশ ও দেশের বাইরে নিজেদের মেধার স্বাক্ষর রাখে। তিনি আজ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কেইউ এক অ্যালামনাই নেটওয়ার্কের আয়োজনে সংশ্লিষ্ট ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা, লিফলেট বিতরণ ও রক্ত সংগ্রহ কর্মসূচি আজ শুরু হয়েছে। খুলনা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে খুলনা প্রেস ক্লাব থেকে এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাগুরায় শুরু হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: মাগুরা শহরের নোমানি ময়দানে আজ প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন।
3: গ্রাম বাংলার এই যে ঐতিহ্য সাংস্কৃতিক কাবাডি খেলা, এখানেও পুলিশ ভূমিকা রেখেছে।
2: কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলার চার উপজেলার চারটি পুরুষ ও চারটি নারী দল অংশগ্রহণ করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আরো বলেন,
4: আমাদের বাংলাদেশ একটি সময় অন্ধকার যুগের মধ্যে নিপতিত হয়েছিল। গত আমাদের ১৮ বছর ২০ বছর ধরে আমাদের দেশে যে ফ্যাসিবাদী সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, তারা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ব্যবস্থা এবং একই সাথে এখানকার অর্থনীতি, আইন সুরক্ষায় যে সংস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব ধ্বংসস্তূপে পরিণত করে তারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশে বিদেশে পাচার করেছে। আমরা শেখাতিনাকে বাংলাদেশে আনার জন্য আমরা অলরেডি ভারতের কাছে আমাদের সরকার তারা চিঠি দিয়েছে যে শেখ হাসিনাকে এখানে আনা হোক, কারণ তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অলরেডি মকদ্দমা ফাঁসি হয়েছে, আরো বহু মকদ্দমা তার বিরুদ্ধে পেন্ডিং, শেখ হাসিনা আসবে ইনশাআল্লাহ, যাই আইন তার নিজস্ব কর্তৃত্বে করবে।
2: পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য নিয়াজ হালিমা আল্লী, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলী আহমদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড় ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। হেলাল হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর, ফুটবল। মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সদর ফুটবল একাদশ ও মোহাম্মদপুর উপজেলা পরিষদ ফুটবল একাদশের মধ্যকার খেলাটি আজ ৩-৩ গোলে ড্র হয়েছে। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে খুলনার তেরখাদা উপজেলার ইকরি কাটেঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার স্মৃতি পনেরো দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনাল খেলায় সদর ইউনিয়ন একাদশ টাই ব্রেকারে 3-1 গোলে তেরখাদা উপজেলার ছাচিয়াদা ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া যশোরের বেনাপুল কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় গয়রা স্পোর্টিং ক্লাব 2-1 গোলে প্রাইভেট কার একতা সমিতিকে পরাজিত করেছে। এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজ মাঠে ষোলো দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় বাসগ্রাম প্রতিভা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ 3-1 গোলে পূর্ব আবদালপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।

0: বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: সর্বোচ্চ স্থান সুমর্যাদা বেশ সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত কর এবং কিয়ামতের দিন আমাদেরকে তার সাফায়াত নসিব কর। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: شانتي স্থাপনের পর পৃথিবীতে তোমরা

0: সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: তারপরে সকিনাবু আর এই যে সাজুবাবি, সাজুবাবি শুনো, সাজুবাবি যে সুন্দর পিঠা খাওয়াইলো আসরে আসার রাগ দিয়া, তুমি পাইছিলা?
3: দেখো
2: এই ভাজা পড়ার মধ্যেও কিন্তু আমাকে একটা বিষয় সাবধান থাকবে, হ্যাঁ এই যে একটু জায়গায় জায়গায় পানি জমে এডিস মশা হয়, এই এডিস মশা দমন করতে গেলে আমাদের কি করতে হইব?
4: সবাই
2: মিলে কাজ করতে হবে, ঝুঁকঝাঁ পরিষ্কার করতে হবে, হ্যাঁ তারপরে যেখানে যেখানে পানি জমে থাকে পানি সরাইয়া ফেলে তুই। তো আসো আমরা তাহলে আমাগো জাগোজন না আমাগো এই আসো তাকে একটু খোঁজ খবর নিতে। তো কৃষিজীবী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ওই যে আমরা যে কথা বলতেছিলাম ডেঙ্গু নিয়ে, আশা করি আপনারা সবাই সচেতন হবেন এই এডিস মশা সম্পর্কে, যাতে এডিস মশা জনগ্রহণই করতে না পারে। এখন আপনারা যদি সাবধান না হন তো যে কোনো এক সময় আপনাকে আক্রান্ত সম্ভাবনা থাকতে পারে, তাই না? তো আসেন আপনাদের নিয়ে আমরা আজকের আসরটা শুরু করি। তো আজকের আসরে শুনো যে আমরা তো ফুলকপি খাই, সাজুভাবে তোমার তাই নেই বুঝছো, তাই না? তো অনেক ফুলকপি শীতের সময়
4: লাগায়,
2: দেখো সাজুবাবি, ওই যে দেখো জরিনাবু, ও যে চায়া দেখতেছে সাজুবাবি ফুলকপি আসো, তাহলে একটু থামো। তো আজকে তাহলে শুরু করি আগাম ফুলকপি চাষ পদ্ধতি, বুঝছো? এই আগাম ফুলকপি চাষ পদ্ধতি এই বিষয়ে বলতেছেন লুৎফুর নাহার মুক্তা, উপজেলা কৃষি অফিসার, সরজমিন উইং, ডিএই খামারবাড়ি ঢাকা। আসলে ওনার কাছ থেকে আগে এই বিষয়টা জায়গা নেই, তারপরে আমরা কথা কই।
3: ঠিক আছে,
4: ওই যে ফুলকপি বালা করে চাষ করতে বেশি
5: সকল শ্রেণীর মানুষের কাছে ফুলকপি অত্যন্ত উপাদেয় একটি খাদ্য। সবজি, পাকোড়া কিংবা মাছ অথবা মাংস, সকল কিছুর সাথে ফুলকপি মজাদার একটি আইটেম। ফুলকপির ইংরেজি নাম কলিফ্লাওয়ার, এর বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অলেয়াসিয়া ভ্যারাইটিস বোট্রাইটিস। আগাম ফুলকপির জন্য বর্ষা শেষ হওয়ার আগেই যারা উৎপাদন করতে হয়, আগাম ফুলকপি চাষের জন্য জ্যৈষ্ঠ ও আষাঢ় অর্থাৎ জুন ও জুলাই মাসে বীজতলায় চারা উৎপাদন শুরু করতে হয় এবং শ্রাবণ ও ভাদ্র অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে মূল জমিতে চারা রোপণ করতে হয়। ওই সময় ঘরের বারান্দায়, টবে বা গামলায় বীজতলা তৈরি করা যেতে পারে। পরবর্তীতে ফুলকপির জন্য বীজ বাইরে বীজতলায় ফেলা হয়। সাধারণত এক হেক্টর রোপণের প্রয়োজনীয় সংখ্যক চারা উৎপাদন করতে 375 থেকে 750 গ্রাম বীজের প্রয়োজন হয়। 3 মিটার বীজতলার জন্য 12 থেকে 18 গ্রাম বীজের দরকার। বীজ বপন করার সময় 3 থেকে 4 দিনের মধ্যে চারা অঙ্কুরিত হয়। এর প্রায় 1 সপ্তাহ পরে চারা দ্বিতীয় বীজতলায় স্থানান্তরিত করতে হয়। তখন রোপণ দূরত্ব হবে 4 থেকে 5 সেন্টিমিটার। 1 মাস বয়সের চারা নির্দিষ্ট স্থানে রোপণের উপযুক্ত হয়। ফুলকপি চাষের জন্য 30 থেকে 35 দিন বয়সের চারা লাগাতে হয়। আগাম ফুলকপি চাষের জন্য বাড়ি ফুলকপি 1, স্নোবল অথবা স্থানীয় আগাম জাত যেমন কাটারি, দীপা বা রত্নজাত নির্বাচন করা সুবিধাজনক। জমি তৈরির জন্য মূল জমি চাষ দিয়ে বেশ ঝুরঝুরে করে নিতে হয়। গোবর সার, কম্পোস্ট, খৈল, ছাই ইত্যাদি সারের সাথে অর্ধেক পরিমাণ ভূমি কর্ষণকালে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়। চারা রোপণের জন্য ছয় থেকে সাতটি পাতা বিশিষ্ট চারা রোপণ করতে হয়। আগাম ফসলের জন্য 60 সেন্টিমিটার পরপর 40 থেকে 50 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করা যেতে পারে। চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে বিকেল। সারি থেকে সারির দূরত্ব হতে হবে 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 45 সেন্টিমিটার। রোপণের পর চারার গোড়ায় ঝাঁঝরি দিয়ে পানি সেচ দেওয়া দরকার। পরদিন সকালে কলার খোল, কচুরি পানা প্রভৃতি দ্বারা ছায়ার ব্যবস্থা করতে হয়। এ ছায়া বিকালে সরিয়ে নিতে হয়। 3-4 দিন পর্যন্ত এ ব্যবস্থা এবং সকাল বিকাল পানি সেচ দিতে হয়। তারপর ছায়া সরিয়ে ফেলা হয় এবং পানি সেচ কেবল বিকেলে দিলেই চলে। মাটিতে জল চলে এলে গাছের সারের মধ্যবর্তী স্থানে গাছের গোড়ায় মাটি উঠিয়ে ভেলি তৈরি করে দিতে হয়। রোপণের প্রায় 2 মাসের মধ্যে গাছে ফুল দেখা যায়। ফুল দেখা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফুলকপি খাওয়ার উপযুক্ত হয়। আগাম ফুলকপি চাষের জন্য দোআঁশ মাটি উত্তম। এঁটেল দোআঁশ মাটিতে প্রচুর জৈব সার প্রয়োগ করে ভালো ফসল জন্মানো যায়। ফুলকপি চাষের জন্য মাঝারি উর্বর মাটিতে হেক্টর প্রতি 300 থেকে 350 কেজি ইউরিয়া, 130 থেকে 150 কেজি টিএসপি, 150 থেকে 200 কেজি এমওপি এবং 5 থেকে 7 টন গোবর সার প্রয়োগ করা প্রয়োজন। এছাড়া অম্ল মাটিতে 400 থেকে 700 কেজি জলচুন প্রয়োগ করতে হয়। জমি তৈরির সময় অর্ধেক গোবর, সমুদয় টিএসপি এবং অর্ধেক এমপি সার প্রয়োগ করতে হয়। বাকি অর্ধেক গোবর সার রোপণের 1 সপ্তাহ আগে মাদায় দিয়ে মিশিয়ে রাখতে হয়। ইউরিয়া এবং বাকি অর্ধেক এমওপি সার 3 কিস্তিতে প্রয়োগ করতে হয়। চারা লাগানোর 8 থেকে 10 দিন পর প্রথম কিস্তি এবং চারা লাগানোর 30 থেকে 50 দিন পর অবশিষ্ট সার উপরি প্রয়োগ করতে হয়। ফসলের নিবিড় যত্ন যেমন আগাছা দমন, সার প্রয়োগ, পানি সেচ নিষ্কাশন এবং চটটা ভেঙে দেওয়া মাটি ঝুরঝুরে করা ও বায়ু চলাচলের জন্য উপযোগী রাখা আবশ্যক। ফুলকপির রং সাদা রাখার জন্য কচি অবস্থা থেকে চারদিকে পাতা বেঁধে ঢেকে দিতে হয়। ফুল ঢেকে দেওয়ার এই পদ্ধতিকে বলা হয় ব্লাঞ্চিং। ফুলকপির বিভিন্ন পোকার মধ্যে জাত পোকা পাতা ও ফুলের রস শোষণ করে। সেভিং 5% পোকা দমন করে। সেফস বা নেক্সিয়ন 5% ওষুধ ছেটানো যায়। অন্যান্য পোকার মধ্যে মাছি পোকা ও মথ উল্লেখযোগ্য। এদের দমনের জন্য সুমিথিয়ন প্রয়োজন। ফুল ফোটা শুরু হওয়ার আগে ফুলকপি বেশ দৃঢ় থাকা অবস্থায় তা সংগ্রহ করা উচিত, অন্যথায় ফেটে যেতে পারে কিংবা রং খারাপ হয়ে যেতে পারে। ঠান্ডা গুদামে 32 ডিগ্রি ফারেনহাইট তাপে 1 মাস রাখা যায়। জমি থেকে তোলার প্রায় সপ্তাহখানেক আগে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড ছিটিয়ে ঠান্ডা পরিবেশে 1.5 মাস পর্যন্ত ফুলকপি অবিকৃত রাখা যায়। ফুলকপি খাওয়ার উপযোগী অবস্থায় গাছ মাটি সহ তুলে অন্যত্র রোপণ করে বীজ উৎপাদন করা যেতে পারে।
2: হ্যাঁ, আমরা শুনলাম আগাম ফুলকপি চাষ পদ্ধতি, শুনছো তো অজলিনাবু?
4: ভালোভাবে
2: এখন ওই যে
4: আমার সবাই মিললে
2: তো তুমি
4: আমাদেরও দিবে, আমরাও খাবো।
2: শোনো জরিনাবু, তুমি যাইও যাও যে সাজুবাবির ওই খেতে যে এখন মনে করো কেবল
4: লাগাইছি,
2: কিন্তু সবাই দিয়ে খায় একা খায় না, বেঁচো বেঁচে 2টা পয়সা লাভ করো আর মিলামেশা খাইও। এইটা মিলামেশা খাইলে একটা আনন্দ আছে। তো এই আগাম ফুলকপি চাষ পদ্ধতি এই বিষয়ে বললেন লুৎফুর নাহার মুক্তা, উপজেলা কৃষি অফিসার, সরজমিন উইং, DAE খামারবাড়ি ঢাকা। তো আমরা তো ফুলকপি নিয়ে শুনলাম, তো এবার তাহলে আসো আমরা কৃষি বিষয়ক একটা গান
4: শুনো।
2: তো কৃষিজীবী ভাই বোন বন্ধুরা আপনারাও আমাদের সাথে আসেন, আমরা একসাথে মিলে সবাই আমরা
4: গান শুনি।
2: এটা হলো তোমার কৃষি বিষয়ক গান, শিল্পী হলো সামিনা আসাদ, গীতিকার আয়াত হোসেন উজ্জ্বল। আসো আমরা গানটা শুনি।

0: হ্যাঁ, গানটা শুনলাম, কি কও, খুব ভালো লাগলো। তো শুনো, আমরা গানটা শুনলাম, ভালো লাগলো। শ্রোতা বন্ধু, আপনাদের কাছে ভালো লাগলো। তো আসো আর একটা বিষয় আমরা শুনি। খরা প্রবণ এলাকায় ফসল নির্বাচনে করণীয়, বুঝছো? এখন অনেক জায়গায় খরা হয়, খরা ওই জায়গায় ফসল নির্বাচন কিভাবে করতে হবে, এই বিষয়ে একটা আলোচনা আছে। হ্যাঁ, আসো আমরা এই আলোচনাটা শুনি।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে নানা রকম ফসল উৎপাদন সারা বছর ধরেই হয়। কোনো কোনো এলাকা খরাপ্রবণ। এখন প্রশ্ন হল, খরাপ্রবণ এলাকায় ফসল নির্বাচনে কি বিষয়গুলো করণীয়? হ্যাঁ কৃষিজীবী ভাই বোনরা, আজ আমরা এটা নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচ্য বিষয়, খরাপ্রবণ এলাকায় ফসল নির্বাচনে করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আসরে আজ উপস্থিত আছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষিতত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
2: আপনাকে ধন্যবাদ।
1: শুরুতে আপনার কাছে জানতে চাইব, খরার কারণে কি কি সমস্যা হতে পারে?
2: কৃষি প্রধান বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন কমছে বৃষ্টিপাত এবং বাড়ছে তাপমাত্রা। ফসল উৎপাদনের জন্য স্বাভাবিক সময়ে শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় আর্দ্রতার চাইতে জমিতে যদি কম আর্দ্রতা থাকে, তবে সে সময়টাকে বলা হয় খরা। খরা দীর্ঘকালীন শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়। খরার সময় খাল বিল শুকিয়ে যাওয়ায় ব্যবহার করার উপযোগী পানির অভাব ঘটে, ভূগর্ভস্থ পানির স্তরটা নিচে নেমে যায়, ক্ষেতের ফসল শুকিয়ে শস্য বিপর্যয় ঘটে। খরা উদ্ভিদের পুষ্টি পরিবহন ব্যবস্থাকে সীমিত করে, ফলে উদ্ভিদের শালক সংশ্লেষণ কার্যকলাপ হ্রাস পায় এবং উদ্ভিদের বৃদ্ধি এবং ফলনটা অনেক কমে যায়। তা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ অন্যান্য এলাকায় খরার প্রকোপে ফসল ক্ষতির পরিমাণ রোপা আমন ধান এবং অন্যান্য ধানের ক্ষেত্রে 20-60% অধিক। খরাপ্রবণ এলাকায় কম পানি প্রয়োজন হয় এমন উপযোগী ফসল নির্বাচন করতে হবে, অর্থাৎ পানি সাশ্রয়ী ফসল এবং খরা সহনশীল জাতের ফসলটা নির্বাচন করতে হবে, শস্য বিন্যাস পরিবর্তন করতে হবে, চাষ পদ্ধতি পরিবর্তন করতে হবে, মালচিং এবং জৈব সার প্রয়োগ করে আমাদের ফসল উৎপাদন ধারাকে অব্যাহত রাখতে হবে।
1: এ পর্যায়ে জানতে চাইব, খরাপ্রবণ এলাকায় পানি সাশ্রয়ী ফসল এবং খরা সহনশীল ফসল নির্বাচন সম্পর্কে।
2: খরাপ্রবণ এলাকায় স্বল্প সেচ এবং কম বৃষ্টিপাতও ভালো ফলন দিতে পারে এবং খরা সহনশীল এমন ফসল নির্বাচন করতে হবে, অর্থাৎ খরাপ্রবণ এলাকায় পানি সাশ্রয়ী ফসলের জাত এবং খরা সহনশীল জাতের উন্নয়ন করতে হবে। তা খরাপ্রবণ এলাকায় পানি সাশ্রয় সহায়তা করে এমন ফসলের মধ্যে রয়েছে জোয়ার, বাজরা, চিয়া সিড, মটর, সোলা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন। আর বোরো ধানের তুলনায় অনেক কম পানি ব্যবহার করে প্রায় 4-5টি সেচ দিয়ে গম এবং ভুট্টা চাষ করা যায়। বাড়ি গম 20, যেটাকে বলা হয় গৌরব, এবং বাড়ি গম 24, অর্থাৎ প্রদীপ, খরা সহনশীল গমের জাত। এছাড়া বাড়িগম 30-32-33 জাতগুলো খরার সহনশীল এবং মারাত্মক রোগ ব্লাস্ট প্রতিরোধী। মসুর, মুগ, মাসকলাই, মটর, খেসারি, ফেলন, এসব কিন্তু খরার সহনশীল ডালজাতীয় ফসল। আর মুগ ডালের চেয়ে বিরূপ আবহাওয়া সহ্য করার ক্ষমতা বেশি মাসকলাই ডালের। সূর্যমুখী, সয়াবিন, তিসি, তিল, চীনাবাদাম খরার সহনশীল তেলজাতীয় ফসল। সূর্যমুখী, সয়াবিন, চীনাবাদাম পানি সাশ্রয়ী ফসল যা কম পানি ব্যবহার করেও চাষ করা যায়। আর খরার সহনশীল ফলের ভিতরে রয়েছে কুল, পেঁপে, তরমুজ। শাকসবজির ভিতরে রয়েছে শিম, বেগুন, টমেটো, পেঁপে, মিষ্টি আলু, কুমড়া, এসব কিন্তু খরা সহনশীল সবজি। আর খরা সহনশীল আখের জাতের মধ্যে রয়েছে ঈশ্বরদী 33, 35, 37, 39 এবং 40। আর একটা কথা, আজ আমরা বড় মৌসুমে কিন্তু AWD পদ্ধতি, অর্থাৎ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং মেথড, অর্থাৎ পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো পদ্ধতি অনুসরণ করে দাঁড়ানো পানি রাখা অপেক্ষায় প্রায় 4-5টি সেচ কম ব্যবহার করে আমরা ভালোভাবে বোরো ধান উৎপাদন করতে পারি। এতে ফলন কিন্তু কমে না, জ্বালানি সাশ্রয় হয় এবং খরাপ্রবণ এলাকায় চাষ করার জন্য এই পদ্ধতিটা খুবই উপযোগী।
1: বাহ, চমৎকারই বলেছেন আপনি। এ পর্যায়ে আমাদের কৃষিজীবী ভাই বোনদের জন্য জানাবেন, শস্য বিন্যাস পরিবর্তন করে খরাপ্রবণ এলাকায় কিভাবে ফসল চাষ করবে তারা?
2: দেখুন, 1 কেজি বোরো ধান চাষ করতে প্রায় 4-5 হাজার লিটার পানি খরচ হয়। তাই খরাপ্রবণ এলাকায় বোরো ধানের পরিবর্তে পানি সাশ্রয়ী গম, ভুট্টা, মুগ, মসুর, তিল, আউশ ধান, মাসকলাই চাষ করা যায়। উদাহরণস্বরূপ, পানি সাশ্রয়ী শস্য বিন্যাসে আমন ধান কাটার পর গম চাষ করা যেতে পারে, আর গম হারভেস্ট করার পর একই জমিতে মুগ ডাল চাষ করা যেতে পারে। আবার আমরা শস্য বিন্যাসে গমের পরিবর্তে যে এলাকায় উপযোগী সে এলাকায় আমরা ভুট্টা চাষ করতে পারি, কারণ ভুট্টার চাহিদা দিন দিন আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে।
1: সবশেষে সঙ্গত কারণে একটি প্রশ্ন চলেই আসে যে চাষ পদ্ধতির পরিবর্তন করে খরাপ্রবণ এলাকায় কিভাবে ফসল চাষ করা যায়।
2: আমন ধান কাটার পর মাটিতে যে অবস্থা সৃষ্টি হলে মাটির প্রাথমিক আর্দ্রতাকে ধরে রেখে বাড়ি উদ্ভাবিত প্ল্যান্টার যন্ত্রের সাহায্যে একই সাথে জমি চাষ, বেড তৈরি, সার প্রয়োগ এবং বীজ বপনের কাজ সম্পন্ন করে খুব কম খরচে কম সময়ে ফসল চাষ করা যায়। আর বীজ বোনার সঙ্গে সঙ্গে এই বেড প্ল্যান্টার বীজটা ঢেকে দেয়, ফলে পাখিতে যে ক্ষতি হয় সেটাও অনেক কম হয় এবং শতকরা প্রায় 20% বীজের সাশ্রয় হয়। আর বাড়ি বেড প্ল্যান্টার যন্ত্র ব্যবহার করে জমি চাষ করা হলে দুই ফসলের মধ্যবর্তী সময়টা কমানো যায়, সময় মতন বীজ বপন করা যায়, জমির রস অর্থাৎ আর্দ্রতা বেশি দিন সংরক্ষণ করা যায়, পূর্ববর্তী ফসলের যে অবশিষ্টাংশ থাকে সেটা মাটিতে মিশিয়ে মাটির যে জৈব পদার্থের পরিমাণ বাড়ানো যায়, জমিতে ফসল চাষ পরবর্তী আগাছাটা কম জন্মে। তাই খরাপ্রবণ এলাকায় গম, ডাল জাতীয় ফসল, ভুট্টা এবং সরিষা ফসল এই বেড প্ল্যান্টার যন্ত্রের সাহায্যে চাষ করার জন্য খুবই উপযোগী।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নানা ব্যস্ততার মাঝেও আপনি আমাদের আসরের সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
2: আপনাদেরকে ধন্যবাদ।
0: আমরা শুনলাম আগাম ফুলকপি চাষ পদ্ধতি, তারপর একটা কৃষি বিষয়ে গান শুনলাম, আর শেষে শুনলাম খরাপ্রবণ এলাকায় ফসল নির্বাচনে করণীয়। এখন আমাদের কিন্তু যাওয়ার পালা, তো যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে কি বসবা না?

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

আসসালামু আলাইকুম। সারা রায় বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দরবার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দরবারে আজ আপনাদের শোনাব দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী আজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

শরিক ভাইরা দুর্বারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে শিল্পী মনির খান, গীতিকার অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদি খান।

বাংলাদেশ বেতার ঢাকা। একটি শোক সংবাদ। অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপিকা রওনক জাহান আজ বিকেল 4টায় ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1986 সাল থেকে বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ উপস্থাপনা করেছেন। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন সংবাদ পাঠিকা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ বেতার পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে তাঁর পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শোক সংবাদটি শুনলেন। সবাই ভাইরা, শুনছেন আপনারা দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারই শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, গীতিকার মোহাম্মদ আল আমিন, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

সেনাদয়া বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গীতিকার প্রাণগোপাল বিশ্বাস, সুরকার উজ্জ্বল সিনহা।

সেনানৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী আরফিন হক আলভি, গীতিকার ফরিদা ফারহানা, সুরকার সুমন রেজা খান।

জন্মভূমি বাংলা মাগু, তোমায় ভালোবাসি। উদ্দীপনের এবারের গান, শিল্পী অপু আমান, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার সৈয়দ শাহবাব আলী আরজু।

জন্মভূমি বাংলা মাগো তোমায় ভালোবাসি, অপু আমারের গাওয়া গানটির পর এবার গিয়েছেন জেনিয়া জাফরিন লুইপা, গীতিকার গৌরপদ বসু, সুর করেছেন রুহেল খন্দকার।

অনেক ভালো মাগো তোমায় বাঁচতে পারিনি। জিনিয়া জাফরিন লুইপার গাওয়া। গানটির সাথে শেষ হলো উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আহসান হাবিব বাপ্পি ও আমি রাবেয়া সুলতানা শিউরি। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কারিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফিজ।

ততক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে নামবে। জাপানের নিশির কোয়াগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 10:30 ম্যাচটি শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:30 ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত 124 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে বাংলাদেশ পেনাল্টি শুট আউটে 2-1 গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে নবম স্থান লাভ করেছে। নির্ধারিত সময় খেলা 1-1 গোলে অমীমাংসিত ছিল। এদিকে আগামীকাল পুরুষ হকির সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে।

0: গুরুত্বপূর্ণ ইভেন্টের ফাইনাল আজ অনুষ্ঠিত হয়েছে। পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের সুজিত কালাকাল তাজিকিস্তানের আব্দুল মজিদ কুদিয়েভকে 10-9 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। বক্সিংয়ে আজকে স্বর্ণপদক নির্ধারণী 3টি গুরুত্বপূর্ণ লড়াই অনুষ্ঠিত হয়। পুরুষদের 80 কেজি ফাইনালে কিম মিন সংকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের অঙ্কুশ পাংহাল। নারীদের 75 কেজি ফাইনালে চীনের জিয়া বাওকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বারগোহই। এছাড়া নারীদের 65 কেজি ওজন শ্রেণীতে চাইনিজ তাইপে এর চেন ইয়েন চিনকে 3-2 এ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন ফারভিন হুডা। নারীদের আর্চারি কার্ফ ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারতীয় নারী দল। নারীদের হকি ফাইনালে চীনকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে ভারত। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 162টি স্বর্ণ, 81টি রৌপ্য, 73টি ব্রোঞ্জ সহ 316টি পদক নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া স্বাগতিক জাপান 70টি স্বর্ণ, 84টি রৌপ্য এবং 85টি ব্রোঞ্জ সহ 239টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থান, এবং দক্ষিণ কোরিয়া 33টি স্বর্ণ, 39টি রৌপ্য এবং 62টি ব্রোঞ্জ সহ 134টি পদক লাভ করে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই সিরিজের জন্য বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানের নেতৃত্বে 16 সদস্যীয় দলের নাম ঘোষণা করেছে। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের, 11 অক্টোবর দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর দু দলের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ ধামরাইয়ের ভলুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে কালামপুর যুবক সমিতি আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী আর বলেন, খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সহ মোট 4,599টি খেলার মাঠ প্রস্তুত করা হবে এবং অচিরেই ধামরাইয়েও একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে। ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মোহাম্মদপুর তায়কান্ডো ক্লাব ও বাংলাদেশ তায়কান্ডো ফেডারেশন আয়োজিত ক্লাব কাপ ওপেন তায়কান্ডো চ্যাম্পিয়নশিপ আজ শুরু হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ বলেন, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোন বিকল্প নেই। আগামীকাল নিউ চণ্ডীগড়ে বাংলাদেশ সময় বেলা 2:30 ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আগামী 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের আগে আগামী 4 ও 5 অক্টোবর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ের অংশনবার জন্য। শুরুতে আমরা শুনব জ্যোতি ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও খালিদ হাসান মিলু।

আবার শোনাব আমার প্রাণের স্বামী ছায়া ছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ।

শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। ছায়ারং ছায়ারং এবারে শোনাব ভাইয়া ছায়াছবির গান, শিল্পী সুবিনন্দী ও বেবি নাজনীন।

এই গানটির সাথে শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। রাজধানীতে আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতিমন্ত্রী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত 7। মজুদ থাকা ডিজেল বাজারে ছেড়ে দিতে মার্কিন চাপের মুখে জরুরি বৈঠক ইউরোপীয় ইউনিয়নের। এবং জাপানে আগামীকাল এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান, ব্রোঞ্জ পদকের জন্য খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 আগামীকাল রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট জিল্লুর রহমান আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে 100টির বেশি দেশের 200+ আলোচক, 300+ ডেলিগেট ও 1000-এর বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতিমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে। বাংলাদেশ বেতার উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে, তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আজ মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যে নৌকা বাইচ সহ দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্যকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আজ চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, কেন্দ্রটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা সেবাসহ যাবতীয় সংকট নিরসনে স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সিওলে অনুষ্ঠিত পৃথক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, বৃহত্তর বিনিয়োগ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়ার সাথে একটি শক্তিশালী অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ দক্ষিণ কোরিয়ার প্রথম পররাষ্ট্র উপমন্ত্রী পার্ক ইয়ুন নো জু ও প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডুহির সাথে আলোচনা করেন। বৈঠককালে হুমায়ুন কবির পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। তিনি কোরিয়া সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশের ইচ্ছার কথা জানান এবং বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের বিষয়টিকে স্বাগত জানিয়ে এটা দ্রুত স্বাক্ষরের ব্যাপারে আশা প্রকাশ করেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, জাতিসংঘ শান্তিরক্ষা ও প্রতিরক্ষা শিল্প সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উপর আলোচনা কেন্দ্রীভূত ছিল। কোরীয় পক্ষ শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্কের প্রতি বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়েছে এবং প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও শান্তিরক্ষাসহ পারস্পরিক সম্মত ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতা অন্বেষণের ইচ্ছা ব্যক্ত করেছে। উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় র্যালি, আলোচনা ও উদ্বোধনী মেলার। রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার উদ্বোধন করে শিল্প সচিব আব্দুল নাসের খান বলেছেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে জ্ঞান ও দক্ষতার সমন্বয় জরুরি।
2: জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। এর আগে সকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। মিরপুরের বিসিআইসি কলেজ গেট থেকে শুরু হয়ে র্যালিটি মিরপুর এক নম্বরের সনি সিনেমা হল হয়ে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প খাতের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে উদ্বোধন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। 50টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প। মেলায় প্রদর্শিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও সার তৈরি সহ নানা উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান।
3: কয়েকটিতে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিভাবে তাদের যে বিভিন্ন পড়াশোনার বিষয় বা অন্যান্য বিষয়গুলো আছে সেটাও তারা দেখেছে। ওয়েস্ট কিভাবে কমানো যায়, ওয়েস্ট থেকে কিভাবে পাওয়ার জেনারেট করা যায়, ওয়েস্ট কে কিভাবে ফার্টিলাইজার করা যায়, এই ধরনের অনেক মডেল এখানে উপস্থাপিত হয়েছে। এই সবকিছুই কিন্তু উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত।
2: শিল্প সচিব বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে কম সময়ে ও কম খরচে বেশি উৎপাদন বাড়ানোই হল উৎপাদনশীলতা। এজন্য নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর উপর গুরুত্ব দেন তিনি।
3: এই জন্য প্রয়োজন তাদের দক্ষতা অর্জন। কারণ একটি শব্দ আছে যেটা আমি অনেক জায়গায় বলে থাকি, সেটা হচ্ছে যে ডিকশনারিতে শব্দটা নাই, আপনারা কেউ খুঁজে পাবেন না, এটা হচ্ছে স্কিলস, স্কিল প্লাস নলেজ। এই দুটোকে নিয়েই কিন্তু আমাদের এই প্রজন্মকে আমাদের গড়ে তুলতে হবে। শুধু নলেজ হবে না, পড়াশোনা করেছে, সার্টিফিকেট নিয়েছে, নলেজ হয়েছে, পাশাপাশি তাদেরকে স্কিল করে তুলতে হবে, দক্ষ করে তুলতে হবে।
2: জাতীয় উৎপাদনশীলতা দিবসের এবারের প্রতিপাদ্য উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি নেওয়া হয়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: ময়মনসিংহে আজ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাসউদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গঙ্গাচন্দ্রপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ সাতজন নিহত হন। বাংলাদেশসহ 20টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, সেল ও জিন থেরাপি সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা পণ্য রয়েছে এ তালিকায়। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে এ সুবিধা বাংলাদেশের ওষুধ রপ্তানি এবং রপ্তানি বহুমুখীকরণে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বাংলাদেশ সহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশ ও অঞ্চল। শুল্ক ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে উৎপাদিত চিকিৎসা উপাদান, বন্ধাত্মের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট। এসব পণ্যের কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানও নির্দিষ্ট ক্ষেত্রে সুবিধা পাবে। তবে সব ধরনের ওষুধ এ সুবিধার আওতায় আসছে না। নির্দিষ্ট তালিকার বাইরে থাকা সাধারণ পেটেন্টযুক্ত ওষুধের ওপর ১০০% শুল্ক বহাল থাকবে। অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন, যুক্তরাষ্ট্রের বড় বাজারে শুল্ক ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে ওষুধ রপ্তানি আরও বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাক নির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে।
4: আমাদের রপ্তানি করার জায়গা হলো এতটা কনসেন্ট্রেট হয়ে গেছে, ৮০-৮২% বা ৮৬% আমরা কনসেন্ট্রেট করি গার্মেন্ট সেক্টরে। গার্মেন্ট সেক্টরের থেকে আমাদেরকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। এক্ষেত্রে আমাদের বিকল্প যেটা আমরা করে থাকি টুকটাক, সেটা হলো একটা হলো লেদার চামড়া সেক্টরে, আর হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই দুইটা জায়গায় আর জুট গুডস এর ক্ষেত্রে কিছুটা আমরা করে থাকি। এই জায়গাগুলো আমাদেরকে আরো টাচ করতে হবে এবং বাড়াইতে হবে। আমাদের ফার্মাসিউটিক্যাল আসলে অনেক সুনাম অর্জন করেছে, অনেক প্রোডাক্ট আমাদেরকে ঔষধ বিশেষ রপ্তানি করে, সেক্ষেত্রে ১০০% এক্সপিরিয়েন্স একটা বিশাল সফলতা।
2: তবে এই সুবিধার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক ও কৌশলগত বিষয়গুলোতে সতর্ক থাকার কথাও বলছেন তিনি।
4: আমাদেরকে পশ্চিমারা যা দেয় এর বিনিময়ে তারা অনেক কিছু নিয়ে নেয়, কখনো কিছু জন আলাদা করে দেয়। এ নেপথ্যে কিছু কারণ থাকে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সব সুযোগ আমাদেরকে নিতে পারলে ভালো, কিন্তু এর সামলাইতে পারতে হবে আমাদেরকে।
2: যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্কের সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি পণ্য বহুমুখীকরণের পথও আরও শক্তিশালী হতে পারে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেট ভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গতকাল এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দেশে বড় ধরনের কোনো ভূমিকম্পে ফায়ার স্টেশন বা হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হলেও যাতে উদ্ধার তৎপরতা থেমে না যায় সে লক্ষ্যে জনবল, উদ্ধার সরঞ্জাম ও কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানী ঢাকা ও আশেপাশের ৪১টি পয়েন্টে উদ্ধার সরঞ্জাম ছড়িয়ে দেওয়া, পূর্বাচলে বিশেষ রেস্কিউ টিম মোতায়েন এবং বিভাগীয় শহরগুলোতে পৃথক রেস্কিউ টিম গঠনের পাশাপাশি ঢাকার আশেপাশের ১০০টি ফায়ার স্টেশনকে জরুরি প্রয়োজনে ঢাকায় সহায়তার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধাদান ও দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় আজ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করে ছেন। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক মামলায় একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে 4004 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1242 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে 250 জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 82761 জন। শুধু শহর নয়, গ্রামেও ছড়াচ্ছে এডিস মশা। বাড়ির আঙিনা থেকে বিভিন্ন স্থাপনায় বাড়ছে প্রজনন স্থল। তাই শহরের পাশাপাশি গ্রামেও ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে সচেতনতা ও সতর্কতা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: ডেঙ্গুর মৌসুমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। শুধু রাজধানী নয়, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন বিভাগেও প্রতিদিনই বাড়ছে রোগী। আর এবার উদ্বেগের বড় কারণ এডিস মশার বিস্তার শহরের সীমানা ছাড়িয়ে গ্রামেও। কীট তত্ত্ববিদ অধ্যাপক ডাক্তার কবিরুল বাশার বলেন,
7: প্রতিটি গ্রামেই এখন এডিস মশার অস্তিত্ব আছে এবং এডিস মশার ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আমরা শহর কেন্দ্রিক ভাবে আর ভাববার কোন সুযোগ নেই।
6: এডিস মশা স্বচ্ছ পানিতেই ডিম পারে। ফুলের টব, বালতি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, বোতল কিংবা যে কোনো পাত্রে জমে থাকা অল্প পানীয় হতে পারে মশার প্রজনন স্থল। তাই সপ্তাহে অন্তত একদিন বাড়ি ও আশপাশে জমে থাকা পানি ফেলে দিতে হবে, পানির পাত্র ঢেকে রাখতে হবে, বাড়ির আঙিনা, ছাদ কিংবা বারান্দায় কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে। ডেঙ্গুর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জ্বর হলেই অপেক্ষা না করে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। হঠাৎ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি কিংবা ত্বকে রেশ, এসব ডেঙ্গুর সাধারণ লক্ষণ হতে পারে, যেমনটি বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান।
8: আমার জ্বর হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখাবো, যেহেতু এটা ডেঙ্গুর মৌসুম আমি ঝুঁকিতে যাব না যে আমার জ্বরটা কি ডেঙ্গু জ্বর নাকি এটা কি টাইফয়েড জ্বর না অন্য কোনো জ্বর, কারণ জ্বর তো আসলে নিজে কোনো অসুখ না, জ্বর হচ্ছে কোনো একটা অসুখের লক্ষণ, তা আমি তো নিজে জানি না, তাই না? আমজনতা হিসেবে আমার জানার কথা না যে এটা কি আমি কোন জ্বর আমার শরীরে হয়েছে। এইটা নিশ্চিত করতে হলে আমাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শরণাপন্ন হলে তখন ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে তিনি তখন নির্ধারণ করবেন বা রোগটিকে নির্ণয় করবেন।
6: তীব্র পেট ব্যথা, বারবার বমি, নাক ও মাড়ি দিয়ে রক্তপাত, অস্বাভাবিক দুর্বলতা, শ্বাসকষ্ট কিংবা অস্থিরতার মতো লক্ষণ দেখা দিলেই দ্রুত নিতে হবে হাসপাতালে। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
5: কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতার ঢাকার ক শ্রেণীভুক্ত ইংরেজি সংবাদ পাঠক রওনক জাহান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 65 বছর। তিনি আজ বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বাদ এশা আদারপরের বাইতুল আমান হাউজিং জামে মসজিদে নামাজে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। ক্রমবর্ধমান জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের চাপের জবাবে মজুত থাকা ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে একটি ফরাসি প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আলোচনা করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় দেশগুলো সরকারের এক বৈঠকে আলোচনা হয়েছে ইউরোপীয় দেশগুলো 50 মিলিয়ন ব্যারেল ডিজেল এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলো 50 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়বে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানির উপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করায় আলোচনায় ইউরোপের উপর ক্রমবর্ধমান চাপ তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের লক্ষ্য হল 3রা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি করা ও জ্বালানির দাম কমানো। কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে 4,000-এরও বেশি মানুষ মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 8,300 আক্রান্তের মধ্যে 4,018 জন মারা গেছে এবং দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসটি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, মোট শনাক্ত রোগীর প্রায় অর্ধেকই মারা গেছে। এটি ইতিহাসের দ্রুততম সংক্রমণশীল ইবোলা প্রাদুর্ভাব। ফ্রান্সে শিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত থাকায় কয়েকশো বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে প্যারিসে শিক্ষক সংকট, শ্রেণীকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং জরাজীর্ণ ভবন নিয়ে বিক্ষোভ শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষামন্ত্রী ফরাসি গণমাধ্যমকে জানান, 40 জন প্রধান শিক্ষক সহ 65 জন বিদ্যালয়ের কর্মচারী আহত হয়েছেন এবং 1,949 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেন শহরের 16 বছর বয়সী এক কিশোর সাংবাদিকদের জানায়, পুলিশের প্রতিক্রিয়া বিক্ষোভকারীদের আরও ক্ষুব্ধ করে তুলছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। জাপানের নিশিনের কেরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 10:30 ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমস নারী হকি ইভেন্টে বাংলাদেশ পেনাল্টি শুট আউটে 2-1 গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে নবম স্থান লাভ করেছে। এদিকে আগামীকাল পুরুষ হকির সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে আগামীকাল শুরু হচ্ছে 3-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতি মন্ত্রী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত 7। মজুদ থাকা ডিজেল বাজারে ছেড়ে দিতে মার্কিন চাপের মুখে জরুরি বৈঠক ইউরোপীয় ইউনিয়নের। এবং জাপানে আগামীকাল এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান, ব্রোঞ্জ পদকের জন্য খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। খবর শেষ হলো।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি সঞ্জিতা আজিজ। একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে ফেনীতে গতকাল সারাদিনের সফর শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপির ক্ষমতা গ্রহণের পর সরকার প্রধান হিসেবে তারেক রহমানের এটাই ছিল ফেনীতে প্রথম সফর। তার এই সফরকে ঘিরে ফেনীবাসীদের মধ্যে বিপুল উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়। ফেনীতে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে ছিল বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প, পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের সম্মানী প্রদান এবং 2টি জনসভায় ভাষণ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পরশুরামে 1,542 কোটি 16 লাখ টাকা ব্যয়ে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায় এবং খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন। উল্লেখ্য, গত 16 জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 1,542 কোটি 16 লাখ টাকা অনুমিত ব্যয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় 67.92 কিলোমিটার বাঁধ পুনর্বাসন, 11.73 কিলোমিটার নদী তিন সংরক্ষণ, 83.50 কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, 27টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং 77টি ইনলেট নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। 2030 সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে 4.5 লাখ মানুষ উপকার পাবে। পার্শ্ববর্তী এলাকার 34,000 হেক্টর কৃষিজমি সেচ সুবিধা পাবে এবং এর ফলে 1 লাখ টন ফসল উৎপাদন করা সম্ভব হবে। উল্লেখ্য, ফেনীর উত্তরাঞ্চলে বর্ষা ও উজানের ঢলে মুহুরী কহুয়া নদীর পানি বেড়ে প্রায় প্রতি বছরই বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। এতে পরশুরাম, ফুলগাজী সহ নদী তীরবর্তী এলাকার কৃষিজমি, বসতবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের ভয়াবহ বন্যার সময় ফেনীতে সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল এবং নোয়াখালী ও লক্ষ্মীপুরের বাড়িঘরও পানিতে তলিয়ে গিয়েছিল, যে কারণে বাঁধ সংস্কার ও নদী পুনর্খননের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের দাবি ছিল দীর্ঘদিনের। এই এলাকাবাসীর দুর্দশা নিরসনে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য পানির ব্যবস্থা করার গুরুত্বকে বিবেচনায় নিয়ে সরকার নির্বাচনের আগেই খাল ও নদী পুনঃখনন কর্মসূচির ঘোষণা করেছিল। সেই প্রেক্ষিতে একনেক সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর 1 অক্টোবর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচিতে প্রকল্পটির উদ্বোধন কর্মসূচি রাখা হয়। এত বড় প্রকল্পের কাজের উদ্বোধন করায় তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। উদ্বোধন শেষে সেখানে এক জনসমাবেশে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান মুহুরী কহুয়া প্রকল্প প্রসঙ্গে বলেন, সরকার তার বৃহত্তর খাল ও নদী পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মুহুরী ও কহুয়া নদীর সংযোগকারী খালটি পুনঃখননের কাজ শুরু করেছে। সেখানে এক ভাষণে তিনি বলেন, সব কর্মসূচি জনগণের কল্যাণেই হাতে নেওয়া হয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
11: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা।
12: একটি ঘোষণা, আগামী 3 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ তারিখ শনিবার সকাল 9:30 মিনিটে গ্র্যান্ড বলরুম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন
11: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান সালাউদ্দিন খানের কণ্ঠে গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: প্রজ্ঞা সোমের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: আগামী 3 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ তারিখ শনিবার সকাল 9:30 গ্রান্ড বলরুম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
0: নাটক পদ্মগোখরো প্রচারিত হবে বিকেল 3:05। কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা এস এম মতিউর রহমান। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, বিকেল 4:45, সন্ধে 6:40, রাত 8:55 ও রাত 9:20। বর্ণাড়ি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30, ইসমত ফারজানা সুমির কণ্ঠে ও আব্দুল করিম খানের কণ্ঠে আধুনিক গান শুনবেন দুপুর 12:30, পল্লব মিত্র ও রুজি ইসলামের কণ্ঠে বেলা 2:40 শুনবেন আধুনিক গান। ছায়াছবি

0: গানের অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 4:05, সন্ধ্যে 6টায় মেলোডি অ্যালবামের গানের অনুষ্ঠান, নজরুল সঙ্গীত শুনবেন সন্ধ্যা পাল ও সুখদেব রায়ের রায়চৌধুরীর কণ্ঠে বেলা 2:30, রবীন্দ্রসঙ্গীত শুনবেন গোবিন্দ মণ্ডলের কণ্ঠে দুপুর 12:20, বাউল গান শুনবেন চিস্তি বাউল ও বিউটি দাসের কণ্ঠে দুপুর 12:40, পল্লীগীতি শুনবেন তৌহিদা আক্তার রাত্রির কণ্ঠে বেলা 2:50, রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:45, এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নাজবিন সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন শারমিন মিমি, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।